0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসাধারণ সেই গান। আসলে গান নয়, মনের কথা। আর যে মনের কথাগুলো আসে সেই কল্পনা থেকে, সেই ছোট্টবেলা থেকে। খুব মজা লাগে, ছোট্টবেলা আমাদের হাতে থাকে না, আমাদের চারপাশের পরিবেশ আমাদের যেমন করে নানান কিছুর একটা ইশারা দেয় বলা যায়, আমরা সেখান থেকে অনেক রসদ সংগ্রহ করি, মনের রসদ। আর তাই দিয়েই গড়ে তুলি বোধহয় পরবর্তীকালের প্রতিটি দিন, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত বলা যায়। তাই জন্যই হয়তো এক একজনের জীবন এক এক রকম দর্শন, মানে জীবনের দর্শন এক একজনের এক এক রকম হয়ে যায়, জীবন যাপন এক এক রকমের হয়ে যায়। আর এইভাবেই আমাদের জীবন কাটাই। আর সেই জীবনের সম্পূর্ণতা আসে বোধহয় এই মানুষটিকে যতটুকুনি জানতে পারি তার হাত ধরে। কত কি বলেছেন, কত কি শিখিয়েছেন, কত কি জানিয়েছেন, কত কি উপলব্ধি করিয়েছেন, কতটুকু করতে পারি আমরা, খুব সামান্য। কি সুন্দর সেই যে আমাদের পাশাপাশি শাসন আর সোহাগ কেমন করে পাশাপাশি থাকে, এ কথাই যেন বারবার মনে হচ্ছিল। সেই যে বাড়ির আবহাওয়াটা বেশ কঠিন, শাসন সাংঘাতিক, এবং তিনি একেবারে ভৃত্যরাজতন্ত্রের মধ্যে তার বড় হওয়া, এই করতে করতে এই চিন্তা করা যায়, এই মানুষটি বলছেন যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হল দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। তাই তো, আমরা সবাই একটা খুব নিরাপদ জীবনযাপন চাই, কখনো মনে করি না এই চার দেওয়াল একই রকমভাবে চারপাশে আছে কল্পনার আর

হাওয়ার, বাতাসের দেওয়াল, পায়ের তলার মাটি যেন পায়ের তলার জমি, যেন পায়ের তলার মেঝে, মাথার উপর আকাশ যেন মাথার উপর ছাদ। ভাবতে পারি এই সব কিছুই বড় নিরাপদ জীবন। নিরাপদ জীবন হয়ে ওঠে ছোট্ট চার দেওয়াল, শক্ত কি বলবো, সিমেন্টের মেঝেই বলবো, আজ সিমেন্ট কেন, সেটা পাথরও হতে পারে, আর নিশ্চিন্ত একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। এইভাবেই অনেক ক্ষুদ্রতার মাঝে আমরা নিরাপত্তাকে বেঁধেছি। আর এই মানুষটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত কিছু বলে তাকে আমরা অভিহিত করি। 1913 নোবেল প্রাইজ এই মানুষটিকে বিশ্বজনীন করে তুললেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরুর 165তম জন্মদিন। এভাবেই বছর পেরিয়ে যায়, প্রতিটি জন্মদিন আরও বেশি করে প্রমাণ করায় তিনি আছেন, আছেন, থাকবেন। যতদিন আমাদের এই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ছোট্ট পরিসরটুকু আছে, প্রতিদিন আমরা অনুভব করব কবিগুরু, বিশ্বকবি তিনি আছেন। তিনি জুগিয়ে যাচ্ছেন সব শিশুর মনে কল্পনা, তারই সহজ পাঠ, তারই কিশলয়ে, তারই কল্পনার বুনন চলে শিশুর অন্তর হতে অন্তরে। আর তাই তো সবাই মিলে একেবারে সমবেত কণ্ঠে এ কথাই বলে ওঠে সুরে সুরে। আর এই সুরে সবাই কণ্ঠ মেলানোর পরই জানব আপনার মনের কথা কেমন।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, তাই তো। কি মানা করবে, মন কি চাইছে, মনকে কি কেউ আটকে দিতে পারে? যাই হোক, এবার আপনার মনের কথায় চলে আসি।

Good morning, Indranidhi. Today also I got chance to hear Chirantani with the story of Jeevan Smriti by your sweet presentation. Likhechen Rajbandhu Sarsuna theke. Good morning. Thank you. Erpore ke likhchen একদম পরপর হোয়াটসঅ্যাপে আসছে, কিন্তু আমি এখন একটুখানি আগে মেসেজগুলো দেখে নিই কেমন। পঁচিশে বৈশাখ শনিবারের মিষ্টি ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম। আজ তোমার ছোট্ট রবির গল্প আর গানের পরিবেশনা মন ভরে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। ফুটছে রঙিন রাধাচূড়া, দুলছে হলুদ কৃষ্ণচূড়া, খুশির জোয়ার লাগলো বনে, কা শিউলি ফুটবে আবার বছর শেষে আপন মনে। কবিপক্ষে সকলের শুভ চেতনা জাগ্রত হোক, শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি। বাহ, আপনাকেও জানাই পঁচিশে বৈশাখের সুপ্রভাত, আপনাদের সবাইকে জানাই। এবারকে লিখছেন মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে। রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শত কোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরিয়ে দিও আনি, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম। আমার রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায় ডাকুরিয়া থেকে। একেবারে, এটা আমাদের সব্বার মনের কথা। গঙ্গা জলে তো গঙ্গা পুজোই করি আমরা, আমাদের প্রত্যেকটা দিন প্রতিটি মুহূর্ত এই মানুষটির প্রতি শ্রদ্ধায় অবনত হই, তাঁর রচনায় তাঁর লেখায় তাঁর কথায় ভরা থাকে আমাদের প্রত্যেকটা অনুভূতি, অনুভূতির প্রকাশ। বেশ, খুব সুন্দর লিখছেন, খুব ভালো লাগলো। মেসেজ থেকে বা চলে যাই হোয়াটসঅ্যাপে কেমন। কে লিখছেন, কে লিখছেন, বাবা কে লিখছেন, মানে কতজন। আচ্ছা, একটু স্পিডে পড়তে হবে, 5:42। বেশ তাড়াতাড়ি করে পড়ি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, আজ পঁচিশে বৈশাখ, কবিগুরু শুভ জন্মদিন। হে মহামানব, আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম নিন। এ জীবনে ধ্রুবতারা আজও আপনারে মানি, তাই দিশেহারা না হয়ে জীবন পথে চলতে জানি। চিরন্তনের গল্প গানে পাই মানসিক শান্তি, শাশ্বত বাণীর গুণে পিছুধায় সকল ভ্রান্তি। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনী গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম। চিরন্তনী গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষের জীবন চলা পথ তৈরি করে, জীবন চলা পথ। বাহ, সুন্দর বলেছেন। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ। আর কি লিখছেন সুপ্রভাত চিরন্তনী, জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না। পৃথিবীর যেমন তিন ভাগ জল এক ভাগ স্থল, বাঙালির তেমন তিন ভাগ রবীন্দ্রময়, বাকি ভাগ অন্যান্য দেশময়। ভালো বলেছেন। আজ তার শুভ জন্মদিন। আমি এক ক্ষুদ্র ব্যক্তি, কি আর বলতে পারি, তবু মনে পড়ছে তার কৌতুকপ্রিয়তার অসীম ব্যাপ্তি। শেষ বয়সে রবীন্দ্রনাথের সেবার জন্য দুজন নিয়োগ হয়েছিলেন, একজন অভিজ্ঞ ইংরেজ নার্স মহিলা এবং পরে বিহারী। নাম লোকচরিত এসে, হ্যাঁ, কাজে যদিও প্রচুর দক্ষ কিন্তু গম্ভীর, মোটেও হাসি ঠাট্টা করতেন না। রবীন্দ্রনাথ বৌমাকে বলতে এদের তিনি সরালেন, বললেন তিনি বৃদ্ধ হলেও আমার নীলমণি বা লীনমণি করে রসিকতা ও যোগ দেয় হাসি ঠাট্টায়। তার আসল নাম বনমালী। এইভাবে তিনি রসিক সুরে বিভিন্ন প্রিয় বিখ্যাত জনকে ডেকেছেন, টাক আছে বলে বল্ডুইন, কাকেও পোটাটো সুধরিয়া গড়গড়িয়া প্রভৃতি নাম দিয়েছেন। জীবনের শেষ পর্যন্ত রসিকতা হারাননি তার প্রিয় রানী মহলান বিশু, লিখেছেন। আর যাব না বিস্তৃত কথায়, এমনই শ্রোতাও, এমনিতে শ্রোতাও ইন্দ্রাণী বিরক্ত, না না একটুও না। আর চিরন্তনীতে শুনবো অনেক গান, অনেক কথা, রবীন্দ্র কথা হব অনেক সমৃদ্ধ। 5:01 লিখেছেন। আচ্ছা, বেশ বেশ, নিশ্চয়ই ভালো লেগেছে, যদিও অনেক কথা বলার থাকে, অনেক গল্প বলার থাকে, কি আর বলা যায়, শেষ হয় না। সুপ্রভাত দিদি ভাই, আমার জীবনে সব

এখানেতে রয়েছে তুমি রবি কবি, আমার সুখ দুঃখ সুখে অথবা আনন্দ খুশিতে আমি কেমন করে চলবো, এই মানব জীবনে পথ চলা আমি কেমন করে করব প্রকাশ, অপ্রকাশিতে ব্যক্ত যত পেলাম তোমার দেখা তোমার স্পর্শ, তোমার সৃষ্টি ফসলে অনুভব আর অনুভূতিতে খুঁজে পেয়েছি আমার প্রকাশ। ছেলেবেলায় আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা ওই ছবিটি কার, এত বড় বড় দাড়ি কেন? আমার নিরক্ষরা মা উত্তর দেন, উনি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কী করেন? আমার মা উত্তর দেন, তুই আরও একটু বড় হ, তুই নিজেই বুঝতে পারবি উনি কে। জানো চিরন্তনী, এখন বুঝতে পারছি উনি কে এবং ওনার গুরুত্ব আমার জীবনে কতটা। বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আমার তথা আমাদের সকলের মাথার উপর, ওনাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে ভাবতে পারি না। অনেকটা লিখেছেন, ছোট্ট করে বলছি কেমন, অনেকে পাঠিয়েছেন তো পড়ে উঠতে পারবো না। খুব সুন্দর আপনি বলেছেন, লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই সুপ্রভাত। শুভ সকাল দিদি ভাই, তোমাদের মেসেজ লিখে কি কবিকে জানাই প্রণাম, গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। আজকে অনেক গল্পের সামান্য একটু মানে এক ফোঁটা গল্প বলতে পেরেছি, পাঁচটা তিনে লিখেছে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর কি লিখছেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, ও রবি ঠাকুরের জন্মদিনে চিরন্তনী শুরু হলো ছোট্ট রবীন্দ্রনাথের গল্প সাথে গান, মন ছুঁয়ে যাওয়ার গল্প অপেক্ষায় রইলাম, গল্পের অপেক্ষায়। এই গল্প তো শেষ হয় না, টু বি কন্টিনিউড বলে চলে যাওয়া যায় এবং সারা বছর ধরে চিরন্তনী আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা তার গান নিয়েই ভরিয়ে রাখতে পারি। প্রিয় ইন্দ্রাণী দিদি, সকলকে সকালের শুভেচ্ছা আপনার চিরন্তন অনুষ্ঠানে, আপনার পরিচালনার অপেক্ষায় থাকি আজকে রবি ঠাকুরের ছেলেবেলার গল্প, আপনার কণ্ঠে শুনছি খুব ভালো লাগছে। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর সত্যি জানেন তো, আসলে আমি একটু উস্কে দিলাম যাতে আবার আপনি মানে আপনারা জীবন স্মৃতি নিয়ে বসে পড়েন, কি গল্পগুচ্ছ নিয়ে বসে পড়েন, কি মানে কি বলবো আর, তিনি এত এত দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা খণ্ড নিয়ে যদি বসে পড়া যায় রবীন্দ্র রচনাবলীর, মনে হবে আর কোনো কাজ করার সময় নেই, এতেই তো সব সময় চলে যাচ্ছে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছেন, আজ একটি পবিত্র দিন, একদম ঠিক বলেছেন, আজ আমাদের সবার প্রিয় কবিগুরু শুভ জন্মদিন, আর চিরন্তনীতে শুনব ছেলেবেলা রবি ঠাকুরের কথা, তাঁরই গান গঙ্গা জলে গঙ্গা পূজা, সবাই মিলে শুনতে থাকু, শুনতে থাকি, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের পাত্রখানি। সত্যিই তো হৃদয়ের পাত্র ভরপুর ভরপুর হয়ে থাকছে রবীন্দ্রনাথে। নিবেদিতা সেন শ্যামড়াফুলি থেকে লিখছেন যে, গুড মর্নিং ইন্দ্রাণী দি, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, চিরন্তনীতে গল্প আমাদের শিক্ষা অনুপ্রেরণা যোগায়, মস্তিষ্কের কার্য বাড়ায়, মানসিক চাপ কমায়, তাই অনুষ্ঠান খুব ভালো লাগে। আজ যদিও আজকে স্টুডিও এন্ডে একটু চাপ আছে, কিছু কিছু যাই হোক মানে তাই অতিক্রম করেই আমরা চলেছি পরপর সব অনুষ্ঠান নিয়ে। আজ কবিগুরুর জন্মদিনে প্রণাম জানাই, তার গান গল্প কবিতা যতই পড়ি ততই আশ্চর্য হই, কতকে দিয়ে গিয়েছেন, জীবন স্মৃতির গল্প যেন জীবন্ত, একদম জীবন স্মৃতি পড়তে পড়তে প্রত্যেকটা ছোট্ট মানে বড় মানুষ তার ছোট্টবেলাকে ফিরে পাবে রবীন্দ্রনাথের সঙ্গে, আর তাই তো আজকের দিন আমরা এইভাবে পালন করি। চিরন্তনী ওই তিনরাণী দিয়ে ছোট্ট ছোট করে পড়বো কেমন, রাধে রাধু উৎপল মাইতি বেহালা থেকে, বেশ কিছুদিন বাদে লিখলেন আপনি, আজ বিশেষ একদিন, অন্য কোনো দিনের মতো নয়, আজকের দিনটার জন্য কত অপেক্ষা, আজ বাঙালিদের কাছে এক বিশেষ আবেগের দিন, আবেগের আরেক নাম আজকে পঁচিশে বৈশাখ, এসো হে বৈশাখ এসো এসো, আজ কবিগুরুর দিন, বৈশাখ মানেই রবিগুরু রবি ঠাকুরের মাস, আর ছোট্ট রবি ঠাকুরকে নিয়ে আমাদের মাঝে হাজির অত্যন্ত প্রিয় আর জি ইন্দ্রাণী দি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে, ধন্যবাদ অনেক ধন্যবাদ। এরপর কি লিখছেন, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভা চিরন্তনী স্নেহের বোন ইন্দ্রাণী, আজকে দিনটার জন্য আমরা সবাই পথ চেয়ে বসে থাকি, তাছাড়া আজ আরও একটা বিশেষণ, বাংলার বুকে পঞ্চাশ বছর পরে এক নতুন রবির উদয় হতে চলেছে। জলপাইগুড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে শতকোটি প্রণাম জানাই, এখনও আসছে খুব মুশকিল, এখন এলে আর আমি কখন পড়ব, যাই হোক দেখা যাক আর কজনের লেখা পড়তে পারি, না পড়তে পারলে যেন দুঃখ পাবেন না প্লিজ। প্রাতঃস্মরণীয় চিরন্তনী, কবিগুরু স্মরণে মননে চিরন্তনে, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম
25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের কলকাতা।

হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। একদম আমরা সবাই তো প্রণাম জানাচ্ছি। আর জানেন, আপনাদের লেখা মানে নিখিল রাউত এবং মায়া রাউতের লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন মাস্টার্স করতে গিয়েছি বারবার মনে হতো প্রত্যেকটা ঘর এই মানুষটি থাকতেন, এখান দিয়ে হাঁটতেন, এখানে বসে লিখতেন, ওখানে বসে উনি সেই বটগাছ পুকুর সব দেখতেন, কেমন অদ্ভুত লাগতো। আর সেখানে আমরা এখন পড়তে এসেছি, সেই ঘরগুলো দেখছি পাটি দিয়ে আটকানো, অসাধারণ। যাই হোক, না কথা আর বেশি একদম বলা যাবে না। 5:51 সুপ্রভাত দিদিভাই, মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে লিখেছেন, সারাদিন গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো। সারাদিন কেন, সারা বছর আমরা এই গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি। ধীরেন পান লিখেছেন, মেদিনীপুর শহর থেকে জলের ঢেউয়ে গাছের ছায়ায় যে ছবি আমি দেখি সে তো আমার রবীন্দ্রনাথ, প্রণাম জানাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ডিটেলস পড়তে পারলাম না কেমন, কিছু মনে করবেন না যেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ কি সুন্দর উপস্থাপনা, কবিগুরুর জন্মদিনে খুব ভালো লাগলো, জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের সৃষ্টি জড়িয়ে আছে। একদম ঠিক কথা বলেছেন। আর এবার লিখছেন, এখনও টাইপিং, আজকে আর পড়া যাবে না, আগামীকাল সকালে চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, তখন আবার লিখবেন, উনি পড়বেন। আজ যে 25শে বৈশাখে 1433 ছোট্ট রবির গল্প শুনলাম, বেশ ভালো, কিন্তু আমার জৈবনকাল কি, আচ্ছা জৈবনকাল বলেছেন মানেই তো প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন, বেশ অনেকটা বড় লিখেছেন তো, আমি পুরোটা পড়তে পারলাম না। হ্যাঁ, শুভ সকাল বন্ধু, কবিগুরু জন্মদিনে নতুন করে কিছু বলার অবকাশ থাকে না, তিনি আমাদের মরণে শয়নে সব সময় আছেন। সৌমিত্র মুখার্জি উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, 25শে বৈশাখে স্নিগ্ধ প্রভাতে কবির রবি কবি চয়ন উপস্থাপন খুবই হৃদয়স্পর্শী। ইন্দ্রাণী দিদি ভাই স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি মাখানো ভঙ্গিতে যেভাবে রবি পূজা নিবেদিত হলো তাকে কুর্নিশ জানাই। ও কি সুন্দর করে বললেন, সত্যি পুজো করছিলাম, সত্যি সত্যি। বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মরচণ্ডীপুর থেকে বিমল কুমার প্রধান লিখেছেন, যাকে নিয়ে বিস্ময়ের শেষ নেই, আজ 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। একদম সত্যি সত্যি সবাই বিস্মিত হয়ে থাকি। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, শনির ভোরে রবির শুভেচ্ছা সবাইকে। আহ কি সুন্দর লিখলেন, বা একদম শনির সারাদিন ধরে এই জন্মদিন উদযাপন, তারপর আসবে রবি, রবিকে নিয়ে। শুভ সকাল ইন্দ্রাণীদি, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, 165তম জন্মদিবস শুভ আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম জানাই, ধন্যবাদ। 5টা থেকে রেডিও শুনছি, তোমার কথা শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছিলাম, অময় কুমার দাস বনগা থেকে, আপনাকে আজ আমি প্রথমবার পেলাম, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, শুক্র শনি রবি চিরন্তনীর ভোরে, কেমন। এবার লিখছেন উৎপল আদক বেথুয়া বাটিধাম থেকে, তোমার কণ্ঠে মন তো মোর কাড়ে, তাই অঞ্জলি লই চিরন্তনীদের দ্বারে, বিশ্বকবির 166। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন, আমরা 165তম বলি, আবার 166তে পা দিচ্ছেন তাও আমরা বলি, প্রণাম জানাতে এলাম বেতারেতে, ধন্যবাদ। এবার লিখছেন, কে লিখেছেন, এ কি নামটা লিখেননি, গড়িয়া থেকে, আমি সৌর্য গড়িয়া থেকে, আচ্ছা ক্লাস 8 পড়ি, ও বাবা, তাহলে তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ পড়ছো, জীবন স্মৃতি অবশ্যই পড়ো, কেমন। আর শিশু শিশু ভোলানাথ এত কিছু তোমাদের জন্য দিয়ে গিয়েছেন, তোমার মতো যখন ছোট্ট ছিলাম তখনও আমরা প্রচুর পড়তাম প্রায়। আচ্ছা 5টা বেজে গেল, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমার বাড়িতে অনেকে মাল্যদানের মধ্যে দিয়ে, আচ্ছা সমন্বিত করে তুলি, বেশ বেশ বেশ, আজ কিন্তু একদম আর সময় নেই, অনেকে লিখেছেন কিন্তু আর বলা যাবে না। আর শিবশঙ্কর সাঁত লিখেছিলেন, তারপরে লিখেছিলেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেমন। আর লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, বিশাল সুন্দর করে লিখেছেন, কিন্তু আজকে সত্যিই পড়ার মতো একদম সময় নেই, কেননা অনেকগুলো নিয়মকানুনের মধ্যে থেকেই তো আমাদের সবকটা অনুষ্ঠান করতে হয়, আপনারা জানেন সে কথা, নিশ্চয়ই দুঃখ পাবেন না।
আর লিখেছেন সাগিনা মাহাতো, সেন্ট্রি রোজ চার্চ পুরুলিয়া থেকে আপনাকেও ধন্যবাদ জানালাম। আর চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন আপনাকেও জানাই ধন্যবাদ।

মোটামুটি মনে হচ্ছে পুরো না পড়তে পারলেও যারা যারা লিখেছেন সবার কথা বলে উঠতে পেরেছি। আজ কিন্তু এই পর্যন্তই, একটু পরে সমক আসবে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আর আপনাদের সঙ্গে আগামীকাল থাকবেন চিরন্তনীতে উজ্জ্বল ভট্টাচার্য।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

সুপ্রভাত, শুভ সকাল। 100.1 FM গোল্ড কলকাতায় রয়েছে আমি অম্বিকা, আপনাদের সকলের সঙ্গে আজ প্রভাত বীণা নিয়ে। স্টুডিও ক্লকে এখন 6:15 হয়ে 27 সেকেন্ড। আজ 9 মে 2026 শনিবারের প্রভাত বীণায় আজ আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন আমাদের সংকটে সম্পদে সবসময় আমাদের জীবনের নিত্য সঙ্গী। তিনি আমাদের মাঝেই রয়েছেন।

এবং সারা জীবন থাকবেন। আজ 25শে বৈশাখ, 165তম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ আমাদের সংকটে ছিলেন যেমন, আজও আছেন। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সম্পদ। তার জন্মদিনের তাৎপর্যের কথা নিশ্চয়ই আবারও আজকে গানে গানে ভাগ করে নেব, তবে আজকের এই দিন, আজকের এই তারিখ প্রত্যেক মানুষের জীবনে এক নতুন সূর্যের মতো। অন্তরের গভীর থেকে আমরা যেই শিল্পী মানুষের, যেই কবিগুরুর সমস্ত সৃষ্টি থেকে অনুপ্রেরণা পাই, সেই রবীন্দ্রনাথ কিন্তু আমাদের নতুন করে অনুভব করা শিখিয়েছেন। সেই রবীন্দ্রনাথ আমাদের নিত্য সঙ্গী, আমাদের বাঙালির আত্মপরিচয়ের এক অন্যতম স্তম্ভ। নিজেকে চেনার চেষ্টা করা, নিজেকে জানার চেষ্টা করা, নিজেকে বোঝার চেষ্টা করা শুধু নয়, অন্যের পাশে থেকে কিভাবে হাতটা ধরে তাকে বোঝা যায় রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। সেই চোখ তৈরি করেছেন, সেই মনটিকে তৈরি করার চেষ্টা করেছেন। পৃথিবীতে আমাদের সকলের জীবনে ঘাত প্রতিঘাত নেমে আসে, কিন্তু এই এক মহান পুরুষ যিনি কিন্তু জীবনের সঙ্গী হয়ে আজীবন থেকে গেছেন, তার কবিতা, তার গান, তার সৃষ্টি আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। তিনি নিজেই এক সংবর্ধনার ভাষণে বলেছিলেন, গো টু এনিওয়ের ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টেল দেম দ্যাট ইউ হ্যাভ কাম ফ্রম দ্য কান্ট্রি অফ ট্যাগোর, দে উইল রেসপেক্ট ইউ। বিশ্বকবির অনুপ্রেরণা আজও আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা মনে করি। বিশ্বকবির গান, কবিতা আমাদেরকে আরও অনেক অনেক সম্পর্ক এবং বাঙালির হৃদয়ের কাছাকাছি যেতে সাহায্য করবে। সাহিত্য সঙ্গীতের দ্বারা আমরা উজ্জীবিত হব। আজ 25শে বৈশাখ উপলক্ষে প্রভাত বিনাজুরে শুধুই রবীন্দ্রনাথের গান। চলে যাচ্ছি সরাসরি পরের গানে। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। আজ সত্যি আকাশ গাইছে, আকাশে বাতাসে। বিষাদের সুর নয়, তবে যেহেতু কবিগুরুর জন্মদিন, এক আনন্দের সুর বইছে সেই জন্মদিনের গান, যে গান আমরা ছোটবেলা থেকে স্কুলে, কলেজে এবং তারপর বিভিন্ন পাড়ায় অনুষ্ঠানের ক্ষেত্রে এই গান আমরা বহুবার শুনেছি। জন্মদিন হলেই, রবীন্দ্রনাথের জন্মদিন হলে বিশেষত এই গান কিন্তু আমরা বারে বারে শুনি। আবারও আজও একবার শুনব সেই গান। শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত গাইছেন। সঙ্গে থাকুন অম্বিকার। আজ কবিগুরুর জন্মদিন উপলক্ষে প্রভাত বিনাজুরে রবীন্দ্রনাথের আদর্শের কথা এবং তা আমাদের জীবনে কিভাবে সংকটে সম্পদে পাশে রয়েছে সেই নিয়ে কিছু কথা থাকবে। থাকবো প্রভাত বিনা নিয়ে 7টা পর্যন্ত।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: আবারও ফিরে এলাম প্রভাত বিনায়, সঙ্গে রয়েছি আমি অম্বিকা, 100.1 FM Gold কলকাতায় শুনছেন আজ কবিগুরুর জন্মদিন উপলক্ষে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী এবং বিশ্বজনীন বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই আসলে পূজো করি। বাংলা ভাষা এবং সাহিত্যের উৎকর্ষ মানের যে আয়োজন বা যেই কন্ট্রিবিউশন তার ছিল, সেই উৎকর্ষ মান যিনি বজায় রাখতে পেরেছিলেন, যার সৃষ্টিকর্ম বজায় রাখতে পেরেছিল, তিনি আমাদের সংকটে রয়েছেন, আমাদের কষ্টের দিনে রয়েছেন, আমাদের সাধনার পথ অতিক্রম করে সূর্য দেখার পালায় তিনি থাকেন। তিনি একজন অনন্য নায়ক, বাঙালি এবং শুধুমাত্র বাঙালি কেন, অবাঙালিদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় তারা আত্মিক মুক্তির খোঁজ পান এই রবীন্দ্রনাথের হাত ধরে। স্বনির্ভর যদি হয়ে থাকেন তবে এই রবীন্দ্রনাথের হাত ধরে। তাদের জীবন রবীন্দ্রনাথের গান, তাদের জীবনে সংগ্রাম, যে জীবনে সংগ্রাম যে বলছি সেই সংগ্রাম আসলে প্রত্যেক মানুষের জীবনে অনিবার্য। সেই সংগ্রামের আরেক নাম যেমন রবীন্দ্রনাথ, যিনি নিজের জীবনে প্রচুর কষ্ট পেয়েছেন, সেই কষ্টকে লাঘব করার শক্তিও তিনি প্রদান করতে পেরেছেন আমাদেরকে এবং নিজে গান লিখে তার অনুভবের কথা জানিয়েছেন। প্রতি মুহূর্তে যিনি প্রেরণা জুগিয়েছেন তিনি আমাদের রবীন্দ্রনাথ। আজ তার জন্মদিন। সংকটে প্রতিরোধ, প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে সবকিছুর সঙ্গে সাহস জুগিয়েছেন তা সত্যি দৃষ্টান্ত হিসেবে আমরা জানি। তাই তো আজ বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথকে বাঙালিরা পূজো করেন। সাংস্কৃতিক হোক, সামাজিক দিক হোক, রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একজন প্রতিষ্ঠান। আর তাই প্রতি বছর কিন্তু কবির জন্মজয়ন্তী পালন করা হয়। শান্তির খোঁজে, মানবতার খোঁজে কবি রবীন্দ্রনাথ, সংকটের দিনে রবীন্দ্রনাথ। এবং আমাদের প্রত্যেকের জীবনে আমরা এই মুহূর্তে FM গোল্ডে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করছি, যেমন আপনারা যারা শুনছেন তাদের প্রত্যেকের জীবনে আমি নিশ্চিতভাবেই জানি রবীন্দ্রনাথ কোনো না কোনোভাবে এসেছেন। ছোটবেলায় স্কুলে পড়ার দিনগুলিতে রবীন্দ্র জয়ন্তী স্কুলে পালন করা হতো এবং বিভিন্ন পর্যায়ে স্কুল হোক বা অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে একটি না একটি আয়োজন সবসময় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হবেই। আর সেই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন কিন্তু আজ

আবারও আমাদের অনেক স্মৃতিতে ফিরিয়ে দিচ্ছে, স্মৃতি উস্কে দিচ্ছে বলা চলে। সেই স্মৃতি বিজড়িত দিনগুলো যেখানে নানান অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করা, সব সেই দিনগুলোর কথা মনে আসছে। আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতায় এবং রাজ্যের বাইরে, দেশের বাইরে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এবং এইভাবেই, এই উৎসবের মাধ্যমেই, এই আয়োজনের মাধ্যমেই কিন্তু কবিগুরুকে এবং কবিগুরুর সৃষ্টিকর্মের চেষ্টা চলছে যে স্মরণ করা হোক। চলে যাব পরের গানে। পরের গানটি গাইছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, জন্মদিনের গান, ভীষণ ভাবে স্পেশাল তো বটেই, এবং বিশেষভাবে জন্মদিনের দিনে এই গানটা বহুশ্রুত, মানে আমরা ভীষণভাবে এই গানটা শুনে থাকি জন্মদিন উপলক্ষে। এই গানটা এবার শুনব, সকলকে সঙ্গে থাকতে বলছি। আজ 9 মে, কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমরা রয়েছি প্রভাত বীণায়, 100.1 FM গোল্ড কলকাতায়। অম্বিকার সঙ্গে থাকতেই হচ্ছে 7টা পর্যন্ত।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: প্রভাত বিনায় রয়েছি, আমি অম্বিকা, 100.1 FM গোল্ড কলকাতায় শুনছেন আপনারা সকলে। আজ 9 মে 2026 রবীন্দ্র জয়ন্তী, আজ 165তম জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথের। এবং জীবন থেকে প্রচুর স্মৃতির কথা মাথায় এই মুহূর্তে ভিড় করে আসে, সেই স্মৃতি শততই সুখের বলব না, কিছু স্মৃতি মানুষের দুঃখেরও হয়, কিন্তু সেই দুঃখের স্মৃতি আমাদের অনেক শক্তি দিয়ে যায়। স্মৃতির যে পট, সেই স্মৃতির পটে আমরা না সকলেই নিজেদের জীবনের ছবি আঁকার চেষ্টা করি, এবং সেই ছবি যেটি আঁকি তুলির রঙে সেখানে সব রং রঙিন হয় তা তো নয়, কিছু রং হয়তো ধূসরও হয়। নিজের অভিরুচি অনুসারে আমরা আমাদের মতো করে যা যা স্মৃতি রয়েছে এতদিনের সঞ্চয়ে, সেই সকল স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, এবং সব কিছু ওই স্মৃতির পটে সাজাতে থাকি। জীবনের এমন অনেক ঘটনা থাকে যা হয়তো অনেক সুখের স্মৃতি মনে করিয়ে দেয়, জীবনে এমন অনেক ঘটনা থাকে যা অনেক দুঃখের স্মৃতিও মনে করিয়ে দেয়, তবুও জীবনে চলতে হয়। রবীন্দ্রনাথও কিন্তু জীবনে প্রচুর আঘাত, সংকট সব কিছুকে অতিক্রম করে জীবনে গিয়ে গেছেন। নিজের জীবদ্দশায় নিজের সন্তানের মৃত্যু দেখা, একের পর এক স্ত্রী বিয়োগ থেকে শুরু করে, কাছের বন্ধু বিয়োগ থেকে শুরু করে আরও অনেক দুঃখের ভাগিদার তিনি হয়েছেন। তারপরও তিনি লিখছেন, আজ বিজন ঘরে নিশীথ রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। জীবনটা বোধহয় শুধুমাত্র এই বিশ্বাসটুকু দিয়েই অতিক্রম করে নেওয়া যায়, জীবনটা বোধহয় কাটিয়ে নেওয়া যায়, এই বিশ্বাসটুকু থাকার প্রয়োজন যে ওই একটা মানুষ, কেউ একজন থাকবেন বা কেউ একজন আছেন যিনি ওই সংকটকালে হাতটা চেপে ধরবেন এবং বিভিন্ন ঝড়ঝাপটা আমরা পেরিয়ে উঠব। তিনিও পেরেছিলেন, তাকে পারতে হয়েছিল। সেই স্মৃতির ভাণ্ডার খুলে তিনি নিজেই যখন লিখতে বসছেন, তখন প্রচুর ইতিহাস সংগ্রহ করে করে তার জীবনের ব্যর্থতার কথা লেখা, এবং সেই স্মৃতির পটে কিন্তু ক্যানভাসে তুলিতে নানা রং ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে তার নিজের প্রতিবিম্ব, নিজের রিফ্লেকশন তিনি দেখতে পাচ্ছেন তার মধ্যে। এইভাবেই তো আমরা তার সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা নিজেদেরকে খুঁজে পাই সেই লেখার মাঝে। আজ বিরাট এক আনন্দের দিন, কারণ আজকের এই দিনে মহামানবের জন্ম, কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম, যাকে আমরা সংকটে এবং সম্পদে পেয়ে এসেছি, এবং আগামী দিনেও তিনি আমাদের অনুপ্রেরণা।

জুগিয়ে যাবেন, যুগ যুগ ধরে জুগিয়ে যাবেন। তিনি এমন একজন আধুনিক কবি, এমন একজন আধুনিক সৃষ্টিকর্তা, যুগের পর যুগ পেরিয়ে যাবে কিন্তু প্রতিটি প্রজন্ম কিন্তু তার মাঝে শান্তি খুঁজে পাবেন। ওই যে আমরা একটা উক্তির কথা জানি, তিনি আমাদের জীবনের শান্তি, আত্মার শান্তি, প্রাণের আরাম, আত্মার শান্তি, এবং তিনি আমাদের বন্ধু, আমরা চিরনির্ভর তার উপর। শিল্পী দেবব্রত বিশ্বাস পরের গানে থাকছেন, আমরা ফিরে আসব এই গানের ওপারে, সঙ্গে থাকুন।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: ফিরে এলাম আবারও প্রভাত বিনায়, সঙ্গে রয়েছি আমি অম্বিকা, 100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। সকলকে আবারও আরও একবার শুভ সকাল এবং সুপ্রভাত জানাই। আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল, তার কারণ আজ যেই মানুষটির জন্মদিন সেই মানুষটিকে ঘিরে আমাদের জীবন আমরা অতিক্রম করার চেষ্টা করি প্রতিনিয়ত, কারণ তিনি আমাদের জীবনের শান্তি, আত্মার শান্তি, প্রাণের আরাম, এবং প্রতি মুহূর্তে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আজ থেকে বহু বছর আগে উনি অনেক কিছু বলে গিয়েছিলেন, অনেক কিছু অনুভব করেছিলেন যা তিনি জীবনস্মৃতির পাতায় লিখে গেছিলেন। সেই জীবনস্মৃতির পাতা থেকে যখন এখন আবারও চোখ রাখে সেগুলিকে পড়ার চেষ্টা করি, মনে হয় কতখানি প্রোগ্রেসিভ এবং কতখানি আধুনিক কবি ছিলেন তিনি। আজ থেকে বহু বছর আগে তিনি ভেবে গিয়েছিলেন যা কিছু সেগুলো সবটুকুই সত্যি। তিনি লিখছেন জীবনস্মৃতির পাতা থেকে পড়ছি, আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না, কাপড় চোপড় এতই যৎসামান্য ছিল যে এখনকার ছেলের চোখে তাহার তালিকা ধরিলে সম্মানহানি আশঙ্কা আছে। বয়স 10-এর কোঠা পার হইবার পূর্বে কোনোদিন কোনো কারণেই মোজা পরি নাই। শীতের দিনে একটা সাদা জামার উপরে আরেকটা সাদা জামাই যথেষ্ট ছিল, আর ইহাতে কোনোদিন অদৃষ্টকে দোষ দিই নাই। কেবল আমাদের বাড়ির দরজা নিয়মিত খলিফা অবহেলা করিয়া আমাদের জামায় পকেট যোজনা অনাবশ্যক মনে করিলে দুঃখ বোধ করিতাম, কারণ এমন বালক কোনো অকিঞ্চনের ঘরেও জন্মগ্রহণ করে নাই, পকেটে রাখিবার মতো স্থাবর অস্থাবর সম্পত্তি যাহার কিছুমাত্র নাই। বিধাতার কৃপায় শিশুর ঐশ্বর্য সম্বন্ধে ধনী ও নির্ধনের ঘরে বেশি কিছু তারতম্য দেখা যায় না। আমাদের চটি জুতা এক জোড়া থাকিত, কিন্তু পা দুটা যেখানে থাকিত সেখানে নহে। প্রতি পদক্ষেপে তাহাদিগকে আগে আগে নিক্ষেপ করিয়া চলিতাম, তাহাতে যাতায়াতের সময় পদচালনা অপেক্ষা জুতা চালনা এত বাহুল্য পরিমাণে হইত যে পাদুকা সৃষ্টির উদ্দেশ্য পদে পদে ব্যর্থ হইয়া যাইত। আমাদের চেয়ে যাহারা বড় তাহাদের গতিবিধি, বেশভূষা, আহার বিহার, আরাম আমোদ, আলাপ আলোচনা সমস্তই আমাদের কাছ হইতে বহু দূরে ছিল। তাহার আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না। এখনকার কালে ছেলেরা গুরুজন দিগকে লঘু করিয়া লইয়াছে, কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহিতেই তাহারা সমস্ত কিছু পায়, আমরা এত সহজে কিছু পাই নাই। কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল, বড় হইলে কোনো এক সময় পাওয়া যাবে এই আশায় দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসিয়াছিলাম। আর তাহার ফলে হইয়াছিল এই যে তখন সামান্য যা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরো আদায় করিয়াই লইতাম, তাহার খোসা হইতে আঁটি পর্যন্ত কিচ্ছু ফেলা যেত না। এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তাহারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহারা বারো আনাকেই আধখানা কামড় দিয়া বিসর্জন করে, তাহাদের পৃথিবীর অধিকাংশই তাহাদের কাছে অপব্যয় নষ্ট হয়। যেটুকু পড়লাম সেটুকু রবীন্দ্রনাথের লেখা।

জীবন স্মৃতির পাতা থেকে পড়লাম। কোথাও গিয়ে কথাগুলো ভীষণভাবে মনের মধ্যে দাগ কেটে যায়। আজ যেই প্রজন্মের মানুষ আমি, আজ যেই প্রজন্মে আপনারা সকলে, সে প্রজন্মের হয়তো পার্থক্য রয়েছে, কিন্তু যুগের সঙ্গে যুগ, সময়ের সঙ্গে অনেক কিছু বদল হয়। তিনি যেই সময় লিখছেন, তিনি সেই সময় আসলে একটি পূর্বাভাস করে গিয়েছিলেন যে মানুষ আগেকার দিনে যত কষ্ট করে কোনো কিছু অর্জন করত, আমি অর্জন কথাটাই ব্যবহার করব এখানে, কারণ অনেক কষ্ট করে সেগুলোকে পেতে হতো, এমন নয় যে সহজেই তা কেউ কাউকে উপহার স্বরূপ দিয়ে দিল। যতটা অবহেলা পেয়ে, কষ্ট পেয়ে, কষ্ট করে, সংগ্রাম করে, অনেক সংকটকে পার করে, তারপর অপেক্ষা করে কোনো জিনিস পেতে হতো, এবং তারপর সেই সমস্ত কিছুর মূল, মানে মূল্য আমরা দিতে পারতাম, সেটার একটা অন্যরকম মূল্য ছিল, একটা ভ্যালিউ ছিল। সেই ভ্যালিউটা আজ আমরা করতে জানি না, সেটার মর্যাদা আমরা দিতে জানি না। হোক তা মানুষের, হোক তা সময়ের, হোক তা কোনো জিনিসের, আমরা সেই মর্যাদা দিতে আজ ভুলে গেছি। আমরা খুব সহজেই সব কিছু পেয়ে যাই বলে আমরা এটাই মনে করে নিই যে খুব সহজেই সব কিছু ছেড়ে দেওয়া যায়। আগেকার দিনে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হলে আমরা একে অপরের সঙ্গে হয়তো কোনোভাবে কথাবার্তা বলে সেখানে একে অপরের সঙ্গে মিল করিয়ে নিতাম, আমাদের আবারও ভাব হয়ে যেত। এখনকার দিনে সব কিছুই তো খেলনা, সম্পর্ক থেকে শুরু করে মানুষ সব কিছুই খেলনা হয়ে গেছে। আজ কোনো কারণে কোনো মানুষের সঙ্গে, কোনো কারণে কখনো ঝগড়া হলে, তর্ক বিতর্ক কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়লে আমরা কিন্তু সেই সম্পর্ক ত্যাগ করে নতুন কোনো সম্পর্কের দিকে পা বাড়াই। খেলনার স্বরূপ, খেলনাটা নষ্ট হয়ে গেছে, নতুন আরেকটা খেলনা বাজার থেকে কিনে আনবো। যে খেলনাটা নষ্ট হয়ে গেছে বা মনে হচ্ছে যে আর কাজ করছে না, সেটাকেও যে সারিয়ে দেওয়া যায়, সেটাকেও যে সারিয়ে নেওয়া যায় এবং সেটিকে আবারও চালু করে নেওয়া যায়, এই ভাবনাটা বোধহয় আজকের প্রজন্মের মানুষ আমরা কেউ ভেবে নিতে পারি না। আমরা জানি এভরিথিং হ্যাজ আ ভেরি ইজি রিপ্লেসমেন্ট, আমরা ভুলে যাই সম্পর্কের কিন্তু অত সহজে রিপ্লেসমেন্ট হয় না। রবীন্দ্রনাথও আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক চেতনা করিয়েছেন, আমাদের অনেক চেতনা হয়েছে তার লেখা পড়তে গিয়ে। আমরা বুঝেছি মনুষ্যত্ব কি, আমরা বুঝেছি মানুষ কি, মানুষের মন কি। আজ এখানে যে কথাগুলো আমি এক্ষুনি পড়লাম, এই কথাগুলো কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে বলে দেয় আমাদেরকে, আমাদের দিনকাল আগামী দিন আরো কঠিন হতে চলেছে। আমরা যদি মানুষকে স্পর্শ না করতে পারি, তার হৃদয় স্পর্শ না করতে পারি দুটি ভালো কর্মের দ্বারা, দুটি ভালো কথার দ্বারা, তাহলে আমাদের জীবন নিঃশেষে ফুরিয়ে যাবে। সেভাবে পিছনে ফিরে তাকানোর মতো কিছু থাকবে না, খুব বেশি কিছু হয়তো প্রয়োজন হয় না, একটু মানুষ থেকে ভালো ব্যবহার আর কিছু ভালো কর্ম। শৈশব থেকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সাহিত্য সম্ভার আমাদের সঙ্গে রয়েছে, তিনি কোথাও গিয়ে আমাদেরকে বারবার এই কথাটাই মনে করিয়ে দিচ্ছেন যে এই সময়ের সঙ্গে সঙ্গে নিজের বদল ঘটলে আর কোনো কিচ্ছু অবশিষ্ট পড়ে থাকবে না, না থাকবে মানুষ, না থাকবে মনুষ্যত্ব। রবীন্দ্রনাথের প্রতিটি লেখা, প্রতিটি কথা, প্রতিটি ভাবনা আমাদের অনেক কিছু ভাবিয়ে দেয়। সেই স্মৃতির ভাণ্ডার থেকে কিছু কিছু আজ আবারও তুলে এনেছি আপনাদের সকলের জন্য। তার কারণ একটাই, আজ 165তম জন্মবার্ষিকী রবীন্দ্রনাথের। তার জীবনের ঘটনা আবারও ফিরে দেখার চেষ্টা, এবং শুধু এটুকু জানার চেষ্টা যে তার জীবন বৃত্তান্তে তিনি যা করে গিয়েছিলেন সেই সমস্ত থেকে উপকরণ হিসেবে আমরা সংগ্রহ করে রাখতে পারি এবং সেই জীবন আদর্শে নিজের জীবন অতিবাহিত হতে পারে। শুধু কিছু মনুষ্যত্ব বোধ দরকার, কিছু বোধের চেতনার দরকার, যেখানে আমরা এটুকু অন্তত বুঝব যে ভুল হলে সেই ভুলের মাশুল দিতে নয়, সেই ভুলকে সংশোধন করে দেওয়া যায়। জীবনে কোনো কিছু খারাপ হয়ে গেলে সেই খারাপটাকেও ভালো করে নেওয়া যায়। প্রয়োজন

থেকে কত দূরে ভেবে দেখুন, আপনাকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আপনি আমায় শুনতে পাচ্ছেন। আমি নিশ্চিতভাবে জানি অনেকেই আপনারা আমাদের পাশে রয়েছেন, কিন্তু এই দূরত্ব কোথাও গিয়ে কোনো দূরত্বই নয়। মনের কাছাকাছি থাকলে সেই দূরত্ব আসলে কিছু মনে হয় না, এতটাই কাছাকাছি আমরা প্রত্যেকটি মানুষ FM গোল্ডের শ্রোতা বন্ধুদের সঙ্গে পাই। সেই একটা আকর্ষণ আমাদের মনের মধ্যে ভীষণভাবে রয়ে গেছে, এবং এটা সম্পূর্ণ সত্য যে আমরা এভাবে ও বেঁধে বেঁধে থাকি একই সঙ্গে। বহু অনুভবের কথা যিনি জানিয়েছেন সেই রবীন্দ্রনাথ আমাদের মন ভারী করে দেয়, কিন্তু মৃত্যুকে অতিক্রম করার পথও তিনি লিখে গেছেন তোমারও অসীমে প্রাণ মন লয়ে। মৃত্যুর পর আবারও সেই বিশেষ সাইকেল, যেখানে নতুন করে আবারও এক জন্ম হবে, সেই আশা তিনি আমাদের দেখিয়েছেন। কষ্টের দিনে অনেক আশা মানুষকে যে আবারও সঠিক পথে নিয়ে যেতে পারে, সেই আশার আলো তিনি দেখিয়েছেন। সব থেকে বড় কথা, মনের ঘর এবং মনের বাইরে কত কিছু থাকে, সব কিছুরই যে একটা যত্ন নিতে হয়, সব মানুষের এবং সম্পর্কের যে যত্ন লাগে, সময়ের যত্ন লাগে, মর্যাদা লাগে, এটা হয়তো আমরা তার থেকে বারবার শিখেছি। চলে যাব পরের গানে। এই গানটিও গাইছেন শিল্পী রোমা মণ্ডল। আজ গানে গানে ভরে উঠেছে প্রভাত বীণা, শুধুমাত্র রবীন্দ্রনাথের কথা এবং সুরে। গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতনই কিছুটা, কিন্তু তাকে ছাড়া আমরা আমাদের জীবনটুকু ভাবতেই পারি না। চলে যাচ্ছি সরাসরি পরের গানে, ফিরে আসবো ঠিক গানের ওপারে।

স্থানে আমরা রবীন্দ্রনাথকে শুধুমাত্র স্পর্শ করে দেখতে পারি, তার পুরো জীবনটা জানা যায় না। তবুও তার সৃষ্টিতে প্রেম, জীবন, প্রকৃতি, দর্শনের গভীর ছোঁয়া রয়েছে এবং আমরা প্রতিনিয়ত তাকে অনুভব করতে পারি তার গানের মধ্য দিয়ে। সব কিছুর মর্যাদা তিনি দিতে শিখেছিলেন, প্রকৃতির মর্যাদার কথা তিনি বলেছিলেন, যেমন সেই প্রকৃতির মর্যাদা ছাড়াও সম্পর্কের মর্যাদা, মানব সভ্যতার কথা তিনি বলে গেছেন। আজ রবীন্দ্রনাথকে আমরা সংকটে এবং সম্পদে চিরজীবন চিরনির্ভর সঙ্গী হিসেবে আঁকড়ে ধরে বাঁচতে চাই, আর এই আশার আলো তিনি আমাদের জুগিয়েছেন। আজ জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি এখানেই শেষ করব। শেষ করছি যে গানে, গাইছেন শিল্পী প্রমিতা মল্লিক। সকলে ভালো থাকবেন, 8:30 মিনিটে ফিরে আসবো নিয়ে মনের মেলোডি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ফিরে এলাম 100.1 FM গোল্ড কলকাতায়, রয়েছি আমি অম্বিকা, আর সঙ্গে নিয়ে মনের মেলোডি। আজ 9th May 2026 শনিবারের স্পেশাল এপিসোড এই কারণেই, কারণ আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথের আজ 165তম জন্মবার্ষিকী, আর 25শে বৈশাখ উপলক্ষে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই থাকবে মনের মেলোডিতে, কিন্তু একটু অন্য আঙ্গিকে। আর এই গোটা এপিসোড আমরা আজকে যে প্লেলিস্ট সাজিয়েছি, সমস্ত চলচ্চিত্রের গান, কিন্তু রবীন্দ্রনাথের গান যেগুলো সিনেমার গানে ব্যবহৃত হয়েছে, সিনেমার গান হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং সিনেমায় বিভিন্ন চরিত্রে তাদেরকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গানের লিপে। যা কিছু পাই হারায় যায়, আর যা কিছু হারিয়ে যায় তা আবারও ফিরে পায়।

একটা অদ্ভুত ভিশিয়াস সাইকেল। জীবনের রত্ন ভাণ্ডারদের মধ্যে যা আমরা পেয়েও হারিয়ে যাই তা হয়তো অনেক কিছু, অনেক কিছু যখন বলছি সেগুলো আইডেন্টিফাইড হয়তো নাম দিয়ে হয় না, অনেক ভালো লাগা মন্দ লাগা সবটুকুই আমরা পাই, মন্দ লাগাগুলো হারিয়ে গেলেই আমরা ভালো থাকি। আর এই রত্ন ভাণ্ডারের মধ্যে আরেকটা যেটা খুব যত্ন করে আমরা তুলে রাখি তা হচ্ছে স্মৃতি আর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা ভালো মন্দ মিশিয়ে যে অভিজ্ঞতা, ওই যে উনি বলে গিয়েছিলেন, যাহা কিছু সত্য যাহা কিছু কঠিন সব কিছুই সহজে নিতে হবে। গান গল্প অভিজ্ঞতা বাঙালি মননে এবং বাঙালির মনে সবসময় জাগরুক রয়েছেন, যিনি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রভাত পিনাতেও বলেছি বাঙালির নিত্য সঙ্গী যিনি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গান জুড়ে আজ মনের মেলোডি। এবং চলতে ফিরতে সত্যি কথা বলতে কি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাকে আমরা জীবনের বাণী হিসেবে মনে করি, তবেই তো প্রাণের আত্মা শান্তি আরাম এগুলো বলতে পারি। তাই চলতে ফিরতে সবসময় যে বুলিগুলো আমাদের মনের মধ্যে চলে বা আমরা কথার পিঠে কথা যখন উঠে তখন আমরা হয়তো আলোচনা ক্ষেত্রে তুলে আনি, সেগুলোই হয়তো পরে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান উৎসবে আমরা ব্যবহার করি প্রয়োগ করি। রবীন্দ্রসঙ্গীতের সুর সবসময় কানে আসে গানে ভাসে, এবং সেই গানের ব্যবহার আজ আমরা দেখব চলচ্চিত্রে। তার সাহিত্য নিয়ে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং বহু চলচ্চিত্রের গানে ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক রকমের এক্সপেরিমেন্টেশন হয়েছে। সেই গোটা জার্নিটা ডেফিনেটলি এক দেড় ঘন্টার মধ্যে হয়তো কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু আমরা বেশ কিছু মাইলস্টোনস আজকে দেখব। রবীন্দ্রনাথের গানের ব্যবহার প্রথম কবে থেকে শুরু হয়েছিল, তার জীবনকালেই হয়েছিল কি না, এবং আজ পর্যন্ত আমরা যখন তরুণ মজুমদারের কোনো সিনেমা দেখি বা ঋতুপর্ণ ঘোষের সিনেমার ক্ষেত্রেও আমরা দেখেছি, অপর্ণা সেনের সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি, প্রখ্যাত যারা চলচ্চিত্র নির্মাণ করেন তারা প্রত্যেকে কিন্তু রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছেন। যুগের সঙ্গে উপযোগী গান এবং যা কালজয়ী হয়ে রয়েছে, অবশ্যই প্রোগ্রেসিভ আধুনিক তিনি ছিলেন, সেই মনন চিন্তনকে মাথায় রেখে সেই চরিত্রের কথা মাথায় রেখে গানগুলোকে আবারও অসাধারণভাবে প্রয়োগ করা। আজ 9903052992 খোলা রয়েছে আপনাদের সকলের জন্য যারা আমাকে শুনছেন বিভিন্ন মাধ্যমে। আপনারা হয়তো শুনছেন আমাকে আপনাদের রেডিও সেটে 100.1 FM গোল্ডে, বা আপনারা হয়তো শুনছেন আপনাদের কার রেডিওতে কিংবা আপনাদের ফোনের রেডিও সেটে। হতে পারে আপনারা হয়তো রাজ্যের মধ্যে নেই, আপনারা কলকাতা শহরের বাইরে রয়েছেন কিংবা দেশের বাইরে রয়েছেন এবং আমাকে শুনছেন নিউজ অন এআইআর অফিশিয়াল অ্যাপে। যেখানে যেভাবেই শুনে থাকুন না কেন আমার সঙ্গে রয়েছেন, এটাই সব থেকে বড় প্রাপ্তি আমার, এবং চাইব এই গোটা সময়টা জুড়ে, রাইট ফ্রম নাও টিল 10 AM। এখন স্টুডিও ক্লকে 8:40, 10টা পর্যন্ত আপনাদেরকে সঙ্গে পাব। 9903052992, আবারও বলছি 9903052992, এই নাম্বারটা খোলা রইল আপনাদের জন্য। আপনারা আমাকে জানাবেন আজ প্রভাত পিনা থেকে শুরু করে মনের মেলোডি শুধুমাত্র রবীন্দ্রনাথের কথায় সুরে ভাসবে আপনাদের কানে কানে। আমি জানতে চাইব আপনাদের কাছে আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান, প্রভাত পিনা কেমন ছিল, আর তাছাড়াও মনের মেলোডিতে যেটা জানতে চাইব, যেহেতু চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের ব্যবহারের কথা বলছি, আপনারা এটা কিভাবে দেখেন, আপনাদের মতামতটা জানতে চাইব। আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথের গানের কপিরাইট উঠে গেছে এবং যার কারণে খুব সহজলভ্য হয়ে গেছে। যখন কোনো কিছু খুব সহজেই পাওয়া যায় না তখন আমরা তার দুর্ব্যবহার করতে বা তার অপব্যবহার শুরু করি বলা খুব ভালো। যে কোনো কিছু সহজে পাওয়া গেলে তখন সেটার প্রতি হয়তো সেই কিভাবে বলবো, মানে তার প্রতি সেই ভালো লাগা বা সেই আন্তরিকতা বা সেই ধরনের কিউরিয়সিটিটা হয়তো আর আগের মতো কাজ করে না, খুব সহজেই পাওয়া যায়, টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও খুব সহজেই আমরা, যেহেতু কপিরাইট উঠে গেছে, আমরা জানি এক্সপেরিমেন্টেশন করা যাবে, আমরা জানি যে যেমন তেমন করে পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে ব্যবহার করা যাবে, ফিউশন করা যাবে, অনেক কিছুর সঙ্গে তাল মিলিয়ে ওটাকে হয়তো একটু বাজারের বাণিজ্যিকরণের দিকটা মাথায় রেখে একটু প্যাকেজিং করে ভালো একটা কমোডিটি হিসেবে সাজিয়ে বিক্রি করা যাবে। এই বিষয়ে আপনাদের কি মত আমি একটু জানতে চাইছি। রবীন্দ্রনাথের গানের একটা স্বকীয় সৃষ্টি হিসেবে তার কথা

ওর একরকম ভাবে রবীন্দ্রনাথ ভেবে গেছেন, দিয়ে গেছেন, তারপর যখন সেটা চলচ্চিত্রে ব্যবহার হচ্ছে বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটার নিজস্বতা কতটা বজায় থাকছে, এবং এই যে সহজভাবে সব কিছু পেয়ে যাওয়া, তার ফলে কি আমরা সত্যি তার অপব্যবহার শুরু করেছি, তার মর্যাদাটা ঠিক মতো দিতে পারছি না? এটা জীবনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে এবং এই রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও হয়তো ভীষণভাবে সত্যি। আপনারা কীভাবে ভাবছেন সেটা একটু জানতে চাইব, আপনাদের মতামত জানতে চাইব। 9903059 ইজ দ্য নাম্বার। আর আমি আপাতত যে গানটা দিয়ে শুরু করব আজকের মনের মেলোডি, রবীন্দ্রনাথের গান অবশ্যই, কিন্তু ব্যবহার হয়েছিল কবির জীবনকালেই। তার জীবদ্দশায় তিনি তখন বেঁচে ছিলেন যখন মুক্তি ছবিটি প্রকাশ পায়, প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবি, এবং সেখানে ছবির সঙ্গীত পরিচালক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আমরা পঙ্কজ কুমার মল্লিককে মহালয়ার অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে ভীষণভাবে চিনি এবং পরিচিতি উনিভাবে আমাদের মাঝে রয়েছেন, পরিচিত হয়ে রয়েছেন বলা ভালো। সেখানে পঙ্কজ কুমার মল্লিক সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন যখন, তিনি অত্যন্ত সুগায়ক একজন ছিলেন এবং রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন ছিলেন, ভীষণ ভালোবাসতেন রবীন্দ্রনাথ ওনাকে। রবীন্দ্রনাথের গান তিনি বাংলা সিনেমায় প্রথম ব্যবহার করলেন এবং অসাধারণ প্রয়োগ অনেকেই বলেছেন সিনেমাটি মুক্তি, এবং যে গানটি আমরা শুনতে চলেছি সেই গানটি মুক্তি ছবিরই একটি সাউন্ড ট্র্যাক। আপনাদের কেমন লাগছে আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করছে, এবং আপনি কথা দিন, আপনারা কথা দিন যে 10টা অবধি থাকবেন, কারণ আজকের এপিসোডটা একটু অন্যভাবে সাজানো। আমরা শুনবো রবীন্দ্রনাথের গান, কিন্তু সেখানে মাঝে মাঝে গানের মধ্যে হয়তো ডায়লগ উঠে এলো, কারণ সেটা সিনেমায় ব্যবহৃত হয়েছিল। তাই চলে যাচ্ছি প্রথম গানে, গানটি মুক্তি ছবি থেকে, দেখুন আপনাদের শুনে কেমন লাগে।

0: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: আমরা শুনছিলাম যে গানটি, সে গানটি মুক্তি সিনেমা থেকে এবং প্রমথেশ বড়ুয়ার সিনেমা। আমরা এখানে যাদেরকে দেখেছি তাদের মধ্যে একজনের কথা বলতেই হচ্ছে, তিনি হচ্ছেন কানন দেবী। অসামান্য অভিনয় এবং সেই সিনেমাকে আমরা এখনও মনের মধ্যে ধরে

রেখেছি। হয়তো কোথাও গিয়ে শুনতে গিয়ে আপনাদের মনে হতে পারে যে গানের মধ্যে হয়তো একটুখানি মানে কোয়ালিটির প্রবলেম লাগছিল, হয়তো একটুখানি ট্রান্সমিশনের সমস্যা, কিছু কিছু টেকনিক্যাল সমস্যা, সত্যিই আমাদের কিছু করার থাকে না, কিন্তু আমরা তবু চেষ্টা করি যে একটু ভালো করে শোনানোর। এখন এই মুহূর্তে এই গানটা দিয়ে শুরু করলাম, কারণ আমরা ধীরে ধীরে সেই জার্নিতে শুরু করছি। জার্নিটা এমনই যে শুরুটা হয়েছিল মুক্তি সিনেমা দিয়ে, আর এরপর আমরা এই জার্নির কথা দিয়ে শুরু করব যে নিতান্ত ভয়ে ভয়ে কিন্তু সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়েছিলেন, এবং দাঁড়িয়েছিলেন দুজন আসলে, পঙ্কজ কুমার মল্লিক এবং রবীন্দ্রনাথ। ভয়টা এই কারণে, কারণ সৃষ্টিটা আসলে রবীন্দ্রনাথের এবং সেখানে পঙ্কজ কুমার মল্লিক একটা সিনেমায় ব্যবহার করবেন, যে গান এত কবির নিপুণ একটা মনের ভাবনা থেকে তৈরি, সেখানে কবির অধিকার বোধ কতটা হতে পারে। যে কোনো জিনিস যখন আমরা নিজেরা সেটার ব্রেন চাইল্ড হই, আমরা নিজেরা সেটাকে তৈরি করি, আমাদের অন্যের অন্যরকম একটা আত্মিক টান থাকে সেই সৃষ্টির ওপর, এবং সেই কারণেই হয়তো সেই সৃষ্টির প্রতি আমাদের এত ভালো লাগা, এত ভালোবাসা। এবং এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা খুব পজেসিভ হয়ে যাই যে ওই জিনিসটা শুধুমাত্র বোধহয় আমার। সেখানে রবীন্দ্রনাথের জিনিস এবং সেই রবীন্দ্রনাথের সৃষ্টিকে পঙ্কজ কুমার মল্লিক যখন হাত দিলেন, তখন কোথাও গিয়ে তারও মনে হলো যে তিনি সেই অধিকার বোধের জায়গা থেকে কতটা আর কি জাস্টিস করতে পারবেন, সেটাও একটা ব্যাপার। অধিকারটা আসলে সম্পূর্ণভাবে কবির ছিল প্রথম, সেই নিপুণ অধিকার বোধ থেকে ট্রান্সফার হচ্ছে কিছুটা দায়িত্ব পঙ্কজ কুমার মল্লিকের হাতে, এবং সেই গানকে তিনি ছায়াছবিতে ব্যবহার করছেন, সেই অনুমতি আদৌ পাওয়া যাবে কি না? আর সেটা বিশ শতকের তিনের দশক, মানে তার অল্প আগেই, মানে যেই সময়টার কথা আমরা বলছি তখন চলচ্চিত্র মাধ্যমটি প্রথম দিকে আর্লি সিনেমা, মানে পুরোটাই আর কি সাইলেন্ট ইরা ছিল, মানে নির্বাক চলচ্চিত্র, তারপর ধীরে ধীরে সবাক অর্থাৎ টকি ফিল্মিক হয়। এবার বিষয়টা এটাই যে এই রকম অবস্থাতে নায়ক নায়িকাদের তখন কথা বলা, গান গাওয়া সবটুকুই পারমিটেড, আর সবই তখন যখন সম্ভব পর্দায়, সেই সময়ে সেই যুগের মুহূর্তে ট্রান্সফরমেশন যখন ইন্ডাস্ট্রিতে চলছে, তখন তিনি দায়িত্ব পেলেন। 1937 কথা আমরা বলছি, তখন সঙ্গীত পরিচালনার দায়িত্বে তিনি ছিলেন, এবং সেই বিখ্যাত জুটি প্রমথেশ বড়ুয়া, অন্যদিকে কানন দেবী, এবং সেই হলো শুরু। পঙ্কজ কুমারই প্রথম ভেবেছিলেন যে বাঙালির এমন একটা সম্পন্ন মন, সেই সাংগীতিক যে ভাঁড়ার আমাদের রয়েছে সেখান থেকেই গানে ব্যবহার হতে পারে, সেই ছবিতে কাজে লাগানোর মতো গান আছে। তারপর তো ধীরে ধীরে অনেক গান ব্যবহৃত হলো, আর সেই গত শতকের তিনের দশক মানে সেই পর্যন্ত 70 পেরোনো রবীন্দ্রনাথ ঠাকুর যে মাপের গান লিখে গেছিলেন বাংলা ছবি, তো সত্যি কথা সেটার তুলনায় নিতান্তই খুব লিলিপুট হিসেবে ছিল। তখন ধীরে ধীরে মনের জানলা খুলে গিয়েছে, আজীবন যারা আমরা রবীন্দ্রনাথকে বিশ্বাস করে এসেছি, আমরা এটাও টের পেয়েছিলাম যে চলচ্চিত্রে কিন্তু এইরকম একটা গানের মাধ্যমে ব্যবহার করা যায়, সেখানে অনেক কিছু সেই গানের মাধ্যমে বলা যায়। তারপর গানটাই ব্যবহৃত হলো মুক্তি ছবিতে, বাস্তবিকভাবেই মুক্তি ঘটিয়ে দিল সেই গন্ধমাখা গান, যেখানে আমরা বাংলা চলচ্চিত্রের হাত ধরে প্রথম জার্নিতে দেখলাম যে উনি অনেক গানই রচনা করে গিয়েছিলেন, প্রথম দেখলাম যে ফিল্মে ব্যবহার হচ্ছে ওই ধরনের ফন্দি ফিকিরের মধ্যে আর কি গানের একটা পিকচারাইজেশন, একটা ক্যারেক্টার যে তার মতো করে গানের একটা মিনিং তৈরি করছে, উপযুক্ত ব্যবহার এবং উপযুক্ত তার মর্যাদা দেওয়া হয়েছে এমনটাই মনে করে নেওয়া হচ্ছে, কারণ সঙ্গে ছিলেন কানন দেবী এবং প্রমথেশ বড়ুয়া দুজনেই। এরপরে আরও একটা গান শুনব, এটি কিন্তু গাইছেন যিনি, তিনি হচ্ছেন অমিয় ঠাকুর, আর যেই চলচ্চিত্র নির্মাতা বানিয়েছিলেন এই সিনেমা তিনি হচ্ছেন সত্যজিৎ রায়, আরও একজন বিশ্ববরেণ্য বাঙালি শিল্পী। তিনি ব্যবহার করেছিলেন এই গানটি একটি সিনেমাতে, সেই গানটি এবার শুনে নিয়ে ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন অম্বিকায়।

0: দাদা।
1: হ্যাঁ রে, তুই তুই কতদিন পরে গান গাইলি বলতো?
0: এরা সব কোথায় দাদা?
1: এই সব ছড়িয়ে আছে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি।

যে গানটি শুনছিলাম সে গানটি কাঞ্চনজঙ্ঘা ছবির, এবং আমরা অলকানন্দ রায়কে দেখেছি এই ছবিতে। অসামান্য অভিনয়, সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন এই অনবদ্য গানটি অমিয়া ঠাকুরের গলায়, যে গানটি আমরা একটু আগে শুনলাম। সিনেমার বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সিচুয়েশন সিন বুঝে অনেক সময় অনেক গানকে ব্যবহার করা হতো, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগকেই মনে করা হতো আদর্শ। হয়তো সেরকম গান তখনও তৈরি হয়নি, রবীন্দ্রনাথ হয়তো সেই ভাব, সেই অনুভব, সেই আবেগ ভীষণভাবে তার কবিতার লাইনে দিয়ে গেছিলেন, যা পরে সুর হয়ে জন্ম নেয়। এবং সেই অসাধারণ প্রয়োগ আমরা দেখতে পেয়েছি, এরপরে আরও একটা সিনেমার কথা বলতে হয় তার জন্য, সেটি হচ্ছে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। অনবদ্য সেই সিনেমা, এবং মেঘে ঢাকা তারার কথা বললেই যে গানটির মাথায় এক্ষুনি চলে আসছে সেটি হচ্ছে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। আমরা অনেকেই সত্যজিৎ রায়ের আজীবন ভক্ত হয়ে থাকব। সেখানে রবীন্দ্রনাথের গানের এই ধরনের একটা চিত্রায়ন, যেখানে ঋত্বিক ঘটক রয়েছেন, একটি উদ্বাস্তু পরিবারের বড় মেয়ের কাহিনীটি অত্যন্ত পেইনফুল, যদিও সেখানে একটা মেলোড্রামা রয়েছে, এবং সেখানে গানটি তার বোনের প্রেমিকের সাথে বিয়ের আগের রাতের একটা ঘটনা, যেখানে সংগ্রামের কিছু কথা বলা রয়েছে সেই গানটি, এবং সেখানে কণ্ঠস্বর সুমধুর করুণ, এবং সেখানে ক্যামেরার মুভমেন্ট একটা অদ্ভুত দুর্ভাগ্যের কথা বলছে, ছায়ার মতো চলতে থাকছে, নিত্যসঙ্গীর মতো। নতুন একটা উদ্যোগ, নতুনভাবে ভেবেছিলেন ঋত্বিক ঘটক, এবং ঋত্বিক ঘটক কিন্তু গানটিতে চাবুকের শব্দ ব্যবহার করেছিলেন, যাতে সেই নায়িকার দুর্ভাগ্যের কথা এইভাবেই প্রধান একটা মোটিভ হিসেবে দেখানো যায়। সেই প্যাথোসটা হয়তো

গানটির মধ্যে ছিল, যেখানে ঝড়ের কথা হচ্ছে, ঝঞ্ঝার কথা হচ্ছে, দুয়ার ভেঙে যাচ্ছে এবং তার জীবনের ঝঞ্ঝার কথাও সেখানে বারবার পরিস্ফুট হচ্ছে। আমরা এই গানটা এবার যেটার কথা বলছি এক্ষুনি, সেই গানটা এবার একটু শুনে নেব, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি।
1: ফিরে এলাম 100.1 FM Gold কলকাতায়, শুনছেন মনের মেলোডি। আজ 25শে বৈশাখ, কবি প্রণাম এবং রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের মনের মেলোডিতে আমরা রবীন্দ্রনাথের গানের ব্যবহার চলচ্চিত্র

বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা আজকে সাজিয়ে রেখেছি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে। 9903059992 তে বেশ কিছু মেসেজ জমা হয়েছে এবং সেটি শুরু হয়েছে জমা আসলে 6:10 আগে থেকে, এবং সেটা ভীষণ ভালো লাগার একটা বিষয় যে এতগুলো মানুষ আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকেন, তারা অপেক্ষা করে থাকেন যে আমরা কখন অনুষ্ঠানে আসব। আজকে একদম প্রথম যিনি মেসেজ করেছেন, তিনি করেছিলেন সময়টা আসলে তখন ছিল প্রভাত বিনার। আমি একদম প্রথমে যিনি মেসেজ করেছেন তার নামটি বলবো, তিনি সোমা সেন বেহালা থেকে। তিনি লিখছেন, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত, সকাল 5 থেকে তোমার কথা শোনার জন্য অপেক্ষা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। উনি আমাদের নতুন শ্রোতা বন্ধু, আমরা আগে কখনো ওনার মেসেজ FM গোল্ডের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাইনি, এই প্রথমবার উনি লিখলেন। উনি শুনছেন আমাদের অনেকদিন ধরে, অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি অন্তত অনুষ্ঠান করতে বসে ওনার মেসেজ কখনো আগে পাইনি, প্রথম পেলাম। উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, তাই ওনার একটা ধন্যবাদ প্রাপ্তি অবশ্যই আছে। আর এছাড়াও যেটা বলবো, আপনি আমাদের সঙ্গে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সকালবেলা উঠেই অনুষ্ঠান শুনতে পাওয়ার একটা অপেক্ষা, এই ভালোবাসাটুকুই যেন আমাদের জীবনে সবসময় থাকে, এবং এই ভালোবাসা, এই মর্যাদাটুকুই যেন আমরা ধরে রাখতে পারি, আগামী দিনের চলার পথের পাথেও হয়ে থাকবে এই মর্যাদাটুকুই। এভাবেই সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে চাই, অনেকেই আছেন যারা ভোর থেকে উঠে অপেক্ষা করেন বা হয়তো অনুষ্ঠান শুনতে শুরু করে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইচ ওয়ান অফ ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, থ্যাংক ইউ। কয়েকটা মেসেজ এইবার একটু পড়তেই হবে, তার কারণ অনেকে অনেক কিছু লিখছেন, আমি অনেকক্ষণ ধরে বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছিলাম বলে হয়তো ফোন দেখার খেয়াল করতে পারিনি। তবে হ্যাঁ, এখন যখন ফোনটা হাতে নিয়েছি একটু কয়েকটা মেসেজ পড়েই নিই। এর পরের যে মেসেজটি পড়বো সেটি হোয়াটসঅ্যাপ থেকেই পড়বো। সোমা সেনের পর যিনি লিখছেন তিনি হচ্ছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, আমাদের নিয়মিত উনি শোনেন, রেগুলার লিসেনার, সৌভিক ফ্রম কসবা হালতু। উনি লিখছেন, আমি অবশ্যই আজ থাকবো, এত সুন্দর আপনি গান নিয়ে বিশ্লেষণ করেন, মন দিয়ে শুনতে হয়, আর আজ রবি ঠাকুরের জন্মদিন, তার সম্বন্ধে শুনতেই হবে। রবি ঠাকুর যেভাবে সাড়া দেয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, আত্মমর্যাদা ও মানবিকতার এক অনির্বাণ দীপশিখা। তার সৃষ্টি আমার মননের অন্তঃস্থলে এমনভাবে প্রথিত যেন প্রতিটি অনুভূতির অন্তরালে তারই কোনো না কোনো পঙ্ক্তির অনুরণন প্রতিধ্বনিত হয়। বাহ, কি ভালো বলেছেন আপনি, সত্যি কথা। বিশেষত একলা চলরে গানটি আমার জীবনবোধকে গভীরভাবে আলোড়িত করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই পঙ্ক্তি নিছক কোনো সঙ্গীতের অংশ নয়, এটি আত্মবিশ্বাস, দৃঢ়তা ও অবিচল সাহসের এক মহামন্ত্র। একদমই তাই, পৃথিবীতে যখন কেউ পাশে না থাকে তখন কিন্তু এই গান আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, কেউ না থাকুক একাই সব করা যায়। জীবনের প্রতিকূল সময়ে যখন চারিপাশ নিস্তব্ধ নিরুত্তাপ হয়ে ওঠে, যখন সহযাত্রীরা ধীরে ধীরে সরে যায়, এবং সেটা বাস্তব, প্রত্যেকে সরে যায়, নিজের বাবা মা পরিবার ছাড়া কেউ পাশে থাকে না, তখন এই গান যেন অন্তরের সুপ্ত শক্তিকে পুনর্জাগরিত করে। কবিগুরু এখানে ব্যক্তি মানবকে শিখিয়েছেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে সর্বদা সঙ্গী মিলবে না, তথাপি আদর্শচ্যুত হওয়া চলবে না। একাকিত্বকে ভয় না করে বরং তাকে আত্মশক্তির উৎসে পরিণত করাই প্রকৃত মানবিক সাহস। এই গান আমার কাছে কেবল সঙ্গীত নয়, এটি সংগ্রামের ভাষা, প্রেরণা, আত্মপ্রত্যয়ের আহ্বান এবং মানসিক স্বাধীনতার এক চিরন্তন অগ্নিশিখা। রবীন্দ্রনাথের এই অমর বাণী আজও যুগে যুগে মানুষকে অন্ধকার ভেদ করে আলোর অভিযাত্রায় নিয়ে যায়, অগ্রসর হতে অনুপ্রাণিত করে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, ধন্যবাদ তাকে। অনেকগুলো কথা, অনেকগুলো ভাবনা একসঙ্গে পেয়ে মনটা ভীষণ উৎফুল্ল, তার কারণ আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমরা অনেক সময় অনেক পরিস্থিতি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে যেতে হয় জীবনে, আমাদের মানসিক দৃঢ়তা ভেঙে যায়, আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়, মনে হয় আর কিছু হয়তো হবে না এই জীবনে, সময় হয়তো আমার সঙ্গে নেই, মানুষগুলি আমার সঙ্গে নেই, কিন্তু জীবনের সেই প্রতিকূল সময় আজ আবারও সৌভিকের এই মেসেজের হাত ধরে মনে পড়ে গেল ওই গানের কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, একা

একাকিত্ব বলে সত্যি হয়তো কিছু হয় না, সেই একাকিত্বকে কন্ট্রোলে আনতে হয়, জয় করতে হয়। লোনলিনেস ইজ নেভার ডিসঅ্যাডভান্টেজ, সবসময় সেটাকে ফ্রিডম মনে করে, সেটাকে হ্যাপিনেস মনে করে আনন্দ করতে পারলে তাহলেই ভালো থাকা যায়। থ্যাংক ইউ সৌভিক, সৌভিক আমাদের কসবাহালতু থেকে লিখে পাঠিয়েছেন, উনি আমাদের নিয়মিত লিখে পাঠান, অনেক ধন্যবাদ আপনাকে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বাঙালির সাংস্কৃতিক আবেগ, বিভিন্ন সিনেমায় রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে, কখনো প্রেমের দৃশ্যে, কখনো বিরহে, কখনো আনন্দে, প্রতিটি মুহূর্ত রঙিন হয়েছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, অঞ্জন দত্তের ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে। তবে আমার মনে হয় চলচ্চিত্রে যখন রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয় তখন খুব বেশি পরীক্ষা নিরীক্ষা না করে, অতিরিক্ত মিউজিক না করে সাধারণভাবে ব্যবহার করলে শুনতে ভালো লাগে। ধন্যবাদ দীপঙ্কর মালকে, কারণ তিনি বলছেন যেটা সেটা হয়তো অনেকেই একইভাবে বিলিভ করেন এবং একইভাবে মেনে নেবেন। আমরা অনেকেই হয়তো এই মতামতের সাপোর্টে আছি যে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, উনি যেটা করে গিয়েছেন, উনি যে সৃষ্টিটি করে গিয়েছেন সেটুকু তার মতো করে একটা অনন্য সৃষ্টি, তার মধ্যে যে আবেগ, যে অনুভূতি লুকিয়ে রয়েছে তার জন্য আলাদা করে আর নতুন করে সাজিয়ে গুছিয়ে প্যাকেজিংয়ের প্রয়োজন সত্যিই হয় না। ওই কথার গভীরতা, ওই অনুভূতির গভীরতা, সেটাই ঢের মানুষের কাছে। যদি সেটুকু উপলব্ধি তারা করতে পারে হয়তো জীবনে, তাহলে কোনো সমস্যাই সমস্যা বলে মনে হবে না। আর খুব সত্যি কথা, বিভিন্ন রঙে রঙিন করে রেখেছেন রবীন্দ্রনাথ আমাদের, সেখানে দুঃখ বিরহ অভিমান আনন্দ প্রেম সবটুকু নিয়েই রবীন্দ্রনাথ। আর তাই জন্যেই অন্য বাঙালিরাও কিন্তু একইভাবে সেই রঙের ব্যবহার করেছেন তাদের চলচ্চিত্রে। আমরা পরের গানটিতে অবশ্যই যাব, তার আগে দীপঙ্কর মালকে আরও একবার ধন্যবাদ জানাই আর এর পরের মেসেজটি পড়ব, কারণ বহু মেসেজ জমে গেছে এবং সময়ও দ্রুত গতিতে এগোচ্ছে। শুভ্রা ভট্টাচার্য বাজরণী কলকাতা 70 থেকে লিখছেন, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং এই জন্মদিবসে আজকের মনের মেলোডি শুনছি, ভীষণ ভালো লাগছে। আপনার পাশে আছি, ছিলাম, থাকবো, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বিরাট বড় প্রাপ্তি আমার জীবনে। আপনারা এইভাবে সঙ্গে থাকুন, আমার রবীন্দ্রনাথের গান মনে পড়ে যাচ্ছে, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি জানি তুমি আছো বন্ধু আছো, জানি তোমার হাতখানি আছে। থ্যাংক ইউ শুভ্রা ভট্টাচার্যকে আবারও, আপনি যে বলছেন আপনি আগামী দিনেও থাকবেন, এটা অনেক বড় বড় পাওয়া আমাদের। মুক্তি ছবির যে গল্প শোনাচ্ছেন মন দিয়ে শুনছি, আর ভীষণ মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে, প্রিয় অনুষ্ঠান হচ্ছে, আমি ভীষণভাবে আপ্লুত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও শুভ্রা ভট্টাচার্যকে, বাজরণী থেকে উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন। আমরা যাদবেন্দ্র পাণ্ডার মেসেজটি পড়তে পারিনি, উনি মেসেজটা ডিলিট করে দিয়েছেন কোনো কারণে, উনি হয়তো পরে আবারও লিখে পাঠাবেন, আমরা অপেক্ষায় আছি, যাদবেন্দ্র পাণ্ডার মেসেজটি পড়ব। এর পরের মেসেজটি লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও। চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল গল্পকার হিসেবেই নন, নিজের কাজের প্রতি গভীর দায়বদ্ধতা এবং চলচ্চিত্রের নিজস্ব ভাষা তৈরির যে সমর্থক হিসেবে তিনি ভীষণ প্রাসঙ্গিক। 1932 সালে নিজস্ব পরিচালনায় তিনি নটির পুজো চলচ্চিত্রটি নির্মাণ করেন। এছাড়া 1929-1929 সালে তার তপতী নাটকের চলচ্চিত্রে তিনি স্বয়ং অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায় এবং ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকরা তারা সাহিত্যকর্মকে কালজয়ী চলচ্চিত্রে রূপ দিয়েছেন। বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার অসামান্য। চোখের বালি ঋতুপর্ণ ঘোষের, তার জাতীয় পুরস্কারও পায়। কথা এবং গানে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডি অনুষ্ঠান, অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, খুব ভালো থাকবেন সবসময় আপনি। থ্যাংক ইউ সীমা দাসকে, আপনিও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, এইটুকুই কামনা করি। গোপাল পাল লিখছেন বেলেঘাটা কলকাতা 10 থেকে, তোমার গানে আমার সকাল সুরের ভেলায় জাগি, শ্রাবণ ধারায় তোমার সাথেই বিরহ অনুরাগী, আরে ক্যা বাত, ক্লান্ত বেলায় সোনার তরে হাত ছানি দিয়ে যায়, শান্তিনিকেতনের ছায়া মেলে আমার আঙিনায়, বাহ। কখনো আমি তোমার অমল জানলা ধরে বসি, আকাশে দেখি তোমার আঁকা আলোর পূর্ণ শশী, জীবন মরণ তুচ্ছ করি তোমার ছন্দের তালে, আমি একাকি যাত্রী তোমার গানের খেয়া জালে, তোমার লেখায় আমায় খুঁজি পাই যে নতুন প্রাণ, আমিও তুমি মিলে মিশে
এক অনাদি গান। বা বা বা, অনবদ্য, আপনারা এত সুন্দর বাংলা লিখে পাঠান ছন্দে ছন্দে, থ্যাংক ইউ ভেরি মাচ। গোপাল পাল লিখছেন বেলেঘাটা কলকাতা 10 থেকে, ধন্যবাদ এই কবিতাটি পাঠানোর জন্য। আমরা আরও একটা মেসেজ একটু দেখে নিই, এত মেসেজ আসছে। রজত লিখছেন, রজত বিশ্বাস নদিয়া থেকে, বানপুর নদিয়া থেকে তিনি শুনছেন আমাদেরকে। গুড মর্নিং অম্বিকা, গুড মর্নিং। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি জড়িয়ে আছেন আমাদের সাথে, অনেক সময় মন খারাপ থাকলে রবীন্দ্রসঙ্গীত সত্যি একটা আলাদা শান্তি দেয়। ওই তো কথাটা রয়েছে না, প্রাণের শান্তি আত্মার আরাম। আবার সেই যে কবিতা, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এই কবিতার প্রতিটা লাইন অনুপ্রেরণা যোগায়। আমরা যখন আমাদের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হই, তখন যে ওনার প্রতিটি গান কবিতা হয়ে আমাদের প্রতিনিধিত্ব করে, একেবারে সঠিক। আমরা অনেকেই অনেক সময় হয়ে থাকে যে আমরা মনের কথাটা হয়তো খুব ভালো করে গুছিয়ে বলতে পারি না, বা হয়তো অগোছালোভাবে হলেও বলতে চাই না। ঠিক সেই সময় রবীন্দ্রনাথের ওই কথাগুলি আমাদের জীবনে গান হয়ে আসে এবং মেসেজ হয়ে আসে অন্য মানুষকে, আমরা তখন সেটাকে জানাতে পারি। প্রতিটি লাইন যা তিনি লিখে গেছেন আমাদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম। আমরা ব্যর্থ হই মাঝে মাঝে এক্সপ্রেস করতে, তখন রবীন্দ্রনাথ আমাদের হয়ে সেই প্রতিনিধিত্ব করেন। আর এটাও খুব সঠিক আপনি বলেছেন রজত, কঠিনকে কীভাবে সহজ করতে হয় সেটাও যদি ভালোবাসতে পারতাম তাহলে হয়তো জীবনটা সহজ হতো, জীবনের এই জটিলতা হয়তো থাকতো না। তবে হ্যাঁ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে, এই এই কথাও মনে পড়ে যায়। থ্যাংক ইউ রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং অম্বিকা, আমি পুনে থেকে, উৎপল মুখার্জি, থ্যাংক ইউ, আপনি পুনে থেকে শুনছেন, তার মানে নিউজ অন এয়ার অফিসিয়াল অ্যাপে আছেন নিশ্চয়ই টিউন ইন করে, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত, আজ এই বিশেষ দিনে অম্বিকা গুরুদেবের অসাধারণ ক্রিয়েশন ইউজড ইন সিনেমা, এই অনুষ্ঠান থেকে অনেক ভালো ভালো গল্প জানতে পারছি। অম্বিকা, খুব ভালো লাগছে অনুষ্ঠান। টুডে আই অ্যাম ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস ইন ছত্তিশগড়, তাই সিগন্যাল প্রবলেম আছে, আমি অনুষ্ঠান খুব উপভোগ করছি, ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি এই যে পুনে থেকে ছত্তিশগড়ের এই যাত্রাপথে আমাকে আপনার গানের সঙ্গী বা যাত্রার পথের সঙ্গী হিসেবে সঙ্গে রেখেছেন, এইটাই কিন্তু একটা বিরাট প্রাপ্তি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ সেফ ট্রাভেল, হ্যাভ আ ভেরি সেফ জার্নি, ভীষণ ভালো কাটুক আপনার সারাটা দিন, থ্যাংক ইউ সো মাচ। উৎপল মুখার্জি, গুড মর্নিংয়ের প্রচুর মেসেজেস, তার মধ্যে রবীন্দ্রনাথের আঁকা একটি ছবি এখন এই মুহূর্তে মেসেজে, সেটা তো কোনো শ্রোতাবন্ধুকে দেখানো সম্ভব হচ্ছে না, শুধুমাত্র লেখাগুলো আমরা পড়তে পারি, তাই আমি ক্ষমা প্রার্থী, সেটা সম্ভব হলো না। আমরা এতক্ষণ ছিলাম হোয়াটসঅ্যাপে, এইবার একটু চট করে টেক্সট মেসেজের দিকে চোখ রাখব। লিখছেন, আচ্ছা বেশ, আশিস দত্ত সল্টলেক থেকে কিছু ট্রিভিয়া আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তিনি বলছেন, দিনের শেষে ঘুমের দেশে এই কবিতাটিতে সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক, আর সেই সুরারোপ রবীন্দ্রনাথ অ্যাপ্রুভ করেছিলেন। আর একটা মজার কথা, সত্যজিৎ রায় ছিলেন শান্তিনিকেতনের ছাত্র, কিন্তু সব ছবিতেই উনি রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে। কিশোর কুমারের সঙ্গে শান্তিনিকেতনের কিন্তু কোনো যোগাযোগ ছিল না। আশিস দত্ত বলছেন সল্টলেক থেকে, এক্ষুনি যে গানটির কথা মনে আসছে আমার, সেটা হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে, চারুলতা ছবি থেকে, যেটা কিশোর কুমার গিয়েছিলেন। বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের। এরপরের মেসেজটি, গুড মর্নিং অম্বিকা, এখন কোনো কোনো গানে যন্ত্রের যন্ত্রণা বেশি, তখনকার দিনে প্রতিটা গান একটি ভালো লাগা তৈরি হয়েছে যেত, সিনেমায় হোক বা না হোক। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে বলছেন, সেটা আপনি পার্টলি হয়তো সত্যি কথা বলছেন, আসলে এত যন্ত্রানুষঙ্গের এখন বারবার অন্ত। তবে এটাও মাথায় রাখতে হবে, গান কিন্তু আমরা সঙ্গীত হিসেবে জানি, সেখানে গান বাজনা বলে থাকি, সেখানে যন্ত্রের ব্যবহার যেমন থাকবে, কথা সুর সবটুকু হ্যাঁ ব্যালেন্সড ওয়েতে থাকবে। জীবনের যে কোনো ক্ষেত্রে, খুব চিনি, খুব নুন, খুব মিষ্টি, খুব তেতো, খুব নোনতা, কোনো কিছুরই অতিরিক্ত হয়তো ভালো লাগে না। আর সেখানে ব্যালেন্স না থাকলে হয়তো সবটুকুই, ওই ইকুয়েশনটাই হয়তো কোথাও গিয়ে ঠিক জমাট বাঁধে না। সেখানে গানের ক্ষেত্রেও হয়তো সত্যি যে গানের সুর কথা ব্যালেন্স করে যদি যন্ত্রানুষঙ্গের ব্যবহার থাকে, সেক্ষেত্রে হয়তো গানটা শুনতে ভালো লাগে। কানের যন্ত্রণা যন্ত্রের কারণে সেটা হয়, কিছু করা যায় না।
আমরা হয়তো এখনকার প্রজন্মের মানুষ

চাইলে নিশ্চয়ই চেষ্টা করতে পারি এটা অন্যভাবে আর কি প্রেজেন্ট করতে, কিন্তু সকলের মত এক থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টফুলও হতে হয় অন্যদের ভালো লাগা রুচি সম্পর্কে। থ্যাংক ইউ ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখছেন। এরপরের মেসেজটি পায়েল ব্যানার্জি লিখছেন, বেশ, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, কবি আমাদের হৃদয়ের ভাষা, মনের আলো জ্বালে, কবির লেখায় লাগলো হাওয়া এই হৃদয়ের পালে, সুরের মায়ায় জড়িয়ে আছি তার লেখনীর ভাষা, মনে জাগায় দীপের আলো, হৃদয়ে জাগায় আশা। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, থ্যাংক ইউ, এটা আরও একটা ছন্দে ছন্দে মেসেজ পেলাম, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আপনারা সকলে আমাদের সঙ্গে রয়েছেন এবং অনুষ্ঠান শুনছেন, এটা সব থেকে বড় প্রাপ্তি, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। অনেকক্ষণ মেসেজ পড়া হলো, এইবার কিন্তু একটা গানে যাব আমি, দেখুন তো আপনাদের এই গানটা কেমন লাগছে। এই গানটিও সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন একটি সিনেমাতে, আমরা যেহেতু সত্যজিৎ রায়কে নিয়ে একটু আগেই কথা বললাম, শান্তিনিকেতনের ছাত্র ছিলেন তিনি, আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, ভিজুয়াল আর্ট, সেখানে আমরা এই গানটা একটু শুনে আবারও চেষ্টা করছি সেই স্মৃতি রোমন্থন করার।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।
1: ফিরে এলাম, শুনছিলাম বাজে করুণ সুরে। এইবার আমরা একটু রবীন্দ্রনাথের গানের এই যে ব্যবহারের কথা এটা একটু বলে নিই। রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার যখন আমরা সিনেমাতে দেখছি, অবশ্যই সেখানে চরিত্রের ব্যাপার যেমন রয়েছে, অনেক সময় ইমোশনাল

0: একটা ট্রানজিশন হিসেবে সেটা দেখানো হয়েছে, বা স্টোরি ট্রানজিশন হিসেবেও দেখানো হয়েছে। স্টোরির হয়তো একটা ক্লাইম্যাক্স বা হয়তো কোনো একটা ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে প্লটের। কাহিনীর গতিকে কিন্তু একেবারেই ব্যাহত করা হয়নি, সেই স্পিড কোনোভাবেই ব্যাহত না করে সেই ছন্দে ছন্দ মিলিয়ে গানকে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তারপর তার উত্তরণ ঘটানোর চেষ্টা। এটি যেমন উদাহরণ হিসেবে আমরা এক্ষুনি গানটিতে শুনলাম তিন কন্যা ছবিতে বাজে কর্ণ সুরের ব্যবহার। আরেকটা যেভাবে ব্যবহৃত হয়ে এসছে সেটা হচ্ছে গানে একটা মূল চরিত্র তার জীবনের বিষাদের সুর ধরা পড়ে গানের মাধ্যমে। আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি, অপর্ণা সেনের ছবিতে আমরা দেখেছি হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, গাইছিলেন সোহিনী সেনগুপ্ত পারমিতার একদিনে, সেখানে তার জীবনের বিষাদের কথা ধরা পড়েছে। সেখানে কিন্তু সিনেমার অলংকার হিসেবে ব্যবহার হচ্ছে গানটি এবং এটি সবচেয়ে বেশি লক্ষ্য হয়তো করা যায়। আমরা সত্যজিৎ রায়ের কথা যেমন বলছি, এখানে অনেক চলচ্চিত্র নির্মাতাদের কথা বলতেই হয়, সেখানে তরুণ মজুমদারও আরও একজন। শ্রীমান পৃথ্বীরাজ থেকে শুরু করে ভালোবাসা ভালোবাসা থেকে শুরু করে আলো ছবি থেকে শুরু করে নিমন্ত্রণ ছবিতে দূরে কোথাও দূরে দূরে অনবদ্য চিত্রকল্পনা এবং সেই ভাবনাটি যে এইভাবে ব্যঞ্জনা করা যায়, কোন কথা দিয়ে শুরু হচ্ছে মনের ভাবনা, কোথাও গিয়ে একটু ফিরে তাকানো, তারপর আবারও এমন ভাবনা তৈরি হচ্ছে, রবীন্দ্রনাথের গান ব্যবহার করে হয়তো সেই ব্যঞ্জনাটা তৈরি করা যায় যা হয়তো কোনো আধুনিক বাংলা গানের ক্ষেত্রে সম্ভব নয়। এতটাই বৈচিত্র্যে পরিপূর্ণ ভরে রয়েছে বিশেষ করে সিনেমার গান, এবং অবশ্যই সেখানে প্রতিভা যাদের বলার প্রতিভাধর যারা, তারা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা, সঙ্গীত পরিচালকরা সেইভাবে ব্যবহার করার কথা ভেবেছেন। এবং সেখানে মধ্যবিত্ত শুধু নয়, সকল রুচিশীল শ্রোতাদের কথাও বলতে হয় যারা বুঝতে পারছেন সমাজের বিভিন্ন স্তরে থেকেও রবীন্দ্রনাথের গানের এই ব্যবহার। আজ শুধুই স্মৃতি ভেসে আছে, আমরাও বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান বিভিন্নভাবে করেছি, বিভিন্ন আঙ্গিকে করেছি, কিন্তু আজ যখন চলচ্চিত্রের গান নিয়ে বসেছি তখন কিন্তু সেই চলচ্চিত্র দেখার একটা অভিজ্ঞতা, সেই চলচ্চিত্রে প্রতিটি চরিত্রের যে কাজ করার অভিজ্ঞতা ওই গানের সঙ্গে লিপ দিয়ে সেটি এবং সব কিছু মিলেমিশে এক হয়ে গেছে। আমরা আরও একটা গানে যাব, তবে তার আগে বেশ কিছুজন মেসেজ করেছেন, একটু পড়ে নিই কারণ সময়ও বেশ দৌড়চ্ছে। স্টুডিও ক্লক এখন 9:25 হয়ে গেছে আর আধ ঘন্টা হাতে আমাদের সময় রয়েছে। লিখছেন নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া রোড থেকে। তিনি প্রথমেই লিখছেন, আজ গান শুনতে শুনতে আনমোনা হয়ে লিখছি, অনেক ভুল হয়ে গেছে, পড়ে নিও ঠিক করে প্লিজ নন্দা। আচ্ছা বেশ, সুপ্রভাত। প্রথমেই বিশ্বকবির জন্মদিনে তাঁর চরণ বন্দনা করে বলি, রবীন্দ্রনাথ মানেই গুরুগম্ভীর এক ভাবমূর্তির কথা মনে পড়ে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ ছিলেন, আছেন, থাকবেন যতদিন আমাদের বাংলা ভাষা বেঁচে থাকবে। অনেকেই বলে থাকেন বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ নাকি ব্রাত্য, এটা ভয়ঙ্কর ভুল। এ প্রজন্ম রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক মনে করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের মতো করে শোনে, একটু বাদ্যযন্ত্রের প্রয়োগ বেশি ব্যবহার করে। ঠিক, আমার জীবনেও ওতপ্রোতভাবে সমস্ত অনুভূতির সঙ্গে জড়িয়ে আছেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি, তার গান শুনছি, খুব ভালো লাগছে। উনি আমার জীবনে যৌবনের উপবন আর বার্ধক্যের বারাণসী হয়ে ছাতার মতো আছেন। একদম চিন্তা করবেন না, বার্ধক্য জানবেন মানুষের নতুন শৈশব হয়। যদি আলো ছবির যখন পড়বেন আমার শোনাও খুব ভালো হয়, তোমাকে ছেড়ে মনের মেলেডি ছেড়ে নড়ব না। থ্যাংক ইউ। চেষ্টা করছি আমরা একটা গান শোনানোর একটু পরেই, আর চেষ্টা করবো আপনার গানের রিকোয়েস্ট রাখার। আমরা যদিও মনের মেলেডিতে কোনো গানের রিকোয়েস্ট রাখি না, দেখি না এই প্লেলিস্টে আজকে আপনার পছন্দের গানটি রয়েছে কিনা। থ্যাংক ইউ নন্দা রায় পোরেল লিখছেন আমাদেরকে বেলঘরিয়া থেকে। এর পরের মেসেজটি লিখছেন যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও, নমস্কার সহপ্রভাতী, শুভেচ্ছা জানাই। কবিগুরু আমাদের চিন্তনে মননে হৃদয়ে রয়েছেন, কবিগুরুর সেই গান এই বাণীকে স্মরণ করে এগিয়ে চলেছি আমরা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আজ কবিগুরুর 165তম জন্মবার্ষিকী, সহস্র কোটি প্রণাম। আপনার অসাধারণ উপস্থাপনা ও মিষ্টি গলাতে কবিগুরুর অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের টপিক বিষয় নিয়ে বলি, চলচ্চিত্রে রবীন্দ্রনাথের ব্যবহার বা রবীন্দ্র গানের ব্যবহার। একটি দুইধারী তলোয়ার। সঠিক ও রুচিশীল ব্যবহার যেমন সিনেমাকে শিল্পের উচ্চস্তরে নিয়ে যেতে পারে, তেমনি ভুল ব্যবহার কালজয়ী গানের মহিমা নষ্ট করতে পারে। ঋতুপর্ণ ঘোষ বা সত্যজিৎ রায়ের ব্যবহার এক্ষেত্রে মাইলস্টোন। আমি মনে করি চলচ্চিত্রের দৃশ্যের আবেগের সাথে মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করাই ভালো। সেই সঙ্গে পরিচালকের অবশ্যই রবীন্দ্রনাথের স্বরলিপি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, যাতে গানের মূল আত্মা নষ্ট না হয়। আজ প্রভাত বীণায় আপনার অসাধারণ উপস্থাপনাতে কবিগুরুর 165তম জন্মবার্ষিকীতে কবিগুরুর গানে কথায় অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম। আপনার মিষ্টি গলা উচ্চারণ মাধুরী শোনার অপেক্ষায় থাকি আমি। খুবই ভালো ও সুস্থ থাকবেন যাদবেন্দ্র পাণ্ডা। থ্যাংক ইউ আপনাকে, আপনি এভাবে অপেক্ষা করে থাকেন, আমরাও অপেক্ষায় থাকি আপনাদের সঙ্গে, যাতে এই আলাপচারিতাটা করা যায়। 9903055992 খোলা রয়েছে আপনাদের জন্য এই কারণেই। মনিকা মাইতি নামখানা থেকে লিখছেন, সুপ্রভাত, এখনো টাইপিং। রবীন্দ্রনাথ মানে শুরু থেকে শেষ বর্ণ পরিচয় চিত্রাঙ্গদা যাই হোক না কেন, জীবন কি কেন জীবন পরাগ যত বেশ। একটু কোনো মিস্টেক হয়ে গেছে স্পেলিংয়ে, মনিকা মাইতি নামখানা থেকে বলছেন। তবে হ্যাঁ, বর্ণ পরিচয় হোক চিত্রাঙ্গদা হোক, যাই হয়ে থাক না কেন, রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন। আপনারা আপনাদের মেসেজগুলো পাঠাতে থাকুন, আমি চেষ্টা করব সময়ের মধ্যে পড়ে নেওয়ার। তবে আগে থেকে একটা আগাম ক্ষমা চেয়ে রাখছি যদি কোনো কারণে কোনো মেসেজ মিস করে যাই, কারণ বুঝতেই পারছেন সময়ের সঙ্গে সঙ্গে নিজের পরিকল্পিত অনুষ্ঠান, তার সঙ্গে আপনাদের মেসেজ, সবটুকুই ওই সময়ের পরিসরে শেষ করতে হবে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, রবীন্দ্রনাথ আমাদের জীবন দর্পণ, আমাদের ভিতরের কণায় কণায় যে অন্ধকার জমে আছে তার আলোর বিচ্ছুরণে আলোয় ভরে যায়, তাই রবি ঠাকুর আমাদের গুরুদেব। আর আপনার এই কথার সুর তুলে আমি বলি, উনি গান লিখে গিয়েছিলেন, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, অনবদ্য সেই গান, অসামান্য সেই সৃষ্টি। শিপ্রা কারার লিখছেন, মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে, আজ আমার ভক্তিপূর্ণ প্রণাম জানালাম কবিগুরুকে, নানা কথা বলতে হয়তো পারবো না গুরুদেবকে নিয়ে, কারণের জন্য কি নিজের অনুভবের কথা, কবি আমার সুখ দুঃখের সাথী, ওনার দুঃখের নানা গান শুনতে শুনতে মনে হয় যেন উনি আমার আগে থেকে দেখতে পেয়ে লিখেছিলেন, রবীন্দ্রনাথ আমাদের আত্মা সঙ্গে মিশে আছেন, ভগবানের মতো উনিও আমাদের হাত ধরে রেখেছেন, যতদিন সূর্য চন্দ্র তারা ততদিন রবীন্দ্রনাথ কবি আমার থাকবেন, এই প্রোগ্রামের গান আমায় হাসি কান্নায় দোলাচ্ছে, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, আপনাকে মেনি থ্যাংকস, আর আপনাকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম, অনেক ধন্যবাদ আপনাকে শিপ্রা, আপনি আমাদের সঙ্গে থাকুন এইভাবেই। আরও একটা মেসেজ পড়ে তারপর চলে যাচ্ছি সরাসরি আরও গানে, প্রচুর গান সাজিয়ে রেখেছি সব গান। রবীন্দ্রনাথ আমাদের মনের আরাম, আত্মার শান্তি, চিরজীবনের বন্ধু, লিখছেন সৃজিত মুখার্জি বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, এই কথাটি উনি বোধহয় বলে গিয়েছিলেন, আমরা বারবার শুনেছি, মনের আরাম, আত্মার শান্তি, চিরজীবনের বন্ধু আমাদের। থ্যাংক ইউ সৃজিত মুখোপাধ্যায়কে, বেলঘরিয়া থেকে লিখেছেন উনি। আমরা চলে যাচ্ছি পরের গানে। এইবারে যে গানটি আমরা শুনব সে গানটি কিশোর কুমার গাইছেন, আপনাদের কেমন লাগে অবশ্যই শোনা জানাবেন আমাদেরকে।
1: স্বদেশী গান লিখছেন তুমি জানো, সে গান তো লোকে মাটিয়ে তোলার জন্য,
0: যার গলা আমরা এখন শুনছি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে বলছেন, সুপ্রভাত মনের মেলোডি। আজ 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুর প্রতি আমার নিবেদন, ওগো সুন্দর তব জ্যোতির সকাশে মোর হৃদয়ের কুঞ্জ বিকাশে, পুঞ্জে পুঞ্জে জমে ওঠে যেন অনন্ত জ্যোতিকান্ত, অনন্ত মাঝে বিরাজিছ তুমি কোমল স্নিগ্ধ শান্ত। বহুদূর হতে চেয়ে থাকি আমি ভ্রান্ত পথের পান্থ। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে এই মেসেজটি করেছেন, ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ তাকে। আমরা রবীন্দ্রনাথের গানে আছি এবং অবশ্যই আজ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার সৃষ্টি কিভাবে সিনেমায় ব্যবহার করা হয়েছে সেই বৈচিত্র্যের কথা আবারও ফিরে দেখছি। আধুনিকতম কবি, আধুনিক তার গান, এবং সেটা সিনেমার গান হিসেবে ব্যবহার করা হচ্ছে যখন, সেই গানের ডালি ভরিয়ে রেখেছি আজ মনের মেলোডিতে। এবং সেখানে আমরাও নিশ্চিতভাবে জানি যে বাঙালি সংস্কৃতিকে এক বিশিষ্ট স্থানে নিয়ে যেতে পেরেছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ। রুচিশীল শ্রোতাদের মন জয় করেছেন। আমরা আজকের প্রজন্মের যারা ছোট ছোট কচিকাচারা, তারাও যে এই গানগুলো শুনলে নিজেদের রুচি তৈরি করতে পারবেন আমরা জানি, এবং বিভিন্ন স্তরে স্তরে স্তরে ছড়িয়ে পড়বে এই রবীন্দ্রনাথের গান। যখন মানুষ চেতনাহীন হয়ে জড়ে পদার্থ মতো হয়ে যায়, তখন কিন্তু এই রবীন্দ্রনাথের গান আমাদেরকে প্রাণ ফিরিয়ে দেয়। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, পুজো প্রেম প্রকৃতি এত ভাগে ভাগ করা আছে গান, বাঙালির জীবনে যে কোনো ক্ষেত্রে এই গান পরিপূর্ণ করে দেয়, জীবন্ত করে তোলে এই অনির্বচনীয় সৃষ্টি, এবং সঠিকভাবে যোগাযোগ করে ফেলে মানুষের সঙ্গে মানুষের। আমরা আজ বাংলা সিনেমার মধ্যেই মূলত রয়েছি, সেখানে চৌরিঙ্গি থেকে শুরু করে দাদার কীর্তি থেকে শুরু করে আরও অনেক সিনেমা যেখানে রবীন্দ্রনাথের গান বিভিন্ন পরিচালকরা ব্যবহার করেছিলেন তার কথায় আছি। আমরা এখন যে গানটি শুনব সেটি তরুণ মজুমদারের ছবি দাদার কীর্তি ছবি থেকে।

0: মা মা গায়, থামলে কেন বাবা, গাও।
1: জীবন মরুন সুখ দুঃখ দিয়ে বুক

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমরা ফিরে এলাম আবারও মনের মেলোডিতে, এবং এই গান যেন কোথাও গিয়ে ভীষণ মনকে ভারাক্রান্ত করে। সেই সিন যেখানে তাপস পাল রয়েছেন, মহুয়া রায়চৌধুরী রয়েছেন, এবং সেখানে কালী ব্যানার্জি রয়েছেন, দাদার কীর্তির সেই অনবদ্য সিন মন ভার করে দেয়, এবং কোথাও গিয়ে গলাটাও বুঝে আসে। সেই প্যাথোস, সেই একটা অদ্ভুত রকমের পেইন ভিজুয়ালাইজেশন চরিত্রের মধ্যে, এবং সেই হেমন্ত মুখোপাধ্যায়ের অসামান্য নিবেদন। আমরা এর পরের যে মেসেজটি রয়েছে সেটি একটু চোখ রাখবো। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ বলছেন, শুভ সকাল অম্বিকা, অসাধারণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবসে, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম জানাই। বিশ্বকবি আমাদের মননে চিন্তনে স্বপনে সুখে দুঃখে আনন্দে প্রতিটি ক্ষেত্রে মিলেমিশে রয়েছেন, একাকার হয়ে রয়েছেন। চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত আলাদা মাত্রা এনে দেয়, বর্তমানে টিভি সিরিয়ালেও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশেষভাবে ঋদ্ধ হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, পূর্ণা ঘোষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। উনি জগাছা বারোয়ারিতলা থেকে লিখছেন। অনেকেই এই গানটি শোনার পর আবারও লিখে পাঠাচ্ছেন, খুব সুন্দর, সর্বশ্রেষ্ঠ গান, অনবদ্য হচ্ছে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, এইভাবে সঙ্গে থাকুন। স্টুডিও ক্লক অলমোস্ট চোখ রাঙিয়ে রাঙিয়ে বলছে আসলে যে 9:42 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, হাতে আর মাত্র 17.5 মিনিট। গান আরও অনেক রয়েছে, পরের গানেই বরং চলে যাই। আরও একটা গান আপনাদের জন্য রয়েছে, যে গান আমার বড় কাছের, ভীষণ প্রিয়, ছোটবেলার অনেক স্মৃতির কথা মাথায় চলে আসে। সিনেমার মধ্যে আমরা যাকে দেখে ভীষণভাবে আকৃষ্ট হই, তিনি হচ্ছেন অপর্ণা সেন, তার সঙ্গে সব্যসাচী চক্রবর্তী। সিনেমার নাম হচ্ছে শ্বেত পাথরের থালা। আমরা এবার সেখান থেকে একটা গান শুনে নেবো।

যে গান শুনছিলাম শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে, অবশ্যই সে গান শ্বেত পাথরের থালা ছবি থেকে। এখানে অপর্ণা সেনকে আমরা দেখতে পেয়েছি, অবশ্যই সব্যসাচী চক্রবর্তী চলে যাওয়ার সময়টার সেই চরিত্র যে একটা অন্যরকম একটা পরিস্থিতি, সেই সময়টাই গানের প্লেসমেন্ট মনে গেঁথে আছে। কিছু কিছু ভিজুয়ালাইজেশন বা চরিত্রের সঙ্গে সঙ্গে গানের ব্যবহার রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে আমাদের মনের মধ্যে রয়ে গেছে। আমরা যেমন অপর্ণা সেন এবং সব্যসাচী চক্রবর্তীকে শ্বেত পাথরের থালা সিনেমাতেই দেখেছিলাম, ভালোবাসি ভালোবাসি এই রবীন্দ্রনাথের গান, গান গাইতে গাইতে তারা একটা ডিঙা একটা নৌকার মধ্যে দিয়ে ভেসে যাচ্ছেন, সেটা যেমন একটা সুখের দিনের কথা ভীষণভাবে হাইলাইট করেছিল, ফোকাস করেছিল, তার চলে যাওয়ার সময় রবীন্দ্রনাথের এই গান ব্যবহারের মাধ্যমে আরও অনেক কিছু বলে দিয়ে গেল। আসলে বাস্তবে দেখতে গেলে আমরা জীবনে অনেক কিছুই হারানোর চেষ্টা থেকে বিরত রাখতে চাই নিজেদের, জীবনে কোনো কিছুই হারাতে চাই না, কিন্তু সময় হারিয়ে যায় এটা ঠিক, সব থেকে বড় হচ্ছে সময়, বাকি কোনো কিছুই আমাদের হাতে থাকে না, সময়টাই সব থেকে বড় আর কি, পাওয়ারফুল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়েপন। সময় বলে দেয় মানুষ কতদিন ক্ষমতায় থাকবে, সময় বলে দেয় মানুষ কতদিন পৃথিবীতে আলো দেখবে, সেই সময়ের কাছে আমাদের হাত মানতে হয়। আমরা কোনো কিছুই জীবনে হারতে আসলে চাই না, হারাতে চাই না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এবং অনেক কিছুই আমাদের হারিয়ে যায়। আর যখন এই হারটিকে আমরা

আবারও ফিরে দেখি তখন রবীন্দ্রনাথের গান বা সেই কবিতা হয়তো গান হয়ে ফোটে। বিভিন্ন সময়ে দুঃখ দারিদ্র্যে অভিমানে রাগে বিচ্ছেদে সব সময় অনেক কিছুতে রবীন্দ্রনাথকে ব্যবহার করা হয়েছে। সম্পর্কের বাঁধন বোঝাতেও রবীন্দ্রনাথকে ব্যবহার করা হয়েছে। এইবারে যে গানটি আমরা শুনব সেটি অবশ্যই অনেক পুরনো একটি সাউন্ড ট্র্যাক, কিন্তু এ গান কখনো পুরনো হয় না। যুক্তিতক্ক আর গপ এই সিনেমা থেকে এই গানটি ভীষণভাবে মায়ের কথা বলছেন এই গানে। আর মায়ের মতন আর কী বা আছে এই জন এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে।

আমরা মনের মেলিতে রয়েছি 100.1 FM গোল্ড কলকাতায়। আজ কবির জন্মদিন উপলক্ষে 165তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথের গানে রয়েছে এবং চলচ্চিত্রের গানের ব্যবহার, রবীন্দ্রনাথের গানের ব্যবহার। আমরা এবারে যেটি করব সেটি হচ্ছে আমরা আরও দুটি গান প্লেলিস্টে যেহেতু রেখেছি সেই কারণে সেই গান বাজানোর চেষ্টায় আছি। তরুণ মজুমদারের একটা গান দিয়ে আজকে শেষ করব অনুষ্ঠান, তবে তার আগে শ্রীমান পৃথ্বীরাজ এই ছবি থেকে লতা মঙ্গেশকর একটি গান গিয়েছিলেন অনবদ্য সেই সৃষ্টি, সেই গানটি একবার একটু শুনে নিয়ে তারপর ফিরে আসছি।

রবীন্দ্রনাথের গানের ভাব প্রবল এবং সেই প্রাবল্য, সেই অনুভব মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য হয়তো অনেক সময় বিভিন্ন চলচ্চিত্র পরিচালকরা ব্যবহার করেছিলেন বাংলা সিনেমায় রবীন্দ্রনাথের গান, তার যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং পর্দায় রুচিশীলভাবে সেই গানের ব্যবহার হোক, যা ক্রমশ বিরল হচ্ছে বলেই আমরা জানি, তাহলে হয়তো আমরা রবীন্দ্রনাথকে সঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারব। এই ভাবনা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। সরি, অনেকের মেসেজ আমরা পড়তে পারিনি, অনেকেই লিখেছেন, আগে থেকেই বলেছিলাম ক্ষমা প্রার্থী, আবারও একবার ক্ষমা চেয়ে নিলাম। সকলে ভীষণ ভালো থাকবেন। শেষ করব তরুণ মজুমদারের একটি গান দিয়ে, তরুণ মজুমদারের সিনেমার একটি গান দিয়ে, পরের দিকের একটি সিনেমা যেখানে তিনি গান আবারও ব্যবহার করেছিলেন। গানটি হচ্ছে মোর হৃদয়ের গোপন, আর যেই সিনেমায় ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে ভালোবাসার বাড়ি। প্রত্যেকের জীবনে ভালোবাসা থাকুক, প্রত্যেকের বাড়িতে আনন্দ থাকুক, আনন্দ সকলের মাঝে ভাগ করে নেবেন, সুস্থ থাকবেন সকলে। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন। 100.1 FM গোল্ড শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও পাঁচজন মন্ত্রীর শপথ গ্রহণ। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজয়ী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব।
0: বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়।
3: চান্দবঙ্গা নতুমতে কিরিয়ে হাতাবিদেন সড়া খুলেছে মনেতে কিরিয়ে হাতাবেদা ওনা লেখাতে তলাকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জীবী গাহির।
0: কোনো মন্ত্রীরই দপ্তর এখনো ঘোষণা করা হয়নি। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
4: গেরুয়া আবেগে ঢেকে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রবীন্দ্র জয়ন্তী সকালেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ে সাক্ষী থাকলো কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মঞ্চে সনাতনী আবেগের ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গাসাগর, মা দুর্গা ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। শপথের আগেই মঞ্চে উঠে কবিগুরু ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছান। সকাল থেকেই কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিকিউরিটি চেকিং। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পরেই প্রথম রাজ্যের কোন জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিনুদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টিভিকে সমর্থন

অবস্থানের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনিও এডাপ্পাদি পালানি

সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করেছেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30শে মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তার স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রহ্মণ্য। আজ 25শে বৈশাখ, বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি। দিনভর নানা অনুষ্ঠান চলছে। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্মোৎসবের মূল অনুষ্ঠান সকাল নটায় মাধবী বিতানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশেও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটকের মধ্য দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত বিদেশ মন্ত্রকের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌর বিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে। দুদিনের ভারত মহাসাগর সংক্রান্ত আলোচনা ইন্ডিয়ান ওশান ডায়ালগ গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। এই আলোচনার মূল ভাবনা ছিল পরিবর্তিত বিশ্বে ভারতীয় মহাসাগর, ভারত মহাসাগরীয় অঞ্চলের বিষয় নিয়ে অন্তর্ভুক্ত দেশগুলির বরিষ্ঠ আধিকারিক, আইন প্রণেতা, বিশেষজ্ঞরা এই আলোচনার সভায় যোগ দেন বলে সমাজমাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেড ও তাঁর কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরূপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুড়গাঁও ও চণ্ডীগড়ের পাঁচটি জায়গায় তল্লাশি চালায়। 2002 সালের অর্থ তছরূপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি চালু হয়। ইডি জানিয়েছে এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে সংঘটিত ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন লক্ষ্য করা যায়। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি ক্রয় বিল উদ্ধার করেছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত দুজন, আহত একজনকে উদ্ধার করা হয়েছে। সমাজমাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুর FC বেঙ্গালুরু FC-র মুখোমুখি হবে। জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। IPL-এ আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও 5 জন মন্ত্রীর শপথ গ্রহণ। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজয়ী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। IPL ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold.
1: ঘড়ির কাঁটা বলছে ঠিক 1:10 হয়ে 46 সেকেন্ড, আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবার জন্য স্টুডিওতে হাজির আমরা প্রত্যেক দিন হই, আজও হাজির হয়েছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী, আর গানে গানে কথায় কথায় আজকের দিনটা আমাদের ভরে থাকবে। গান আর কথা মিলিয়ে আমরা থাকি আপনাদের সঙ্গে, গান শোনাবো তোমাকে, আপনার পছন্দের শিল্পী, পছন্দের গান, আর সবটা মিলিয়ে মিশিয়ে আমরা থাকব আপনার সঙ্গে ঠিক 2 পর্যন্ত। নানা কথা নানা গান, তার সঙ্গে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের পরিচয়, আমাদের ভালো লাগা, আমাদের বেড়ে ওঠা, আমাদের স্বপ্ন, আমাদের সবটা মিলেমিশে একাকার হয়ে থাকে। তোমায় গান শোনাবো জীবনের প্রথম ক্ষণে, প্রথম সময়ে, যে সময়ে আমরা চোখ মেলতে শিখি, যে সময়ে আমরা একদম ঘরে, একদম প্রাইমারি স্টেজে আমাদের জীবনের বোধোদয়ও তখন হয় না, ঠিক সেই সময়ে যার হাত ধরে প্রথম আমাদের কথা বলতে শেখা মা, মায়ের কাছে আমাদের প্রথম সেই ছোট ছোট কথা, ছোট্ট ছোট্ট শব্দ, আর আমাদের চেতনায়, আমাদের মননে সেই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানাই হোক বা মমচিত্তের নীতিনৃত্যেই হোক, রবীন্দ্রনাথ ধরা দেন। আজ রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী। গানে গানে কথায় কথায় গান শুনি, আবার ফিরে আসছি।

গান শুনছিলাম সাগর সেনের কণ্ঠে। তার সঙ্গে সঙ্গে আমাদের ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আর আমরা আপনাদের গান শোনাচ্ছি। গানটি শুনলাম অভিরূপ আচার্যের অনুরোধে, এই গানটি শুনলাম, পরের গান শুনে নিই। গান শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, তারপরে জানাচ্ছি অনুরোধটি কার। তবে এই মুহূর্তে আমরা গান শুনি।

0: গান শুনছি, পরের গানের অনুরোধে চলে যাব। পরের গান আমাদেরকে অনুরোধ করেছেন শঙ্কর বন্দ্যোপাধ্যায় দমদম থেকে। আপনার পছন্দের শিল্পী এবং পছন্দের গান রইল আপনার জন্য তো বটেই, সবার জন্য।
1: একটি ছটা সোডার জলে

পরের গান আমাদের অনুরোধ করে পাঠিয়েছেন সাগর চট্টোপাধ্যায়। আপনার পছন্দের শিল্পী এবং পছন্দের গান নীলিমা সেনের কণ্ঠে আপনি শুনতে চেয়েছেন এই গানটি।

পরের গানের অনুরোধে চলে যাই। পরের গান অনুরোধ করেছেন অর্ণব ঘোষ বরানগর থেকে। পরের গান শুনি, গান শুনেই ফিরে আসছি।

অরুময় বন্দ্যোপাধ্যায় পরবর্তী গানের অনুরোধ করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি আপনার জন্য তো বটেই রইল সবার জন্য এই গানটি

গান শুনছি, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিছু গান, যে গানগুলো আমাদের কাছে খুব শুনে আমরা অভ্যস্ত নই। হ্যাঁ, গানগুলো শুনে অভ্যস্ত, কিন্তু যে কণ্ঠে আমরা গানগুলো শুনছি, এই গানটি স্পেশালি শুনলাম আমরা শান্তিদেব ঘোষের কণ্ঠে। সত্যি আমাদের কাছে এগুলো একটা বিরল পাওয়াও বটে। এই গানটি অনুরোধ করেছেন কৃতি কুমার আরামবাগ থেকে। চলে যাব পরের গানে, পরের গান শুনি, গান শুনে ফিরে আসি, তারপরে আবারও জানাচ্ছি আমাদের এই গান কে অনুরোধ করে পাঠিয়েছেন।

গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আরতি বণিক জামরাইল থেকে আপনি আমাদের এই গানের অনুরোধ রেখেছেন, গান শুনলাম। নীতি বোস উল্টোডাঙ্গা থেকে পরের গান আপনার অনুরোধে, আপনি তো বটেই শুনবো আমরা প্রত্যেকে।

গান শুনছিলাম, এই গান আমাদেরকে অনুরোধ করে পাঠিয়েছেন নবমিতা ঘোষ হৃদয়পুর থেকে। এরপর পরপর দুটি গান শুনব, কাজল দেবনাথ উত্তরপাড়া থেকে এবং অলোক ঘোষ বারাসাত থেকে। পরপর দুটি গান, আপনাদের পছন্দের শিল্পী এবং পছন্দের গান দিয়ে সাজানো, তোমায় গান শোনাবো।

গানে গানে কথায় কথায় তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাচ্ছি আমি জয়শ্রী, আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে। আমরা ঠিক ফিরে আসছি 2:30 2:30 আপনার জন্য অপেক্ষা করছে আরও অনেক কিছু। সঙ্গে থাকতে হবে, শুনতে হবে, যেতে যেতে এই গান রেখে যাই সবার জন্যে। আবারও ফিরে আসছি রবীন্দ্রনাথকেই সঙ্গে নিয়ে 2:30।

0: সুরেলা সফর। FM Gold প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের পছন্দের, ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, সুরেলা সফর। আজকেও নিয়ে এসেছি সুরেলা সফর। ঘড়ির কাঁটা অলরেডি বলছে 2:53। এই সময়টা আপনি প্রত্যেক দিনের মতন আজও আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আজকে আমি একটা কথা ভাবলাম, আস্তে আস্তেই ভাবলাম যে আগামীকাল রবিবার, তো রবিবারের আগের দিনটা স্বাভাবিকভাবে শনিবার হয়, কিন্তু আজকে কেমন যেন রবিরই বার। কেমন করে যেন আজকে রবি ছেয়ে রয়েছেন আমাদের মন মস্তিষ্কে সবটা জুড়ে। ঠিক তাই, আজ এমন এক ঠাকুরের পুজো যার জন্যে কোনো উপকরণ লাগে না, দান ধ্যান লাগে না, নামাবলী লাগে না, কিচ্ছু লাগে না। শুধু লাগে জীবনে মরণে কেমন করে চেতনে মননে তিনি একের পর এক আমাদেরকে জড়িয়ে রেখেছেন। হ্যাঁ, আজ জন্মদিন, রবি ঠাকুরের জন্মদিন, আমাদের উপনিষদের ধ্যানমগ্ন ঋষি, ঋষি রবীন্দ্রনাথের জন্মদিন। আজ বিশেষ দিন, অবশ্যই আজকে একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজ ফলো করেছেন তারা তো জেনেই গেছেন, আর যারা ঠিক এই মুহূর্তে টিউন করেছেন তাদেরকেও বলি, আপনি আজকে এই বিশেষ দিনে, এই পুণ্য দিনে, এই পবিত্র দিনে আমাদের স্টুডিওতে দেখতে পাবেন, শুনতে পাবেন এমন একজন বিশিষ্ট বিশেষ মানুষকে, যার জন্যে আপনারা অনেকভাবেই অপেক্ষা করেন। তিনি কে, তার সম্পর্কে বলতে গেলে বলতেই হয় যে নয় নয় করে বাংলা ছাড়াও অন্যান্য ভাষারও বলুন বা যেখানকারই বলুন, কম করে 50-55 উপরে একটা সিনেমার বহর রয়েছে তার কাছে, এবং দাপটের সঙ্গে অভিনয় করছেন, রূপালি পর্দার একদম হ্যান্ডসাম হিরো। হ্যাঁ, আমি তার কথা বলছি যার সুরে আর স্বরে কেমন করে যেন বাগদেবী অনড় হয়ে বসে থাকেন, এটাও একটা সাধনা। একদম দেশীয় তিনি আর কেউ নন, তিনি সাহেব চট্টোপাধ্যায়। প্রথম কথা, তোমাকে আমাদের 100.1 FM Gold পরিবারের পক্ষ থেকে সুস্বাগত, এবং সম্পূর্ণ আকাশবাণী পরিবারের পক্ষ থেকেও সুস্বাগত। আজ একটি বিশেষ দিন, বিশেষ দিনে আমি তোমাকে এখানে পেয়েছি, আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, এবং আমরা তোমাকে দেখতেও পাচ্ছি। আমি বলে দিই, আমরা এটা ফেসবুক লাইভে দেখতে পাবো এবং শুনতেও পাবো, এটা আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি 100.1 FM Gold কলকাতা এখান থেকে, এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের 9903050992, এই নাম্বারে রয়েছেন আপনার সঙ্গে, আমার সঙ্গে আজকে স্টুডিওতে সাহেব চট্টোপাধ্যায়। তোমাকে প্রথমে না একটা কথা জিজ্ঞাসা করব, মানে তুমি মানেই রবীন্দ্রনাথ, একটা অদ্ভুতভাবে কেমন করে যেন অঙ্গাঙ্গী মিশে আছো, এটা কিন্তু সর্বক্ষেত্রে শোনা যায় বা শোনাই যায় বলবো। দেখো, মূলত আমাদের বাংলার ঘরে ছোটবেলাটা শুরু হয় নয় বীরপুরুষ দিয়ে, না হলে মমচিত্তে নীতি নৃত্যে দিয়ে শুরু হয়। তো তোমার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় কিভাবে?
1: মায়ের কোলে মা শেখালো, পুরানো সেই দিনের কথা। আমি জানতামই না যে আমি গান গাইতে পারি, আমি এখনো গান গাইতে পারি কিনা আমি সত্যি জানি না,
0: সেটা আমরা জানলেই হবে।
1: আমি চেষ্টা করি, এইটুকুই বলতে পারি। মা শেখালেন এই গানটা, তারপরে আমি গানটা মায়ের কোলে গুনগুন করতাম। তো মা একদিন আমায় বললো যে বাবা, তো গলাতে দেখছি সুর আছে, চল তোকে ভর্তি করে দিই। সেই মায়ের হাত ধরে এসছি পৃথিবীতে, মায়ের হাত ধরে কবিগুরুকে চেনা হলো, আর তারপরে আমার বাবা মা দুজনের আশীর্বাদ, ইন্সপিরেশন, তারা না থাকলে বোধ হয় যতটুকু আজকে হয়েছে সেটা সম্ভব ছিল না। আমার শয়নে স্বপ্নে মননে চিন্তনে আমার চেতনায় আমার ভাবনায় আমার দুঃখে আমার ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, আমার দুঃখে আমার আনন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
0: বেশ, সেখান থেকে এই যে শুরু যাত্রাপথ রবীন্দ্রনাথের হাত ধরে, ছোটবেলার সাহেব এবং আজকের সাহেব, এমন কোনো গান, এমন কোনো গানই বলবো তোমার ক্ষেত্রে নতুন করে আবিষ্কার করেছো?
1: সব গানই তো নতুন করে আবিষ্কার করে

0: মানে ছোটবেলায় একরকম তোমার গানটা গাইতে গিয়ে
1: ছোটবেলায় তো গানটা শিখেছি, সুর তাল তাল দিয়ে গাওয়া, তাল ছন্দ, কোন গান কোন ছন্দে গাওয়া উচিত, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ করেছি সেটা আমার জীবনের খুব বড় একটি অংশ, আমার ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান আমার গুরু, তাদের জন্যই আজকে আমার কবিগুরুকে চেনা জানা। এবং তার পরবর্তীকালে দক্ষিণীর কথা বলছি, অবশ্যই সকলেই জানেন আমি দক্ষিণীতে ছোটবেলার থেকে আদ্য থেকে আদ্য মধ্য অন্ত, তারপর অনেকগুলো বছর কাটিয়ে ওইখানেই প্রথম অভিনয়েরও হাতে খড়ি আমার হয়।
0: আচ্ছা,
1: কবিগুরুরই ফাল্গুনি নাটকে বালকের অভিনয় করেছিলাম।
0: কোনো ডায়লগ বলতে পারবে?
1: অন্ধ বাউলকে নবযৌবনের দলের সবাই জিজ্ঞেস করছে, তুমি চোখে না দেখে রাস্তা ঠাউর করো কিভাবে? অন্ধ বাউল বলছে, খুব প্রযোজ্য এটা আজকের দিনের জন্য, কিন্তু হ্যাঁ এটা উত্তরণের কথা বলে, উত্তরণ মানুষের, উত্তরণই মানুষের আসল উদ্দেশ্য হওয়া উচিত, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেটা আগে এটা শেখানো উচিত, আমাদের শেখা উচিত, বোঝা উচিত, সেটা কবিগুরুকে না জানলে সেটা শেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো অন্ধবাবু বলছেন যে, ওই চোখওয়ালার দৃষ্টি অস্ত যেতেই অন্ধের দৃষ্টির উদয় হল, সূর্য যখন গেল তখন দেখি অন্ধকারের বুকের মধ্যে আলো, সেই থেকে অন্ধকারকে আমার আর ভয় নেই।
0: কি অসাধারণ! মানে রবীন্দ্রনাথ নিজের কলমে নিজেকে বারবার করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন, সত্যি তাই কত সুন্দর শুনতে লাগলো। তুমি যখন বললে তখনই আমার না, মানে তোমার কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো, যখন গান গাও তখন সুর কথা না অনুভব অনুভূতি, তোমার কি মনে হয় গানের ক্ষেত্রে?
1: সবটা সবটা প্রয়োজন, একটা সংমিশ্রণ দরকার, সুর তাল কথা অনুভূতির সংমিশ্রণ। দেখো কবিগুরুর গান হচ্ছে কাব্য কেন্দ্রিক, উনি বলতেন যে আমি সুরের উপরে কথা বসাইয়া যাই কথা বাহির করিবার জন্য, এবং সেই সময়কার তাবুর তাবুর সঙ্গীতের বিশেষজ্ঞদের সাথে তার অনেক বচসাও ছিল, তিনি বচসা করেননি, কিন্তু তার গান নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, সে সমস্ত কিছু উপেক্ষা করে উনি নিজে সৃষ্টি করে গেছেন, নতুন তালে সৃষ্টি করেছেন, এর অনবদ্য একটা জিনিস, মানে এটা ভাবা যায় না যে কথার প্রাধান্য যাতে নষ্ট না হয় নতুন তালের সৃষ্টি। এইগুলো দেখো, আমার একটা জিনিস মনে হয় যে আমাদের বাচ্চাদের, যারা একদম যাদের বাচ্চারা তো মাটির মতো পবিত্র, যেভাবে তাদেরকে তুমি গঠন করবে তারা সেভাবেই বড় হবে, তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তারাই ভবিষ্যৎ, তারা ইতিহাস গড়বে। বাচ্চাদের যেরকম অন্যান্য পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে লিটারেচারটা না খুব ইম্পর্টেন্ট পড়ানো,
0: একদম তাই, বিশেষ করে রবীন্দ্রনাথ,
1: বিশেষ করে রবীন্দ্রনাথ, তাতে কি হয় মনন মনন চেতনা
0: পড়তে হবে,
1: বোধ,
0: একদমই তাই। মানে ওই যে মানে শুরুতেই যেমন বললাম যে চেতনা এবং মননে রবীন্দ্রনাথ না থাকলে, তো তোমাকে যদি মানে তোমার কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে একটা গান কি তুমি এই এই আবহে একটা গান কি তুমি শোনাবে যেখানে রবীন্দ্রনাথকে অনুভব করছি?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার আমার কেন আমাদের প্রত্যেকের অন্তরে বাস করেন, আজকে দিনে তাকে তাঁরই গান দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন,
0: গঙ্গা জলে গঙ্গা পুজো,
1: একেবারেই তাই।
0: প্রথম কোন গানে যাচ্ছি
1: গাই একটু?
0: একদম।

মানে আহা ছাড়া আর মুখ থেকে এরপরে আর কিছু বেরোয় না। একে রবি ঠাকুর, তারপরে তোমার এত সুমধুর কণ্ঠস্বর, এতে আর মানে কোনো কথা বলার জায়গা থাকে না, কিন্তু আজ আমাদের কথা বলতে হবে। আসলে আমরা যে প্রতিষ্ঠানটাতে বসে আছি, আকাশবাণী, আকাশবাণীটাতে, আকাশবাণী এই নামটার সাথে রবীন্দ্রনাথের কলমের একটা অদ্ভুত যোগ রয়েছে। আকাশবাণীর যখনই এই কাঁচের দরজাটা খুলে যায়, প্রথম যে মুখটা আমরা দেখতে পাই রবি ঠাকুরের, সেটা দেখার পরে আজকে রবীন্দ্রনাথকে নিয়ে বসেছি, ঠিক কথা, হয়তো আধুনিক শোনাবো, হয়তো লোকগান শোনাবো, কিন্তু তারপরও কেমন যেন মনে হয় গার্জিয়ান যার পাশ হয়ে আমরা স্টুডিওতে আসি। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে না আমার খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে, তুমি তো মানে রবীন্দ্র

0: সঙ্গীত নিয়ে রয়েছো, গান শোনাচ্ছ, তোমার কাছে অন্য গানও শুনতে পাই, তবু রবীন্দ্রসঙ্গীত তোমার কাছে তো একটা বড় জায়গার দাবি করে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্ম, আমরা কি এই প্রজন্মকে ধরো দু ঘন্টার একটা অনুষ্ঠান, পুরো দুটো ঘন্টা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে তুমি একটা প্রজন্মকে বসিয়ে রাখতে পারবে?
1: 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%, 100%
0: তার কোনো কোনো সুন্দর কিছু যদি আমাদের সঙ্গে শেয়ার করো।
1: দেখো
0: কারণ এখন লাইফ ভীষণ ফাস্ট।
1: আমি আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে এটা না, মানে মানুষ মানুষকে কবিগুরুর গান শোনাতে গেলে যদি সত্যি ভেতর থেকে গানটা অনুভব করে গাওয়া যায়, মানুষের সঙ্গে একাত্ম হওয়ার একটা সুযোগ তৈরি হয়। আজকে যদি আমি যাদের অনুপ্রেরণায় যাদের গান শুনে বড় হয়েছি, যারা লেজেন্ডস ছিলেন, যারা দিকপাল, যারা আমার কাছে ঈশ্বরের মতো, যাদের কণ্ঠস্বর সেই হেমন্তবাবু, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, এনারা এনাদের যে গলা, যে ওই গলার তো কোনো বিকল্প হয় না। হেমন্তবাবু দেবব্রতবাবুর গলা শুনলে মনে হতো যে একটা অন্য অন্য কোনো জায়গাতে চলে গিয়েছি। তো এইটা না ডিপেন্ড করে যে আমি কীভাবে গানগুলো গাইছি, কেমন করে গানগুলো মানুষের কাছে তুলে ধরা তুলে ধরছি, তার উপরে মানুষের
0: প্রেজেন্টেশন,
1: হ্যাঁ এটা ডিপেন্ড করে। এবং কি হয় যে এটা এটা একটা মানে আমার মনে হয় খুব এটা পারস্পরিক একটা আদান প্রদানের মাধ্যমে কবিগুরুকে মানে চেনা যায় বা অনুভব করা যায়। এবং সেটা কিন্তু এই নতুন প্রজন্ম তাদেরকে যদি দেখো কি হয়, এটা তো এখন তো যে যুগটা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটাকে আমরা বলি একটা টেকনোলজির যুগ, তো মানে সব কিছু খুব দৌড়চ্ছে, র্যাট রেসের মধ্যে আছি, এবং এত এত এত বেশি সারা পৃথিবীটা কিরম আমাদের একটা মুঠোর মধ্যে চলে এসেছে, যেটা আগে ছিল না আমাদের ছোটবেলায়। তো কখনই সেটা আমাদের তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটাই কত পরে কত কষ্ট করে কিনে সেটাকে দেখা হতো শুধুমাত্র, আর এবং আকাশবাণীর অনুষ্ঠানগুলো যা শোনার
0: ছিল
1: এবং দূরদর্শন কেন্দ্র কলিকাতা। তো এটা এটা তো আলাদা একটা, পুজোর গান অপেক্ষা করে থাকতাম, পুজোর কোনো লেখা বা কোনো কবিতা বা কোনো গল্প অপেক্ষা করে থাকতাম। তো সুতরাং এখন যেটা হয়েছে, ওভার এক্সপোজারের একটা বিষয় এসে গেছে, এত অপশন মানুষের কাছে, এত অপশন মানে এত অপশন এত অপশন, মানুষের ধৈর্য অনেকটাই কি হয় চলে যায়, তাতে কি হয় যে র্যান্ডম সিলেকশন শুরু হয়ে যায়, যে এটা নয় এটা, এটা নয় এটা, এটা শুনছি দু মিনিট, মানে কি হয়
0: সেখানে এই প্রশ্নটা এসে দাঁড়ায়।
1: ওটাই ওটাই বলছি আমি, ওটাই ওটাই আমার পয়েন্টটা, ওটাই জয়শ্রী আমি যেটা বলছি সেটা হলো যে এর মধ্যে মানুষকে ক্যাপটিভেট করে রাখা, মানে জিনিসটা হচ্ছে তুমি মানুষকে যেটা হ্যামারিং করবে, ইট নিডস কনস্ট্যান্ট হ্যামারিং, মানে মার্কেটিংয়ের যুগ, তো তোমাকে হ্যামারিং করে যেতে হবে। হ্যাঁ মানে কমার্শিয়ালাইজেশনের যুগ, মানে সব কিছু এভরিথিং ইজ কমার্শিয়াল, তো তার মধ্যে তোমাকে হ্যামারিং করে যেতে হবে, এবং তার মধ্যে তোমার তোমার সাহিত্য, তোমার চেতনা, তোমার সবটাই তোমাকে চিনতে হবে, জানতে হবে।
0: তুমি যেভাবে বলছো যে রবীন্দ্রনাথের মধ্যে, মানে বিশেষ করে আমি যদি তোমার কথাই বলি, যে ডুব দিয়ে আছেন সে তো রবীন্দ্রনাথকে শুনছেন, জানছেন, বুঝছেন, মানে পরবর্তী প্রজন্মকেও তুমি বলছো যে এটা সব, কারণ রবীন্দ্রনাথ মানে একটা জীবন দর্শন, রবীন্দ্রনাথ একটা বোধ, তো তুমি বলছো সেটাও সম্ভব। এর প্রেক্ষিতে আমি বলি যে, আমি পরের প্রশ্নে আসব, কিন্তু আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজ থেকে আমরা অনুষ্ঠান লাইভ দেখছি এবং শুনছি। এছাড়া হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করছেন 9903059992 এই নাম্বারে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। আমি একটা মেসেজ পড়ি, পড়ে আবার ফিরে আসছি। সূর্যকিরণ সোম বয়স তিনি লিখেছেন, যদি আমাদের এই মুহূর্তে সেটার দরকার নেই। পূর্ব বর্ধমান মালম্বা থেকে তিনি লিখেছেন এবং তোমাকে নমস্কার জানিয়েছেন, আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে জানিয়েছেন, এবং তোমার সঙ্গে দেখা হয়েছে, ছবি তুলেছেন, সবটা জানিয়ে আজকের অনুষ্ঠান উনি খুব উপভোগ করছেন, ভালো লাগছে সেটা জানিয়েছেন। আরও পরবর্তী আমরা আরও মেসেজে যাব, কিন্তু তার আগে এই জায়গাটায় যাই, তুমি যেটা বললি যে জীবন দর্শন, জীবন বোধ রবীন্দ্রনাথ, সেখান থেকে মানে আমি যদি সরাসরি তোমাকে জিজ্ঞাসা করি যে রবীন্দ্রনাথের কোনো কথা, কোনো উক্তি, কোনো উদ্ধৃতি, সেটা ছোট গল্প হোক, গান হোক, যেখান থেকে

0: হোক, তুমি কি নিজের জীবনে সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছো কোনো জায়গা থেকে কোনো জায়গায়? সেটা কি বলা সম্ভব?
1: হ্যাঁ, বলা সম্ভব। আমার জীবনটা খোলা খাতা, ঠিক আছে? আমার কোনো লুকোবার কিছু নেই, কারণ আমি আমি এই পৃথিবীতে আমার লক্ষ্যই হচ্ছে এখানে মানুষকে কিছু না কিছু দিয়ে তো যাবো। হ্যাঁ, মানে আমার নিজের অভিজ্ঞতা হোক বা আমার নিজের যা যতটুকু শিল্প আমি যতটুকু করতে পারি, আমার খুব সীমিত, আমার পুরো মানে আমি মানে যতটুকু সীমিত পরিসরের মধ্যে আমি পারব, আমার সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু, আমার মনে হয় যে সবার আগে যেটা না মানুষের মানুষকে আরও বেশি মানুষের উন্নতি বা মানুষের উত্তরণ সম্ভব, দুটো বিশেষ জিনিস যেটা কবিগুরু বলে গেছেন সবসময়, সেটা হচ্ছে পারসিভিয়ারেন্স, মানে যেটাকে আমরা বলি ধৈর্য এবং অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ পারসিভিয়ারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এবং বিং গ্রেটফুল, অর্থাৎ প্রতিটা মুহূর্তে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মানে সমস্ত এত এত কষ্ট একজন একজন মানুষের জীবনে কী করে হতে পারে, কী করে একটার পর একটা মৃত্যু, একটার পর
0: ব্যথাই ব্যথা,
1: দেখো তার মানে কি, এটা সমস্ত কসমিক প্ল্যান। ওই ব্যথার মাধ্যমে উনি বলে গেছেন দহনে দহনে অনির্বাণ, মানে ওই ব্যথার মাধ্যমেই উনি কিন্তু জীবন দর্শন শিখিয়ে গেছেন সমস্ত প্রজন্মকে, কিভাবে জীবন দর্শন কিভাবে হওয়া উচিত। উনি বলেছেন আরো আঘাত সইবে আমার, সইবে আমার,
0: একটু কি সুরে যাবে?
1: হ্যাঁ, যেতে পারি, একটু অন্য গান একটা গাই আমার একটা।
0: বেশ, মানে এই যে জায়গাটায় তুমি এলে যে যেখান থেকে রবীন্দ্রনাথের সেই জীবন দর্শন, মানে আরো আঘাত সইবে আমার, মানে ব্যথা না পেলে বোধ হয়
1: বিষয়টা শুধু ব্যথা পাওয়ার নয়, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা যে এক্সপিরিয়েন্স আমাদের জীবনের, প্রত্যেকটা যে অভিজ্ঞতা, সে প্রত্যেকটা অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখতে হবে। আমরা যেন বলি না আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, খারাপ একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই, অনেক কিছু ঘটছে, এইটা না একটা খুব ভুল ধারণা। কারণ হচ্ছে যে খারাপ বা ভালো সময় পার্সপেক্টিভটা খুব অন্যরকম হয়, এটা খুব রিলেটিভ একটা জিনিস। মানে আমার মনে হয় যে খারাপ টাইম যেটাকে আমরা বলে থাকি, আমরা আমাদের বিচারে বলি ওটা খারাপ সময়, কিন্তু আমাদের মনে হয় তার মধ্যে আমাদের ভালোটা লুকিয়ে থাকে।
0: তুমি যখন পজিটিভেই এলে,
1: হ্যাঁ,
0: খারাপের থেকে ভালো, একটা পজিটিভ গান শুনি।
1: চলো, ঠিক আছে,
0: কি শোনাবে?
1: ঠিক আছে, আমি
0: শুনি
1: শুনি করি। হ্যাঁ,
0: একদম,
1: একটু সময় দিতে হবে আমাকে, একটু সেটাকে দেওয়া সম্ভব, মানে যদি
0: সময়, মানে আমাদের লাইভ তো চলছেই, তোমাকে সবাই দেখছে এবং শুনছে, সেখানে আমরা প্রত্যেকটা মুহূর্তে গানে গানে কথায় কথায় রবি ঠাকুরের সঙ্গে তো রয়েছি, তুমি রয়েছো আমাদের সঙ্গে। আমি আমাদের প্রত্যেকজন দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুকে জানাই, আপনি আমাদের ফেসবুক পেজ থেকে যেমন এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, তার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9903052992। এই নাম্বারে আপনার অনুষ্ঠান কেমন লাগছে, আপনার অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা সবটা জানাতে পারেন। আপনার অনুরোধের গান যদি থাকে এবং সেটা যদি আমাদের সাহেবের লিস্টের মধ্যেও সেটা এসে যায়, সময়ও যদি আমাদেরকে পারমিট করে, নিশ্চয়ই সেই গানেও আমরা যাব। তো আমরা আপাতত গানে চলে যাই,
1: করি এই গানটা, করি, আমার খুব পছন্দের গান, খুব প্রেমের গান, আমার মনে হয় যে প্রেমের থেকে পজিটিভ বোধ হয় কিছু।
0: বেশ, তাই যাই।

0: খোঁজে মানে না
1: মানে অসাধারণ, মানে কথা আর এরপরে বলতে ইচ্ছে করে না, কিন্তু এই যে গানটা তুমি গাইলে না, এই গানটার সঙ্গে সঙ্গে আমার বলতে ইচ্ছে করছে, বারবার করে বলতে ইচ্ছে করছে যে রবীন্দ্রনাথ মানে একটা প্রকৃতি, একটা সমাজ জীবন, একটা ঈশ্বরতত্ত্ব, একটা আধ্যাত্মবাদ, সবটা মিলিয়ে মিশিয়ে কেমন করে যেন একাকার একটা এমন একটা পিরামিড তৈরি করেছেন তিনি, সেটা শতবর্ষ পার করে আসার পরেও এই প্রজন্ম কিন্তু এখনও আষ্টে পৃষ্ঠে না চাইলেও সেখানে জড়িয়ে যেতেই হয়। এই যে গানটা তুমি গাইলে, তুমি কি এই প্রজন্মকে এবং আগামী যে প্রজন্ম আমাদের আসছে, তুমি যেটা যেমন করে বললে যে খুব ফাস্ট আমাদেরকে র্যাট রেসের সঙ্গে যেতে হয়, তো সেখানে রবীন্দ্রনাথের যে শক্ত কোনো তত্ত্ব বা কোনো জীবন দর্শন, যেটাকে পড়তে গেলে বুঝতে গেলে গালে হাত দিয়ে বসে অনেকক্ষণ চিন্তা করতে হবে, তার পড়ার পরে অনেকগুলো রাস্তা বেরোবে, এমন কিছু অনেক কিছু হতেই পারে, কিন্তু সেটাকে খুব সহজ করে, খুব মানে সহজ চলনে, সহজ বলনে তুমি কি এই প্রজন্মের কাছে তুলে ধরতে পারো? এবং সেটা যদি আমি তোমাকে বলি, কথা তো বটেই, কিন্তু সেটা যদি গানে যাও, তাহলে তুমি কোন গান চুজ করবে রবি ঠাকুরের, যে যে গানটা তুমি শোনাতে পারলে বা তুমি শোনাতে চাইবে, যে গানটা শোনালে তুমি একটা প্রজন্মকে বলতে পারো যে না, যেটা নয় সেটা নয়, যেটা হয় এইটাই হয়। তো তুমি তোমার যতটা এখতিয়ার, তোমার যতটা ভালো লাগা।
0: অনেক গান আছে তার মধ্যে, আমার আরে খুব পছন্দের গান সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা ধারায়, এই গানটা গাইতে পারি আমি
1: বেশ।
0: হ্যাঁ, কারণ এটা না খুব, এটা সেই আলোর উৎসের কথা বলে, আলোর যেটা উৎস সেটার কথা বলে, এটা প্রাণের কথা বলে এবং এটা পবিত্রতার কথা বলে। এটা
1: আজকের জন্য তো এই গান অবশ্যই।

0: এটা উদ্দীপনার কথা বলে, এটা উন্মুক্ত হওয়ার কথা বলে। সমস্ত আমাদের যত মনের মধ্যে যত গ্লানি আছে, যত আমাদের অনেক রকম অনেক কিছু দিয়ে মধ্যে দিয়ে আমরা যাই, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এই গানটি সেই প্রাণের কথা বলে।
1: এই গানটাও শুনবো, তার সঙ্গে সঙ্গে বলি আমাদেরকে যারা আপনারা মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903055992 এই নাম্বারে, আমাদের কাছে বেশ কিছু মেসেজ এসে জড়ো হয়েছে, সেগুলো একটু শুনে নি। আপনি লিখছেন, গান সম্পর্কে যতটুকু ধারণা সেটা শ্রোতা হিসাবে, সেই ধারণা থেকেই বলছেন তুমি রবে নীরবে গানটা যথেষ্ট কঠিন, এবং আপনি যে অনুভব দিয়ে কথাগুলো বললেন সেটা তার প্রতিফলন, তিনি গানটায় উপলব্ধি করেছেন। আপনার উপস্থাপনা মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। এটি একটি তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, নশ্বর মানব জীবনের সঙ্গীত রচনা করে আমৃত্যু আমাদের পরতে পরতে জাগিয়ে রয়েছেন, জড়িয়ে রয়েছেন রবি ঠাকুর, তিনি কখনো বিভাগী উদাসী বাউল, তার একতারায় কখনো বাজে যমুনার তীরে রাধিকার প্রেমের আরতি, তিনি মরু বিজয়ের কেতন উড়িয়ে প্রখর তপন ও তাপে এনেছেন সুশীতল বাড়িধারা। পছন্দের গান তিনিও বলেছেন এসো হে বৈশাখ, এসো এসো, বৈশাখ তো এসে গেছে মোটামুটি, বৈশাখ বলেই রবীন্দ্রনাথ আর পয়লা বৈশাখ, সেখানে আমরা আজকে 25শে বৈশাখে রয়েছি, এই গানেও রয়েছি। আর তোমার জন্য আরও একটি গানের অনুরোধ রয়েছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
0: অসাধারণ অসাধারণ,
1: এই গানটিও রয়েছে তোমার জন্যে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, খুব ভালো অনুষ্ঠান এবং ভালো লাগছে, তিনি বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, চির সখা হে ছেড়ো না মোরে, এই একটি অনুরোধ রয়েছে তোমার কাছে। এবার তুমি কোনখান দিয়ে কোনখান দিয়ে যাবে, প্রথম কোথায় যেতে চাইবে?
0: আমি একটা জিনিস তো ভেবে এসেছি, আসলে আজকে কবিগুরুর গানের তো কোনো শেষ নেই, মানে একটার পর একটা গান মাথায় আসে,
1: তুমি থাকলে অনুরোধও তো থাকবে,
0: অনুরোধ তো থাকবেই। আমি ঠিক আছে, আমি তাহলে আগে একটু এই গানটা করি, এটা যেহেতু পূজার গান তো, আলোকের এই ঝর্ণাধারা, এটা আমরা সকলে মিলে একসাথে গাই, আমার ওপারে যারা শুনছেন আমার শ্রোতা বন্ধুরা তারাও দেখছেন তো বটেই, আপনারাও একটু করুন আমার সাথে। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

0: অসাধারণ। মানে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তাকে একটা নামে তো ধরে রাখা সম্ভব নয়, তিনি প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, ঋষি রবীন্দ্রনাথ। এই কথার কোনো মানে যতভাবেই বলি, মানে তোমারই নাম বলবো শতভাবে শতবারে, সেটাই আমরা করছি আজকে কিন্তু এখানে বসে দেখো। এবং তোমার এই গানটা শুনতে শুনতে কোথাও গিয়ে মনে হলো আমরা এখন অবধি যতগুলো গান শুনলাম, যতটা কথা বললাম, রবীন্দ্রনাথ নিজেকে কিন্তু কোনো একটা জায়গায় বেঁধে রাখেননি, তার ব্যাপ্তি কিন্তু সব জায়গায় রয়েছে। আমরা রবিগানে, রবীন্দ্রসঙ্গীতে কিন্তু লোকগানের আঙ্গিক যেমন পেয়েছি, তেমনি প্রকৃতি পেয়েছি, বিচিত্র পর্যায় পেয়েছি, অনেকগুলো পর্যায় নিয়ে রবীন্দ্রনাথ নিজেকে তৈরি করেছেন। তো আমার এই গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে তোমার মানে সব থেকে পছন্দের কোন ধরনের গান তুমি গাইতে ভীষণ ভালোবাসো? আমার লোকসঙ্গীত
1: ভাঙা গান খুব ভালো লাগে গাইতে, কারণ হচ্ছে যে তার মধ্যে একটা অদ্ভুত কবিগুরু না, এগুলো আমি যদি যেটা আমরা শিখেছি আর কি, যে কবিগুরু সমগ্র রচনা যদি তিনটে ভাগে ভাগ করা যায়, ধরো শিক্ষানবিষ্কাল, তারপরে মাঝের একটি সময়, তারপরে একদম শেষে পরিণত কবিগুরু রবীন্দ্রনাথ। তো শিক্ষানবিষ্কাল হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সময়, অর্থাৎ সেই সময় কবিগুরু অনেক গানের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গান রচনা করেছিলেন, তার মধ্যে বহু ধরনের সঙ্গীত থেকে প্রভাবিত, তার মধ্যে পাশ্চাত্য সঙ্গীত যেরকম ছিল, আবার দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল থেকেও, আবার মাটির গান লোকসঙ্গীত থেকেও। তো সুতরাং এই এই এই সমস্ত ধারা থেকে মানে মারাত্মক মারাত্মক রচনা, মানে আমি মারাত্মক বলছি মানে এটা আমি কীভাবে ডিফাইন করবো আর জানি না, মানে ওই গানগুলো যখন ছোটোবেলায় শিখেছি, যেটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে তাল ফাঁক দিয়ে যখন গিয়েছি, তখন ওই গানটা শিখেছি, হ্যাঁ গানটা, কিন্তু যত বয়স বেড়েছে গানের কথাগুলো যত বেশি ভেতরে বসেছে, প্রত্যেকটা মুহূর্তে গানের চেতনাটা যেন ভেতরে অনুভব করেছি, কথাগুলোর মানে পাল্টেছে। একই গান আমি বলছি জয়শ্রী, একই গান যদি আমি বারবার গাই আমার মানেগুলো পাল্টাতে থাকে, কারণ কবিগুরুর গানে প্রেম প্রকৃতি সবটা একটা কিরম যেন মনে হয় যে মিশে আছে, এবং মানব প্রকৃতি এবং বিশ্ব প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো যে কারণে আমার মনে হয় যে এই গানটি আমার একটু করতে ইচ্ছে করছে, করতে পারি, তুমি তো বলো। আমি
0: একদম, আমরা তো শুনবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আবারও বলে দিই যে আমাদের যারা মেসেজ করছেন তাদের মধ্যে তোমার জন্য আবারও অসম্ভব ভালো অনুষ্ঠান, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে তোমার কাছে বরমাগি গানের অনুরোধ নিয়ে চলে এসেছে। আরও একটি মেসেজ আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, তারও পছন্দের শিল্পী তুমি এবং তোমাকে আজকে অনুষ্ঠানে পেয়ে তিনি ভীষণ খুশি। তিনি বলছেন রবীন্দ্রনাথ,
1: আমি কি বলবো জানি না, আমি আপ্লুত, আমি আমার খুব আনন্দ হলে আমি খুব একটা রিয়্যাক্ট করতে পারি না, আমি কিভাবে বলবো, সত্যি এটা তো আশীর্বাদ, এই আশীর্বাদ তো অনেক বড় আশীর্বাদ।
0: আরো গানের অনুরোধ রয়েছে তোমার, এই করিয়াছে জীবনের ধ্রুব তারা,
1: গান তো অসম্ভব।
0: এবার সেখান থেকে তুমি আমাদের,
1: আমি আচ্ছা কি চাইছো বলো, আমি কি এখন রিকোয়েস্টে গান করবো নাকি? আমি
0: রিকোয়েস্টের এতগুলো গান তোমার জন্য রয়েছে, আচ্ছা তারপরে তুমি যখন বলছোই তাহলে আমি বলি, ধরো আজকে তো রবীন্দ্র জয়ন্তী, মানে এই রবীন্দ্র জয়ন্তী বলতে গেলে এই অনুষ্ঠানে বসে বিশেষ করে মানে প্রচুর কিছু মাথায় আসছে, তো সেখানে আমরা যেমন

0: বলতে পারি তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। এই কথাটা যেন বারবার বলতে ইচ্ছে করে। তো মনে করো তোমার সামনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, রবি ঠাকুর বসে আছেন, আর তিনি যদি তোমাকে বলেন যে সাহেব একটা গান হোক, তুমি কি শোনাবে?
1: এটা তো এত ডিফিকাল্ট একটা তুমি সিচুয়েশনে ফেললে আমাকে, জয়শ্রী এটা করো না, এটা তো মা আবার সমস্যায় ফেললে আমাকে। ঠিক আছে, তাহলে তোমার কাছে এটা করি, ঠিক আছে? আমি গানটা একটু, আমি না আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি,
0: এটা ঠিকই, কারণ আমাদের কাছে যেহেতু অনুরোধের গানগুলো বারবার আসছে, সেইগুলোকে আমাদেরকে দেখতেও হয়, আমাদেরকে শুনতেও হয়। আপনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে 100.1 FM গোল্ড। FM গোল্ড মানে আপনি, আমি, আমরা, আমাদের একটা সুরেলা পরিবার, সুরের পরিবার। 24/7 আমরা থাকি আপনাদের সঙ্গে গানে কথায়, আর আমাদের সঙ্গে থাকেন আপনারা, আপনি, সবটা মিলেমিশে আমাদের একটা পরিবার। আমাদের এই পরিবার পথ হাঁটে সুরের হাত ধরে। আমাদের এই যে বিনি সুতোটা সুরের একটা একদম না দেখা সুতোর উপরে দাঁড়িয়ে থাকে, ভালোবাসার উপরে, বিশ্বাসের উপরে। আর এমন শিল্পীরা তারা যখন আমাদের সঙ্গে স্টুডিওতে থাকেন, তখন ঠিক যেন মনে হয়, আপনাদেরকে এই মুহূর্তে আমি বোঝাতে পারবো কি না জানি না, স্টুডিওর চারপাশটা কেমন যেন রবীন্দ্রময় হয়ে গেছে, ঠিক রবিময় হয়ে গেছি আমরা এই সময়। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার্য।

0: তোমার কাছে বর মাগে। আমাদের সমস্ত দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই, আপনাদের মেসেজ যেমন আমরা নিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, আপনাদের মেসেজের উত্তর তিনি দিচ্ছেন, আপনাদের অনুরোধের গানও তিনি শোনাচ্ছেন। আপনারা চাইলেই আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। এবং এই গানটা শুনতে শুনতে আমার ঠিক মনে হচ্ছে যে আমাদের চারপাশ জুড়ে আমাদের রোজ নামচার যে জীবন, সেখানে সুখ যেমন আছে, ব্যথাও তো আছে, যেটা আমরা সবসময় চেয়ে পাই না, মনে হয় সেটাই সবথেকে বড় ব্যথা। কিন্তু এই যে একটা ভালো মন্দর দোলাচল, যেটা আমাদের সবসময় চলে, তো সেখানে গিয়ে আবারও সেই রবীন্দ্রনাথের প্রশ্নেই আসি, রবি ঠাকুরের প্রশ্নেই আসি, যদি তিনি কখনো একবারও তোমাকে সুযোগ দেয় যে কি চাই, তুমি কি ধরনের গান আবদার করবে, সেখানে কি মানে বিশেষ করে তোমার কাছে যে ভাঙা গানগুলো শুনে শুনে ভীষণভাবে অভ্যস্ত হয়েছি বলবো, আমরা যে গানগুলো শুনে ভীষণভাবে কি বলবো, সাহেব চট্টোপাধ্যায় মানে ওই গানগুলো মানে 1 2 3 4 করে আমরা বুঝতেই পারি এগুলো আসবে।
1: তাহলে একটা গান বলি যেটা আমার
0: আবদার, বলো
1: আবদার
0: কি ধরনের গান তুমি
1: আবার চাই? আবদার আছে অনেক, আবদার তার মধ্যে ওই যে উনি বলে গেছেন, উনি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্মফলের কথা বলেছেন কিন্তু, হ্যাঁ মানে যেটা আমি এখন আমার জীবনে অনেকটা পথ অতিক্রম করেছি, আমার মনে হয় যে আমাদের জীবনের প্রত্যেকটা সময় কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং আমি যেটা ভাবছি বা আমি যেটা পাচ্ছি তার মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করা খুব প্রয়োজন আছে, এবং মানে ওপরে একজন বসে আছেন ঈশ্বর, যারা ঈশ্বর বলবেন, ঈশ্বর যারা বলবেন একটা অসম্ভব প্রাণশক্তি, যে প্রাণশক্তির কোনো কোনো বিশেষণ হয় না, মানে যেটা
0: ভাষায় প্রকাশ করা যায় না,
1: আমাদের পাঁচটা ইন্দ্রিয়র থেকে অনেক বেশি, আরো অনেক, তা যার ব্যাপ্তি আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা আমরা ঠাউর করতে পারবো না সেই প্রাণশক্তি। হ্যাঁ, তো সেই প্রাণশক্তির হাতে কিন্তু আমাদের লাগামটা থাকে, এবং আমরা যখনই আমাদের ফ্রি উইলের দ্বারা আমাদের লাগামটাকে, আমরা আমাদের লাগাম যখন থেকে সরে যাই, তখন তিনি তার তখন তিনি চলে আসেন আমাদেরকে শেখাতে যে কোনটা করা উচিত, কোনটা ভাবা উচিত এবং কোনটা উচিত নয়। এটা কবিগুরুর সমগ্র মানে সারা জীবনের যত ওনার কি বলবো যে উপন্যাস বলো, ছোট গল্প বলো, দেখো গান তো সর্বপ্রথম কবিতা, তুমি যদি গীতবিতানটা পড়ো, গীতবিতানটা অবশ্যই আগে কবিতা, তারপরে তো গান, তো সুতরাং
0: আগে তো পড়তেই হয়, গান তো আগে পড়তেই হয়,
1: সমস্ত গানে কিন্তু সেই
0: তারপরে সুর শেখা, তারপরে সুর লাগানো
1: বলা আছে,
0: একদমই তাই, আগে তো পড়তেই হয়। তো সেখানে তোমার আবদার কি থাকবে?
1: আবদার থাকবে এই গানটা কবিগুরুর গলায় এই গানটা শুনতে চাইবো।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে
0: কি তোমার গলায় শুনবো?
1: আমার গলায় আমি গাইছি, আমার তো আমি তো নগণ্য ধুলো একজন, ধুলো নই আর কি, মানে আমি ধুলোর থেকে ছোট।
0: গান চাই মানে গান আছে,
1: গানটা চাই আমি আমি আমি আমি আমি কবিগুরুকে এটা প্রশ্ন করতে যাই যে আমি আমি এই গানটা যে মানে উদ্ধার করে গাই সেটা আমি সঠিক গাই কিনা, এটা একটু ওনাকে আমার জিজ্ঞেস করার থাকবে যে এই গানটা আমি গাইতে চাই এখন। এই গানটা প্রচুর মানুষ বহুবার শুনেছেন, এবং তার প্রতিবারই আমি যখন কোনো অনুষ্ঠান করি এই গানটা কিন্তু শুনতে চান আমার কণ্ঠে, এবং ছোটবেলায় আমরা এই গানটা খুব মজা করে করে গাইতাম, কিন্তু এখন সেই গানটার মানেটা আমার কাছে

0: তো একটা অন্য মানে।
1: ঠিক প্রথমে আমরা যে প্রশ্নে ছিলাম, মানে যতবার শুনি, যতবার পড়ি, যতবার গাই, ততবার সেই মানে মানেটা কেমন করে গভীর থেকে গভীরতর হয়ে যায়, এবং যেখানে আমরা দাঁড়িয়ে থাকি সেখান থেকে যেন নিজেই মনে হয় পাঁচবার গাইবার পরে গানটা একটু কেমন যেন আমার কাছে অচেনা ঠেকছে।
0: একদমই তাই। এবং আমি আবারও যেটা বলে থাকি যে আমরা সবাই আমাদের, আমার এটা ইন্টারপ্রিটেশন কিন্তু বারবার বলছি, মতামত ব্যক্তিগত, প্লিজ আমাকে, এখন তো ট্রোলিং এর যুগ, তো কেউ ট্রোল করবে না এটার
1: জন্য,
0: মজা মজা করে বলছি এটা। তো আমরা সবাই আমাদের নিজেদের পরিধির মধ্যে মনে করি আমরা রাজা, রাজাটা আমাদের অহম, আমাদের অহমটাই আমাদের রাজা। কিন্তু উনি বলেছেন অহমকে বিসর্জন দাও, তবেই তুমি জীবনের দর্শন খুঁজে পাবে। আসল যিনি রাজা ওপরে বসে আছেন, লাগামটা তার হাতে, যেটা বলছিলাম। তো এই গানটা কবিগুরু গাইলে কীভাবে গাইতেন সেটা আমার একটু কবিগুরুকে প্রশ্ন, আমি এখন এটা গাইবার চেষ্টা।

আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মদের রাজার শনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মদের রাজার শনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মদের রাজার শনে মিলব কি সত্যে।

পরিশানে মিলব কি সত্যি আমরা সবাই রাজা রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান রাজা।

0: আসলে আমার প্রশ্নটাই এরকম ছিল যে তোমার একটা আবদার, রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমার তোমার সামনে বসে আছেন অপেক্ষা করছেন, তুমি সুযোগ পেয়েছো একটা আবদার রাখার জন্য, কিন্তু আবদারটা তুমি এত সুন্দর করে রাখলে সেখান থেকে না, এই গানটা স্পেশালি শুনতে শুনতে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে কেমনভাবে তুমি যে গানগুলো গাইছো, এবং ধরো পরবর্তী প্রজন্মকে তুমি গান শেখাতে চাইবে, যদি গান শেখাতে চাও বা কেউ শেখে, সেক্ষেত্রে তোমার গান গাইবার সময় তোমার মননে বা কণ্ঠে রবীন্দ্রনাথ থাকেন, না গানের কথা থাকে?
1: আমি আমি গান শেখাইনি কখনো। আমি
0: যদি শেখাতে যাও তুমি কি শেখাবে?
1: আমি নিজেই এখনো শিখছি, আমি কি শেখাবো, আমি আমি আর কি শেখাবো, আমি তো নিজেই একজন শিক্ষার্থী জয়শ্রী। এবং আমি আমি সত্যি বলছি,
0: সুরে কাউকে কথা বলতে শেখাও সেটাই বলো, কি শেখাবে? মানে রবীন্দ্রনাথ, আমি যেহেতু আজকে রবীন্দ্র ঠাকুর এই মানে রবি ঠাকুরে রয়েছি, তাই রবীন্দ্রনাথের কথাই বলছি, অন্য গানের প্রসঙ্গে যাচ্ছি না। তোমার মননে এবং কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরই কি থাকেন, নাকি তোমার গানের কথা থাকে, না তোমার কি মনে হয় আবেগ থাকে, তুমি কাকে প্রাধান্য দিয়ে এই গানটা গাইতে চাইবে বা সব গানই গাইতে চাইবে?
1: দেখো, গানের কথা প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জিনিস কবিগুরুর গানের কথা। আগে তো যারা গান শিখতে চায় তাদেরকে প্রথমে বলা সেটা হচ্ছে যে গানটাকে পড়তে হবে 10 বার 12 বার, দরকার হলে 20 বার একই কথা পড়ে যেতে হবে। আগে গানের কথাটা পড়তে হবে, তারপরে গানটা গাইবার প্রয়াস বা প্রচেষ্টা করা প্রয়োজন। কারণ গান শুধুমাত্র সুর বা তাল নয়। আমি খুব সুরে একদম পিচ পারফেক্ট গাইলাম, একদম সুরে সাংঘাতিক সুরে গাইলাম, ঠিকঠাক তালে গাইলাম, সবই করলাম, কিন্তু আমি কথাটাকে মানুষের কাছে পৌঁছতেই পারলাম না। তাহলে সেই গানটা কবিগুরু তাহলে অন্তরে প্রবেশ করবে না। আমার মনে হয় কবিগুরুর গান মানুষের কাছে ভেতরে প্রবেশ করাতে গেলে আরেকটা যেটা সব থেকে জরুরি জিনিস সেটা হচ্ছে ইমোশন, আবেগ। ইমোশনটা না খুব ইম্পর্টেন্ট, মানে আবেগ মানুষের জীবনে বোধহয় আবেগটা খুব জরুরি। অনেকে বলে যে আবেগ প্রবণ হইও না, প্র্যাকটিক্যাল হও, কিন্তু প্র্যাকটিক্যাল হলে শিল্পী হওয়া যায় না বাবা। হ্যাঁ, শিল্পী হতে গেলে বা ভালো গান শিখতে গেলে তোমাকে একটু আবেগ প্রবণ হতে হবে, তোমাকে ইমোশনাল হতে হবে, সেটা দরকার আছে তোমাকে। এবং বিশেষ করে কবিগুরুর গান গাইতে গেলে, কবিগুরুর আসলে ব্যাপ্তিটা এত বড়, এত ধরনের, এত ধারার গান আছে, এত রকম। আমরা তো গীতবিতানে আমরা তো দেখতে পাই যে কত রকম পর্যায়ের গান। হ্যাঁ, দেশাত্মবোধক আছে, শিশু সঙ্গীত আছে, বিচিত্র আছে,
0: বহু
1: পর্যায় আছে, প্রত্যেকটা পর্যায়ের কিন্তু আবেগ স্বতন্ত্র,
0: নিজস্ব দাবি আছে।
1: প্রকৃতির গানের আবেগ আলাদা হয়, প্রেমের গানের আবেগ আলাদা হয়, যদি আবার মিলেমিশে সেই ব্যাপারটা একই জায়গায় চলে আসে সেটাও কিন্তু অদ্ভুত লাগে আমার।
0: অদ্ভুতভাবে একটা সারেন্ডার, মানে যেটাই তিনি লিখছেন, যেটাই সেটা ছোট গল্পই হোক বা একটা গান হোক, একটা উদ্ধৃতি হোক, যেটাই হোক, সবকিছুর মধ্যে অদ্ভুত একটা সারেন্ডার।
1: একদমই তাই।
0: এই যে তুমি বললে যে এই যে সারেন্ডার, একটা আবেগ, সে ভেতরকার একটা অন্তর্নিহিত অর্থ তো থাকতেই হবে, তা না হলে তো, আর বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তো এটা অবশ্যই প্রযোজ্য। এখানে আমি যদি ধরো তোমায় কখনো এই সুযোগ পাও, তোমাকে এই রবীন্দ্রনাথ যা যা সৃষ্টি করেছেন, রবি কলম থেকে আমরা যা যা পেয়েছি, সেটা উপন্যাস হোক, ছোট গল্প হোক, কবিতা হোক, গান হোক, সেখান থেকে যদি কোনো একটা চরিত্র, কোনো একটা ক্যারেক্টার তোমাকে কেউ, আমি বলি যে তোমার কোন ক্যারেক্টারটা হয়ে উঠতে ইচ্ছে করবে, মানে অভিনয়ের ক্ষেত্রে নয়, কারণ আমরা সবাই জানি তুমি মানে প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন, মানে অভিনয় নয়, মানে আসল সাহেব কোনটা হয়ে উঠতে চাইবে, যে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটার মতনই আমি, বা আমি এই ক্যারেক্টার টাই হতে চাই, রবীন্দ্রনাথের সৃষ্টিতে তুমি কোথায় নিজেকে খুঁজে পাও সেরকম একটা? কারণ আমি জানি তোমার পড়াশোনা এবং তোমার এই রবীন্দ্রনাথ নিয়ে তোমার যে বিচরণ সেটা আমি কিছুটা হলেও জানি, সেটা খুব ডিপ। সেখান থেকে দাঁড়িয়ে
1: আমি অভিক হতে চাই, রবিবারের অভিক।
0: আচ্ছা, খুব সুন্দর। তো সেখান থেকে কি কিছু দুটো লাইন শুনতে পারি
1: এই মুহূর্তে? হ্যাঁ, কিছু কিছু অল্প মনে পড়ে, যেরকম বলছি দাঁড়াও যে
0: ভীষণ একটা অসম্ভব ভালো ক্যারেক্টার।
1: আমার যতটুকু মনে আছে একটু মনে করতে
0: পারবো,
1: আগে করেছি না, মানে
0: হতেই পারে। আচ্ছা বেশ, আমরা সেখান থেকে বরং তুমি ওটা সঙ্গে থাক, আমরা মোটামুটি শুনে নিলাম,
1: আমি অভিজ্ঞ করেছি।

0: চরিত্রটা আমি অভিনয় করেছি।
1: মানে সেটা অভিনয়ের সঙ্গে অভিনয় ছিলে না নিজেকে নিয়েছিলে?
0: নিজেকে নিয়েছিলাম।
1: সেটাই আমি জানতে চাইছি যে কোন ক্যারেক্টারের সঙ্গে তুমি নিজেকে মিলিয়ে ফেলতে পারো।
0: আমার তো মনে হয় অভিজ্ঞ একটা চরিত্র আছে, এবং আরেকটা যেটা হচ্ছে আমার মনে হয় বিশু পাগল।
1: এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম তুমি কখন বলবে।
0: হ্যাঁ, বিশু পাগল এই কারণে, কারণ মানে বিশু পাগলের দর্শনটা একটা মানে অস্বাভাবিক দর্শন আর কি, মানে অনবদ্য দর্শন।
1: কিছুদিন আগে তোমার বিশু পাগল তো
0: করেছি। হ্যাঁ করেছি। হ্যাঁ,
1: তো বিশু পাগল থেকে কি কিছু?
0: হ্যাঁ, বিশু পাগলের গান করতে পারি যদি বলো তো
1: একটু শুনতে পারি।
0: হ্যাঁ, সেটা করা যায়। কিন্তু ওই যে বলছি না, ওই যে মাথায় ঢুকে আছে রবিবার, ঢুকে আছে মাথায়
1: অভিক
0: প্রসঙ্গ প্রসঙ্গত কারণ দেখাতে পারি, তবে সেটা হবে গৌণ, আর মুখ্য কারণ দেখালে সেটা হয়তো প্রসঙ্গত হবে না। এরকম ধরনের সংলাপ আমার এখনো মনে আছে, মানে বিভার সাথে যখন তার কথোপকথন চলছে, এবং এই অনবদ্য, মানে সেটা ভাবা যায় না। ঠিক আছে, আমি তাহলে একটুখানি করি এটা, যেটা হলো বিশু পাগলের কিছু।
1: বিশু পাগল থেকে
0: বলছেন যে, আমি তো প্রাকার নই, যক্ষপুরীতে যখন ছিলাম তখন মনে হতো যে আমাকে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে। পুরো সংলাপটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না আমার। ওই ওই জায়গাগুলো বিশু পাগলের এত ইন্টেন্স। হ্যাঁ, এবং উনি যখন বলছেন যে রাজার তো অনেক, মানে রাজার তো অনেক দ্বন্দ্ব, অনেকগুলো চশমা। হ্যাঁ, এবং সেই সেই রাজার এত দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বের জন্যই আমার মনে হয় যে এত এত এত ইমব্যালেন্স, হ্যাঁ এত ইমব্যালেন্স তৈরি হয়েছে, বা এত অনাসৃষ্টি তৈরি হয়েছিল, যেটা পরতে পরতে এরা অনুভব করেছেন। বিশু পাগল যখন শ্রমিকদের সাথে কাজ করেছেন তখন তার মনে হয়েছে এটা, যে প্রতিটা মুহূর্তে তাকে তাদের মতন করে এবং রাজার মতন করে তাকে চলতে হয়েছে, এবং তাতে তার দর্শনও অনেক, তার দর্শনটাও পাল্টেছে তার পরবর্তীকালে। নন্দিনীর প্রতি তার যে ভালোবাসার জায়গাটা, সেটাও একটা অদ্ভুত স্যাক্রিফাইসের জায়গা, এবং অসাধারণ একটা জায়গা। এবং নন্দিনী আর রাজার যে কথোপকথন, সেটা তো বলাই বাহুল্য, সে তো সাংঘাতিক। আমি একটা ছোট্ট পোর্শন করছি তাহলে।
1: মানে তোমার এই আবেগের জায়গা থেকে, তুমি যেভাবে বললে তোমার এই আবেগ অনুভূতির জায়গা থেকে দাঁড়িয়ে, তাহলে তুমি নিশ্চয়ই এটাও বলবে যে মানে ছোট্ট সাহেব, যখন মা বাবার ছোট্ট সাহেব, বাড়ির ছেলে, সেখান থেকে আজকে যখন প্রতিষ্ঠিত সাহেব, মানুষ তাকে চেনে, মানুষ তাকে ভালোবাসে, তার কাজ দেখে, তার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তো সেখানে রবীন্দ্রনাথের ভূমিকা কতটা, সেটাও কি তুমি তাহলে এক্ষেত্রে বলবে?
0: হ্যাঁ, কারণ কবিগুরি তো, কবিগুরি তো শিখিয়েছেন আমাকে যে আমাকে ধৈর্য শিখিয়েছেন আমাকে। ওনার কথা বা ওনার লেখা, ওনার গল্প, ওনার উপন্যাস পড়ে তো এইটাই আমি বুঝেছি যে প্রতিটা মুহূর্তের অ্যাকসেপ্টেন্সটা কীভাবে তৈরি হয়, মানে গ্রহণ গ্রহণ গ্রহণ করেছো, যত ঋণী তত করেছো আমায়। তো এটা তো কবিগুরুই শিখিয়েছেন। সুতরাং গ্রহণ করাটা তো শুধুমাত্র কোনো মানুষকে গ্রহণ করা নয়, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘটনা, যা যা ঘটেছে আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে, তো সেইটাকে গ্রহণ করার, গ্রহণ করা মানে আমি ঋণী হয়ে গেলাম তার কাছে, এটা একটা সাংঘাতিক একটা উপলব্ধি। এবং সেটা যখন আমাদের জীবনে যখন ঘটনাগুলো ঘটে, তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে উঠতে পারি না বা বুঝতে পারি না, আমাদের খুব কষ্ট হয়, ভেতরে মনে হয়, যন্ত্রণা হয়, দুঃখ হয়। কিন্তু পরবর্তীকালে যখন মনে হয় যে না, ওটাকে যখন প্রসেস করতে চেষ্টা করি আমরা সকলে, সেটা কবিগুরুর মাধ্যমে আমার হয়েছে, অ্যাজ এ মেডিসিন কাজ করেছে, মানে ওষুধ হিসেবে কাজ করেছে, তখন মনে হয়েছে যে দ্য ডটস আর জয়েন্ড, মানে এন্ড অফ দ্য ডে দ্য ডটস অ্যাকচুয়ালি গেট জয়েন্ড। সব কিছুর পেছনে একটা খুব সুন্দর কারণ থাকে, সেই কারণটা আমাদের পক্ষে ওই মুহূর্তে বোঝাটা খুব মুশকিল হয়, যে কারণে গ্রহণ করতে শিখতে শেখা উচিত,
1: ধৈর্যের
0: ধৈর্যের প্রয়োজন,
1: স্যারেন্ডারেরও প্রয়োজন।

0: প্রয়োজন, সারেন্ডার ছাড়া সম্ভবই নয়।
1: ওই শ্রদ্ধা, শ্রদ্ধা আনতে হবে, তাহলে তো ওটা হবে না। সারেন্ডার তো অবশ্যই, সারেন্ডার না হলে
0: বিশ্বাস, ভক্তি,
1: বিশ্বাস তো বিশ্বাসটাই তো সাংঘাতিক, মানে ওটা তো সাংঘাতিক।
0: মানে এই আবেগের জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কি শোনাতে চাইবে?
1: হ্যাঁ, তাহলে তাহলে তাহলে একটু রক্ত করবি বিষুপাগলি করি, আমার ইচ্ছে করছে।
0: হ্যাঁ, আমরা বিষুপাগলেই তো ছিলাম, সেখানে বিষুপাগলেই আমরা থাকি। আর তার সঙ্গে বলি, আমাদের কাছে আরও যারা মেসেজ করছেন, মেসেজ পাঠাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনিত্রা দাস, গারুলিয়া বাবুঘাট থেকে আপনারা মেসেজ করেছেন, এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে এবং এই বিশেষ করে তোমার এই গানটি, আমরা সবাই রাজা, এই গানটি ভীষণ ভালোবেসে তিনি বা তাঁরা শুনেছেন। পরের মেসেজ এসছে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান, সেটা আমাদের চেতনা, আমাদের মনন অনেকটা জাগরিত করে তুলেছে বা তোলে, একদম সত্যি কথা বলেছেন আপনি, একদম সত্য। সকাল থেকে আকাশবাণী আমাদের বাড়িটাকে রবিময় করে তুলেছে, ঠিক আমরা যেমনটা বলছিলাম যে আজকে রবিবারের আগের দিন, কিন্তু আজকে রবিবার হয়েই রয়ে গেল আজকের শনিবারটা। বিশেষ করে শ্রাবণী গোস্বামী কাঁচড়াপাড়া থেকে আপনার মেসেজ আমরা পড়লাম, এখনও পড়ব আপনাদের মেসেজ, তার সঙ্গে আমরা বিষুপাগলের সঙ্গে আর একটুখানি সময় কাটিয়ে আসি।
1: হ্যাঁ, তাহলে একটু এই গানটা করি। হ্যাঁ,

কিছু কিছু সময় সাইলেন্স অনেক কথা বলে। এই যে গানটা তুমি ছাড়লে, মানে যদি সম্ভব হতো, যদি উপায় থাকতো, এরপরে আমি একটা কথাও বলতে চাইতাম না। এরপর আমার মনে হয় সাইলেন্সটাই একমাত্র সঠিক এই গানটার পরে। ঘরটার মধ্যে পুরো রবীন্দ্রনাথ, রবি ঠাকুর, সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমাকে জানাই আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে আমরা

0: লাইভ দেখছি এবং শুনছি, আকাশবাণী কলকাতা থেকে যে পেজটি সেখান থেকেও আমরা লাইভ দেখছি এবং শুনছি, এবং সেখানে তোমার জন্য অনেক মেসেজেস রয়েছে, সেগুলো একটুখানি এবার আমরা দেখে আসি, পড়ে আসি। প্রথম কথা হচ্ছে, তোমাকে ধন্যবাদ জানিয়েছেন তারাই যাদের অনুরোধের গান তুমি শুনিয়েছো, তারা ভীষণ খুশি হচ্ছেন এবং তোমাকে শোনানোর জন্য তোমাকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, এবার আমি কয়েকটা মেসেজে যাই।
1: আমার তরফ থেকেও আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।
0: দেবব্রত মিত্র, আপনি বলছেন যে সাহেবকে ট্রোল করার স্পর্ধা কার, মানে সেটা সেক্ষেত্রে তুমি যদি কিছু বলতে চাও। আচ্ছা, সৌমিত্র মুখার্জি, আপনি বলছেন অনুষ্ঠান আপনি শুনছেন খড়দা উত্তর চব্বিশ পরগনা থেকে, আপনি বলছেন আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে। তপন চক্রবর্তী, আপনাকে প্রণাম, বিশ্বকবিকে প্রণাম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন তোমাকে, এবং শুদ্ধ সমৃদ্ধ ব্যক্তিত্ব তোমাকে খুব সুন্দরভাবে তিনি বলেছেন, তার ভালো লাগার জায়গাটা, তার শ্রদ্ধার জায়গাটা। আচ্ছা, তৃপ্তি হাজরা, মন ভরে গেল, খুব ভালো লাগছে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি দেবব্রত মিত্র, আমরা তো তার কথাই বলছেন যে আমার আশীর্বাদ সাহেবকে পৌঁছে দিন, সাথে আছি দেবব্রত মিত্র বালি হাওড়া থেকে। আচ্ছা, সুব্রত রঞ্জন দাস, মোর বিনা উঠে এই গানটার অনুরোধ রয়েছে। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে, আমরা মেসেজটা পড়েওছি কিছুক্ষণ আগে। আচ্ছা, খুব মনোরম অনুষ্ঠান হচ্ছে, সাহেবদা খুব সুন্দর গান ও কথা দুটোই বলছেন, একটি অনুরোধ যদি সম্ভব হয় সেদিন আমার দুয়ারগুলি, যেদিন আমার দুয়ারগুলি ভাঙল ঝড়ে। অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা পাঁচ থেকে লিখছেন বিকাশ রঞ্জন।
1: আচ্ছা, তো
0: যে রাতে মোর দুয়ারগুলি সেখানটা, এটা একটুখানি আমরা একটু সোজা করে বসিয়ে নিই আর কি
1: ব্যাপার। আচ্ছা, বেশ বেশ,
0: এই গানটিও বলেছেন আর কি। কবিগুরুর জন্মদিনে সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোভাবে বিকাশ রঞ্জন দাস শুনছেন এবং তিনি সাথে আছেন, তিনি জানিয়েছেন আমাদেরকে। আচ্ছা, এছাড়া মালিনী নন্দী, আজকের বিশেষ দিনে ভীষণ পছন্দের গুণী শিল্পীর অনুষ্ঠান শুনতে পেয়ে ভীষণ ভালো লাগছে তার, এটা তার বক্তব্য। দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি,
1: মায়ার খেলা,
0: অয়ন মুখার্জি।
1: এটা একটু বলি, এটা এটা মনে পড়ে যাচ্ছে কত কি, অনেকদিন আগে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য সন্দীপ রায়, তিনি, আমি তখন ছোট মানে ওই তখন অ্যাডোলেসেন্স আমার, যদিও আমার এখনো পঁচিশই আর কি, যাই হোক, তো ওই সময় আমার মনে আছে আমি মায়ের খেলাতে অমর করতাম, অমর, তো সেটা উনি ক্যামেরাবন্দি করেছিলেন এবং আমি অমরে গানগুলো তো আমি অভিনয় করতাম, কারণ এটা গীত মানে ফর্ম অফ এন অপেরা, কারণ উনি তো মানে মায়ের খেলা তো একটা অপেরা, তো গীতিনাট্য আমরা যেটা বলে থাকি আর কি। তা মনে পড়ে গেল, দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি, হাকি
0: চলে যাই,
1: নস্টালজিয়া হচ্ছে আমার।
0: অসাধারণ ভালোবাসার গানগুলো শুনছেন শেখ নেপু, তিনি বলছেন তার ভীষণ ভালো লাগেছে আমাদের অনুষ্ঠান, তোমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে। কোলাহল তো বারণ হলো, এই গানটার অনুরোধ রয়েছে, কিন্তু আমাদের সময় যতটা দেবে সেই অনুযায়ী আমরা যাব। অঞ্জনা ব্যানার্জি, আপনি এই গানটির কথা অনুরোধ করেছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সেটাও তিনি বলছেন। মাধুরী কয়াল, জয়শ্রীদি, সাহেবদাকে অনেক ভালোবাসা দিয়ে পাঠিয়ে দিয়েছে একসঙ্গে। আচ্ছা, তার সঙ্গে আমরা এগুলো অবশ্যই পড়েছি, এমন বিশেষ দিনে পছন্দের শিল্পীর কণ্ঠে রবি ঠাকুরের গান শুনতে পেয়ে FM রেডিওকে ধন্যবাদ। জুইন দে, আপনি বলেছেন অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছি, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, সংযুক্তা দিয়ে অবশ্য আমাদের পাশের ঘরে বসে অনুষ্ঠান অনেকক্ষণ শুনে আমাদের সঙ্গেই রয়েছে। আচ্ছা, এছাড়া আমাদের সঙ্গে আরও রয়েছেন সুমিতা,
1: দিকে প্রণাম জানাই,
0: পাশের ঘরে আর কি,
1: পাশের ঘর, এই ঘর থেকে প্রণাম,
0: পাশের ঘরে একদম। সাহেব স্যারকে, সুমিতা রয়, FM গোল্ডকেও নমস্কার জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন।
1: স্যারটার বলো না বাবা আমাকে, প্লিজ, আমার আমি আমি এখনো স্যারটার, আমি শুধু নাম ধরে ডাকলেই খুশি হব আমি একদম,
0: এটা রয়েছে। এবং তার সঙ্গে বলি যে আমাদের সঙ্গে আজকে এই পুরো অনুষ্ঠানটা জুড়ে, আচ্ছা, আরও রয়েছে অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা ৩৩ থেকে, আপনি লিখছেন ভীষণ ভালো অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে বলি ঘড়ির কাঁটা আমাদেরকে এগোচ্ছে এবং আমাদের আকাশবাণী FM-এর বন্ধুরা অনুষ্ঠান শুনছেন অনেকে এবং তারাও মেসেজ করছেন, তারাও বলছে অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, তোমার কাছে স্পেশালি একটি গানের অনুরোধ, তাদের সবটা মিলিয়ে রয়েছে ভালোবেসে সখী, নির্ভীতে যত।

0: আয়তনে এই একটা অনুরোধ, মানে অনেকগুলো অনুরোধ রয়েছে, তার মধ্যে আমি দেখলাম এই গানটা অনেকে শুনতে চেয়েছে, আমরা শুনবো হয়তো আরও যতটা সময় আছে। কিন্তু তার সঙ্গে বলবো যে আজকে এই যে অনুষ্ঠানটা আমরা সম্ভব হয়েছে করা, সেটা আমাদের আকাশবাণী কর্তৃপক্ষ তারা সর্বান্তকরণে চেয়েছেন, এবং যে কারণে তাদের একাগ্রতায় এবং তাদের চেষ্টাতে আজকে সম্ভব হয়েছে। আমাদের টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান দেখানো এবং শোনানো সম্ভব হচ্ছে, আমাদের শ্রোতা বন্ধুরা দেখছেন এবং শুনছেন। এবং তার সঙ্গে আমাদের এই যে পেছনে বসে আছেন তিনজন মানুষ, যারা হ্যাঁ ওদের সম্পর্কে একটু না বললে তো অসম্পূর্ণ থেকে যায়, কারণ আমাদের কাছে 51 হয়ে গেছে আর 9 মিনিট সময়।
1: আই ওয়াজ লুকিং, আই ওয়াজ ওয়েটিং ফর দি অপরচুনিটি, ওয়েট করছি। তো আমার প্রথমে বলি, আমার কিবোর্ড, পিয়ানো, সিনথেসাইজার আকাশ, আমার আমার এরা হচ্ছে আমার কোর ফ্যামিলি। হ্যাঁ, আমরা দেশে বিদেশে কলকাতায় সব জায়গায় এই আমার এই ভাইগুলি আমার সঙ্গে, এরাই আমার ওতপ্রোতভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আকাশ কিবোর্ডে আছেন, হ্যাঁ, অসাধারণ একজন প্লেয়ার, আপনারা তো
0: শুনতেও পাচ্ছি,
1: মানে আকাশের ওই বাজনার যে যে শ্রুতি, যে যে যে মাধুর্য, যে ব্যঞ্জনা, সে একটা আলাদা একটা স্তরে নিয়ে চলে যায়। গিটারে আছে আমার আরেকজন অত্যন্ত অত্যন্ত অত্যন্ত ট্যালেন্টেড একজন ভাই, মানে সুপার ট্যালেন্টেড, পল্লব চক্রবর্তী। পল, এনাদের সকলকেই আপনারা চেনেন, আপনারা দেখছেন, আপনারা নিশ্চয়ই চেনেন তো বটেই। পল্লব আমার বহুদিনকার সাথী, আজকের তো নয়, ওয়ান অফ দ্য ভেরি ভেরি রিনাউন্ড কম্পোজার্স অ্যান্ড মিউজিশিয়ান, গিটারিস্ট পল্লব। এবং আমার সঙ্গে আরেকজন যিনি আছেন হচ্ছে, ও কিন্তু মোহনবাগান প্লেয়ার, হ্যাঁ, ও কিন্তু মোহনবাগান খেলতো, এবং অসম্ভব একজন খুব খুব নাম করা একজন ফুটবল প্লেয়ার, এখন ফুটবলটা ছেড়ে করে না। ওর আরেকটা দিক হচ্ছে ওর এই বাজনা,
0: হ্যাঁ,
1: ব্যারেটের সঙ্গে খেলেছে,
0: এবং হ্যাঁ,
1: এবং এই এই এই এই এই এই বাজনা, তুমি ওর দাপট দেখো, মানে ওর প্রত্যেকটা গানের সাথে, মানে যে আমি তোকে খুব একটা যে সুযোগ দিইনি, তালছাড়া গানই বেশি, আমি তালছাড়াই বেশি গেয়েছি,
0: তবে ওর সুযোগ, আমি বলি তোমাকে, আমি থামিয়েই বলি যে আমাদের ঘড়ির কাঁটা আমাদেরকে মোটামুটি আর 7 মিনিট মতন সময় দেবে, কিন্তু সেক্ষেত্রে আমি তোমাকে একটা প্রশ্ন করতেই চাইবো যে আমাদের এই FM পরিবারে এসে, প্রথম কথা আসার জন্য তোমাকে ধন্যবাদ, তুমি যে তোমার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়েছো। আমার তো
1: FM পরিবারকে আমার দেওয়া উচিত, আমায় কেন ধন্যবাদ দিচ্ছ? এই জায়গাতে এত বড় বড় ঈশ্বরতুল্য সব শিল্পীরা যখন আমরা জন্মাইনি, তাদের এখানে তাদের পায়ের চিহ্ন আছে, সেখানে আমি এখানে এসে গান করছি, এটা আমার তো, এটা আমার, আমি পড়তে গেছি আর কি, এটা আমার কাছে এটা অনেক বড় পাওয়া, কাজে এটা তুমি আমায় ধন্যবাদ দিও না জয়শ্রী। FM পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনে করেছেন তারা, যে এখানে সে যোগ্য আর কি, এটা আমার আমার কাছে অনেক বড় পাওয়া।
0: এখানে আমাদের এই FM পরিবারে এসে তোমার কেমন লাগলো সেটা আমি বরং তোমার কথায় আর শুনবো না, আমি সেটা একটা গানে শুনিয়ে, সেখানে কি আমরা একটু তবলার ব্যাপারটাও কি তুমি যেটা দেখাতে চাইছো সেটাও কি শুনে দেখে নেব?
1: দেখো সময় যেহেতু খুব কম, তো
0: আমরা একটা গানই হয়তো, যেহেতু আমাদের 54 হয়ে গেছে,
1: তাহলে আমি একটু
0: 6 মিনিট সময় আমরা পাবো,
1: আমি ওই গানটা করি যেটা মানে আমাদের সকলেরই খুব, মানে আমি আমি সবসময় এই গানটি মানুষের কাছে, এই গানটা ভালোবাসা পেয়ে এসেছি, যেটা হচ্ছে হার মানা হার পরাবো তোমার গলে, এটা একটু করি আর কি, ইচ্ছে করছে আমার।

ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে যে আমরা হাতে মাত্র এই এই অনুষ্ঠানের জন্য, এই সুরেলা সফরের জন্য 5 মিনিট সময় পাব, কিন্তু মন ভরে না। গান শুনে যেখানে রবি ঠাকুর থাকেন, তার সৃষ্টি নিয়ে যখানে কথা হয়, সেখানে আমার মনে হয় ঘণ্টাটা তো কোনো বিষয় নয়, চলতেই পারে একটা অনুষ্ঠান। সারাদিন সারা রাত, দিনের পর দিন প্রহর গুণ না গুনে চলতে পারে। আর যেখানে সাহেব চট্টোপাধ্যায়ের মতন শিল্পী আমরা পাই, তাদেরকে আমরা প্রতিদিন, এটা শিল্পের সুস্থ সংস্কৃতির মন্দির, আমরা আরাধনা করি, আমরা পুজো করি এই প্রতিষ্ঠানকে। সেখানে আমরা অন্তর থেকে, আমাদের মনের গভীর স্থল থেকে আমরা ধন্যবাদ জানাই সাহেব চট্টোপাধ্যায়কে, মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের অনুষ্ঠানে এসে আমাদের এই আজকের বিশেষ দিনটিকে আরও পরিপূর্ণ করে তোলার জন্যে, গানে গানে কথায় কথায় ভরিয়ে দেবার জন্যে। একটা গান শুনবো, একটা গান শুনতে শুনতে আমরা আজকের মতন টাটা ভাই ভাই হয়তো আমাদেরকে বলতে হবে। তো আজকের অনুষ্ঠানের মতন গান শুনি।

0: Minister Sanjeev Arora in connection with an alleged money laundering case involving Hampton Sky Realty Limited. Earlier, the ED had conducted operations at five locations in Delhi, Gurugram and Chandigarh in connection with the case. The action was taken under the criminal sections of the Prevention of Money Laundering Act, PMLA 2002. The agency had informed that the case pertains to alleged large-scale money laundering through fake GST purchases of mobile phones worth over 100 crore rupees and subsequent exports to round-trip illegitimate funds from Dubai to India. Prime Minister Narendra Modi will visit Karnataka and Telangana tomorrow. At around 11 a.m., the Prime Minister will participate in the 45th anniversary celebrations of the Art of Living in Bengaluru and also inaugurate the newly constructed Dhyan Mandir at the Art of Living International Centre. Prime Minister Modi will also embark on a two-day visit to Gujarat starting tomorrow. The Prime Minister's office said on the second day of his visit, Mr. Modi will participate in Somnath Amrit Mahotsav, marking the 75th anniversary of the Somnath Temple's restoration. The Reserve Bank of India, RBI, has imposed monetary penalties on Hinduja Housing Finance Limited and Yes Bank Limited for non-compliance with regulatory directions related to governance and Know Your Customer KYC norms. India has conducted a successful flight trial of an advanced Agni missile with MIRV, Multiple Independently Targeted Re-entry Vehicle System, from Dr. APJ Abdul Kalam Island in Odisha yesterday. In a social media post, the Defence Ministry said the missile was flight tested with multiple payloads targeted to different targets, spatially distributed over a large geographical area in the Indian Ocean region. The ministry said Defence Minister Rajnath Singh has complimented DRDO, the Indian Army and industry on the successful flight test of Agni missile with MIRV capability. Summer rains intensified across Kerala as the Indian Meteorological Department forecast isolated heavy rainfall accompanied by lightning and strong winds in various districts of the state over the next 5 days. The IMD issued a yellow alert in 9 districts today. In IPL cricket, hosts Rajasthan Royals will face Gujarat Titans in Jaipur this evening. The match will start at 7:30 p.m. Last night, Kolkata Knight Riders defeated Delhi Capitals by 8 wickets in Delhi. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন 5 ক্যাবিনেট মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শ্রী অধিকারী আজ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তামিলনাড়ুতে সরকার গঠনের প্রক্রিয়া আরও পিছিয়ে গেছে। আজ 25শে বৈশাখ, বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আজ ডোপিং বিরোধী বিধি লঙ্ঘনের দায়ে কুস্তিগীর বিনেশ ফোগাতকে শোকজ করেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই জয়ী শুভেন্দু অধিকারী।
2: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও 5 জন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল।
3: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিষেধ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। শ্রী টুডু এদিন সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনো ঘোষণা করা হয়নি। রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। শ্রী মোদী আজ দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্স পৌঁছে সেখান থেকে হুটখোলা গাড়িতে ভাবী মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে জানাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মান জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন একনিষ্ঠ জাতীয়তাবাদী হিসেবে শ্রী সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং তার সঙ্গী হয়ে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার হয়েছিলেন। শ্রী সরকার দলের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার নবনির্মাণের আহ্বান জানিয়েছেন। ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের পর তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে এবং সংস্কৃতি ধ্বংস হয়েছে। রাজনৈতিক সমালোচনা ও পাল্টা সমালোচনার সময় এখন নয়। যারা এখনও সমালোচনা করছে তাদের চৈতন্য এবং শুভবুদ্ধির উদয় হোক বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।
4: যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, এখন একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুক, আমরা শুধু এগিয়ে যাব, আমরা করব জয়।
1: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে মহাকরণের মেরামতির কাজের অগ্রগতি নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সচিবালয় এবং পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে বলেও বৈঠকে ইঙ্গিত মিলেছে। আগামী বুধবার বিধানসভা ভবনে বিধায়কদের শপথ অনুষ্ঠানের পরেই প্রশাসনিক স্তরে রদবদলের সিদ্ধান্তে শিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে। কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তামিলনাড়ুতে সরকার গঠনের প্রক্রিয়া আবার পিছিয়ে গেছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, একক বৃহত্তম দলকে সরকার গঠনের জন্য রাজ্যপালের আহ্বান জানানো উচিত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় তিনি চেন্নাইতে বলেন, রাজ্যপাল দিল্লির নির্দেশে কাজ করছেন। তিনি আরও বলেন, রাজ্যে এআইএ ডিএমকে শাসন ফিরিয়ে আনতে বিজেপি যাবতীয় অপচেষ্টা চালাচ্ছে। এ এম এম কে দলের একমাত্র বিধায়কের সমর্থন টিভিকে দেওয়া হবে বলে রাজ্যপালকে দেওয়া একটি চিঠি জাল বলে জানিয়েছেন দলীয় প্রধান টিটিভি দিনাকরণ। তিনি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ভিসিকে তাদের দলের বক্তব্য আজ সন্ধ্যায় টিভিকের সঙ্গে একটি বৈঠকের পর জানাবে। দলের নেতা ই পালানিস্বামীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে এআইএডিএমকে বিধায়করা আজ পুদুচেরি থেকে চেন্নাইতে এসেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর নানা অনুষ্ঠান চলেছে। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর ৫টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল ৯টায় মাধুরী বিতানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশেও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্য দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টি ট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টি ট্র্যাকিং প্রকল্পটি অত্যন্ত ব্যস্ত গ্র্যান্ড ট্রাঙ্ক করিডোরের লাইনে ট্রেন চলাচলের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। কাজিপেট রেল আন্ডার বাইপাস নামক কৌশলগত প্রকল্পটি কাজিপেট জংশনের যানজট নিরসনে সহায়ক হবে। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও দুটি নতুন ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তন দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে আলিকান্তে প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তন দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম, অযথা আতঙ্কের কোনো কারণ নেই। অন্যদিকে হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডিয়াসে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমতে পারে। আইএসএল ফুটবলে গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। অন্য ম্যাচে জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আজ কুস্তিগির বিনেশ ফোগাতকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে অনাচার এবং ডোপিং বিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন 5 ক্যাবিনেট মন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শ্রী অধিকারী আজ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা 6:35।

हो चकाचक फिर लो पान चबाए। आहा। और

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0: অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনডিএ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান কবিতা কথায় রাজ্য জুড়ে আজ রবি স্মরণ। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলা, এক এক গোলে অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরো পাঁচ বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধে ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমণি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। পঁচিশে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে বিশেষ স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান তিনি। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য তাঁর কথায় মাখনলাল সরকারকে দলের বলিষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
3: শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন।
0: এদিকে সকালে নির্ধারিত সময়ের আগে দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছন তিনি। অন্যদিকে সকাল 9:30 কিছু আগে চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাঁকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। অন্যদিকে শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
4: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও

0: আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক, জনকল্যাণে আগামী দিনে এরাজ্যে কাজ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2: গর্বের ব্যাপার, সে খুব আনন্দের কথা। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, আজকে মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমত মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা।
1: অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
3: কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআই, এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণকাটি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই, স্বামী বিবেকানন্দ খুব ভক্ত।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। একই সঙ্গে আজ শ্রী মোদী শপথ গ্রহণ করা অন্য পাঁচ বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
4: বাংলার মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, বাইরে চলে যাচ্ছে কারণ এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা। লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কাভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
1: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে ভারত চেম্বার অব কমার্স। চেম্বারের সভাপতি নরেশ পাচিসি এক চিঠিতে লিখেছেন, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান নাখোদা মসজিদের ট্রাস্ট বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসের ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সব সমস্যা সমাধানে উদ্যোগ

0: একচল্লিশের বিশা জুনি হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব, ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
1: পশ্চিমবঙ্গে এসআইআরও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। আজ কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত রবীন্দ্রসরণ অনুষ্ঠানে বলেন, বামফ্রন্ট সহ অন্য বামপন্থী দলও এই জোটে অংশ নিতে পারে। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে। এদিকে বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে লড়াই করার ডাক দেওয়ায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়েই বামপন্থীরা মোকাবিলা করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আজ তাঁরই লেখা গান কবিতা ও রচনার মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

0: আজ একই সঙ্গে অনুষ্ঠিত হল 25শে বৈশাখের কবি প্রণাম ও রাজ্যের নেতৃত্বে আসা নতুন সরকারের শপথ গ্রহণ। সকাল থেকেই এই আবহে সারা রাজ্যের সঙ্গে মহানগর ভেসেছে নতুন উদ্দীপনায়। একদিকে প্রভাত ফেরি, সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতার আগমনে নিরাপত্তা কর্মীদের তৎপরতা এবারের 25শে বৈশাখে এনেছিল ভিন্ন মাত্রা। একটি প্রতিবেদন।
1: শান্তিনিকেতন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকের মাধ্যমে সূচনা হয় রবীন্দ্র জন্মোৎসবের। পরে ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ শেষে মাধবী বিতানে সঙ্গীতে অংশ নেন আশ্রমিকরা। কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঘটনাক্রমে আজই ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি কবিকে শ্রদ্ধা জানাতে হাজির হন জোড়াসাঁকোয়। আগামী দিনে কবির আদর্শে পথ চলার কথা বলেন সেখানে।
2: রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে।
1: রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনেই আজ বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে, সৈয়াদাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 140 রাউন্ড গুলি, 3টি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ শ্রীরামপুরের জলকলের মাঠ থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি একনলা পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করা হয়। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের মোড়ে বাড়ির সামনে তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন তারা বাড়ি ফিরতে পারেননি বলে জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। গোয়ার মারগাঁওয়ে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে।

0: খেলায় 67 মিনিটে এফসি গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গ্রিডার অপসারণের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান কবিতা কথায় রাজ্যজুড়ে আজ রবি স্মরণ। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

তবু মনে রেখো, ও তবু মনে রেখো, যাই চলে তবু মনে রেখো, যদি তোরা

한 길에 안 없던 하나의 소리에서 모네를 꺼내 섬을 지나가 멀리 넣다 소리에서

রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে খানিকটা গান শুনে তারপর আবারও দীনেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে গান শুনতে শুনতে শুরু করলাম আজকের আপনার কথা। আপনার কথা নিয়ে আজকে রয়েছি শ্রাবস্তী আর মৌসুমি। আর আজ 100.1 FM গোল্ডের পেজে আপনারা ইতিমধ্যেই ফেসবুকের পাতায় দেখে নিয়েছেন আমাদের বিষয়, জন্মের 150 বছর পরও রবীন্দ্রনাথ সমকালীন ও প্রাসঙ্গিক, এটাই আজকে আমাদের বিষয়। আপনারা মেসেজ করতে পারেন বা করতে পারেন হোয়াটসঅ্যাপ 9903059992 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মতামত, জন্মের 150 বছর পরও রবীন্দ্রনাথ সমকালীন ও প্রাসঙ্গিক।

맞아, 베토. আর আপনার কথা দিয়ে মৌসুমী শ্রাবস্তী রয়েছেই রয়েছেন, আপনারাও। আর এই আপনাদের যে থাকা আমাদের সাথে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ধরে নিন ফেসবুক পেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আছেন তাদের মধ্যে একজনের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যাব। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মেসেজ দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন, জন্মের 150 বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন ও প্রাসঙ্গিক, কারণ তাঁর সৃষ্টি ও দর্শন মানব জীবনের চিরন্তন সত্য এবং আধুনিক সমস্যার সমাধান সূত্র ধারণ করে। তাঁর রচিত গান, রবীন্দ্রসঙ্গীত, কবিতা, ছোট গল্প ও উপন্যাস মানুষের আবেগ ও মনস্তত্ত্বের গভীরতম জায়গাগুলোকে স্পর্শ করে। পরিবেশ সংকটের এই যুগে প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসা এবং তাঁর দর্শন আমাদের পরিবেশ সচেতন হতে শেখায়। পরিশেষে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো নির্দিষ্ট কালের নন, তিনি কালজয়ী। আমাদের পুরো জীবনের প্রতিটি অনুভূতিতে, চিন্তা এবং সৃজনে তিনি মিশে আছেন। তাই জন্মের 150 বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন ও প্রাসঙ্গিক। খুব ভালো থাকবেন আপনিও। এরপর একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, কোনো দ্বিমত নেই এই প্রসঙ্গে আমার, কবিগুরু সমকালীন এবং প্রাসঙ্গিক। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। উত্তরটা কিভাবে কবিগুরুর কাছে পৌঁছে দেব সেটাই ভাবছি। 1400 সাল কবিতা আমাকে আজও ভাবায়। কবিতার মধ্য দিয়ে মনোবিজ্ঞান, জুতা আবিষ্কার আমাকে সেই কথাই মনে করিয়ে দিয়েছে। আত্মসমালোচনা কিভাবে করব সেটাও পেয়েছি শেষের কবিতা গ্রন্থে। নিজের সম্পর্কে এমন আত্মসমালোচনা যেন আর হয় না। গল্পের মধ্য দিয়ে রাজনীতি তুলে ধরা যায় মিষ্টি করে। এটা জানাই হতো না আমার যদি না এক রাত্রি গল্প আমার পড়া হতো। সামান্য ক্ষতি কবিতার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে রাজার বিচার। এই বিচারে আমরা ক্লাসের সবাই সন্তুষ্ট ছিলাম। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে। শীত নিবারণের জন্য রানী প্রজাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, তাই তার এই শাস্তি। মৃত্যু নিয়ে যত কথা এসে যায়, যেতে নাহি দিব কবিতায় তার সারাংশ তুলে ধরা হয়েছে। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবী যেন মৃত্যু শোকে ক্লান্ত। অনেক কথা বলা হলো, অনেক কথা রয়ে গেল। সব শেষে বলে যাই, কবিগুরু আজও আমার কাছে সমকালীন এবং প্রাসঙ্গিক। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে খুব সুন্দর করে লিখেছেন।

0: আপনার কথায় আপনি জানাচ্ছেন বিভিন্ন বিষয়, মানে যে বিষয়গুলোতে আপনি আমাদেরকে জানান প্রত্যেক দিন আপনার মতামত, আর সেই মতামতগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে। সেই মতামত নিয়ে আছি মৌসুমী শ্রাবস্তী আপনাদের সাথে।
1: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন, বিশ্বকবির 166তম জন্মদিবসে প্রণাম জানিয়ে বলি, তিনি সুরকার, গীতিকার, গায়ক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিক্ষক, চিত্রকর, কি নন্দিনী! তোমার চরণ জুমি, ছন্দে বর্ণে গীতিতে নৃত্যনাট্যে আমাদের তিনি নাচান। মহাকালের দুই হাতে মন্দিরা সদাই বাজে বলেই তিনি নশ্বর মানব জীবনের সঙ্গীত রচনা করে আমৃত্যু এখনও জড়িয়ে রয়েছেন। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, তবুও এখনও তিনি প্রাসঙ্গিক। কখনো তোলেন বিভাগী, কখনো করে তোলেন বিভাগী উদাস বাউল করে, তার একতারায় এখনো বাজে যমুনা তীরে কুঞ্জবনে রাধিকার প্রেমের আরতি। মরু বিজয়ের কেতন উড়িয়ে এনেছেন সুশীতল বাড়িধারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের বাবিসারা, আজই এত দশক পরেও তিনি প্রাসঙ্গিক। প্রণাম কবিগুরু, সুরের গুরু, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
0: এইরকমই আপনার কথা, এবার হোয়াটসঅ্যাপে যাওয়ার পালা। আপনার কথা 9 মে লিখে পাঠিয়েছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। বলছেন, শোকে দুঃখে প্রেমে বিরহে আজও প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ, জাতীয়তাবোধের স্ফুরণে তিনি প্রণম্যনাথ, রবি সৃষ্টির আলোকে আলোকিত জীবনধারা, মনের কথা বলার ক্ষেত্রে কবিগুরুর সেরার সেরা। অমল সুধা, ওপেন মিনি আজও অন্তরে ভাস্বর, আরও কত চরিত্র প্রাসঙ্গিকতার স্বাক্ষর, চিরন্তন সব সৃষ্টি তাঁর যেন প্রসারিত হাত, জীবন অভিধানের প্রিয় শব্দ আমাদের রবীন্দ্রনাথ। বিশ্বজিৎ কর লিখে পাঠিয়েছেন আমাদেরকে এই আপনার কথার আজকের বিষয়।
1: বাহ, খুব সুন্দর ছন্দে ছন্দে লেখেন উনি। এরপরে আবারও একটা কমেন্টে চলে যাই। লিখছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, ডানকুনি কালীপুর থেকে দিলীপ রায় বলছি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, আজও তিনি প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান। তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গীতিনাট্যকার, তার মধ্যে আরও কত প্রতিভা আমরা তা চিন্তাই করতে পারব না। তিনি একজন ধনী বনেদি বংশের সন্তান হয়েও পাঠশালা যাননি, তা সত্ত্বেও তার প্রতিভা এবং লেখার মধ্যে আজও বাস্তব ঘটনা প্রতিফলিত হয়। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সবচাইতে বিখ্যাত এবং নোবেলজয়ী। তিনি আজও আমাদের কাছে সমকালীন ও প্রাসঙ্গিক।
0: এরপরে চলে যাব, বেশ কিছু হোয়াটসঅ্যাপ এসেছে, সেই হোয়াটসঅ্যাপগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 150 বছরের বেশি সময় পেরিয়ে গেল, আজ চিন্তা, সাহিত্য ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষের মন, সমাজ, প্রেম, প্রকৃতি, স্বাধীনতা, শিক্ষা জীবনের এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। পরমমিত্র ভবানীপুর কলকাতা থেকে আরও লিখেছেন, বলছেন, তাই সময় বদলালেও মানুষের অনুভূতি, সংকট ও প্রশ্নগুলো যখন প্রায় একই থেকে যায়, তখন রবীন্দ্রনাথও বারবার ফিরে আসে নতুন অর্থে। বর্তমান সময়ে

0: যখন মানুষ সম্পর্কে টানাপোড়েনে, আত্মপরিচয়ের সংকটে কিংবা সমাজের বিভাজনের মধ্যে দাঁড়িয়ে পথ খোঁজে, তখন রবীন্দ্রনাথের লেখা নতুন আলো দেখায়। তার মানবতাবাদ, উদারতা ও যুক্তিবোধ আজকের পৃথিবীতেও ভীষণ প্রয়োজনীয়। তাই রবীন্দ্রনাথ কেবল অতীতের কোনো স্মারক নন, তিনি আজও আমাদের ভাবনার সঙ্গী এবং সময়ের প্রয়োজন। পরমামিত্র লিখে পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে।
1: বেশ, এরপর আবারও ফেসবুকে চোখ রাখি। সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহিষ হুগলি থেকে লিখছেন, জন্মের দেড় শতাধিক বর্ষের পরেও যখন আমাদের জীবনের প্রতিটি কাজে আমরা তার অনুসারী না হয়ে পারি না, প্রাকৃতিক পরিবেশের জন্য যেমন তার গান বা কবিতার উদ্ধৃতি দিয়ে তার বর্ণনা করি, তেমনি মানসিক অবস্থার ব্যাখ্যায় তার শরণাপন্ন হয়ে থাকি। তিনি তার সময়কাল থেকে এতটাই এগিয়ে আছেন যে সারা দেশ আজও তার দৃষ্টিভঙ্গি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে লিখেছেন। আরও একটা কমেন্ট পড়ে দিই। শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, আজই হতে শতবর্ষ আগে হে তুমি ত্রিকালদর্শী ঋষি, তোমার মানুষ পটে দেখেছিলে কে যেন পড়িতেছে তোমার কবিতাখানি অতি সঙ্গোপনে অতি যতনে, তোমার সৃষ্টির অনুরণন রয়ে যাবে এই বাংলার সংস্কৃতির মাঝে, তোমার সৃষ্টি রয়ে যাবে এই বাংলার হৃদয়ে, রয়ে যাবে হাজার বছর ধরে এই বাংলার পথ ঘাট নদী প্রান্তর গহীন অরণ্যে রয়ে যাবে তোমার সৃষ্টির অনুরণন। বাহ,
0: চলে যাব এরপরে আমরা আরও একবার আমরা হোয়াটসঅ্যাপের মেসেজে। হোয়াটসঅ্যাপ করছেন আমাদের মাটির টান অনিল কুমার ঠাকুর কাটোয়া পূর্ব বর্ধমান থেকে। তিনি বলছেন, শহরের ব্যস্ততা আর যান্ত্রিক কোলাহলের হাঁপিয়ে উঠেছিলেন অবিনাশবাবু, আর এইভাবেই দীর্ঘ প্রবাস জীবনের পর আজ অতীতে পৈতৃক ভিটে তিনি পা রাখলেন। আর এই রকম মাটির টানেই কিন্তু যেটা হয় এসে রবীন্দ্রনাথকে মনে পড়ে। আচ্ছা, চলে যাই এরপরের আরও একটা হোয়াটসঅ্যাপে। কিশোর বালি হাওড়া থেকে তিনি বলছেন, নমস্কার শুভ সন্ধ্যা, আমি কিশোর বলছি বালি হাওড়া থেকে। 150 বছর কেন, 1500 বছর পরেও মানুষের মনে থাকবে রবীন্দ্রনাথ, উনি ছিলেন খুব ফাস্ট। 2000 বছর পরে, 2000 বছর পরে দিন হবে সেটা কিন্তু অনেক, আচ্ছা 200 বছর পরেও দিন হবে সেটা কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিল রবি ঠাকুর। যে কথাগুলো তখন বলেছিল সেগুলো এখন হচ্ছে, আর বলেছিলেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে বলতে পারি এখন আমরা সবাই রাজা, কেউ কাউকে পরোয়া করে না। কমজোরি মানুষ উঁচু তলের মানুষকে জবাব দিতে পারে, এবং আগে ছিল উঁচু তলার মানুষ মারবে গরিবরা সহ্য করবে, এখন একটু হলেও মাথা তুলে কথা বলছে। কি বলবো, যতটা বলবো ততটাই কম হবে। এবার রবীন্দ্রনাথ বিলেতে গেছিলেন ঘুরতে, আর একটা বাঙালি ছেলে সেখানে পড়াশোনা করার জন্য ছিল, রবি ঠাকুর আসবে বলে দেখা করতে গিয়েছিল। ছেলেটি রবি ঠাকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন, আর রবি ঠাকুর তার সঙ্গে বাংলায় বলেছিলেন। ছেলেটি কিছু কিছু ইংরেজি ভুল বলছিল। রবি ঠাকুর একটু গম্ভীর গলায় বলল, তুমি বাংলাটা তো জানোই না, ইংরেজিটাও ভালো শেখনি, আরও কত কি আছে, কত যে বলবো। কিশোর বালি হাওড়া থেকে তিনি কিন্তু এই কথা লিখছেন। আর এর সাথে সৌভিক ঢাকুরিয়া থেকে আরেকটা আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে। তিনি বলছেন, 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুর আজও সমানভাবে সমকালীন ও প্রাসঙ্গিক, কারণ তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক অনন্ত চিন্তার দিশারি। মানুষের স্বাধীনতা, মানবতা, প্রকৃতির প্রতি ভালোবাসা, শিক্ষা, সচেতনতা সব কিছু নিয়েই তার ভাবনা আজকের সময়ের সঙ্গে দাঁড়িয়ে আশ্চর্যভাবে মিলে যায়। আর যখন মানুষ প্রযুক্তির ভিড়ে ক্রমশ একাকী হয়ে পড়েছে, তখন রবীন্দ্রনাথের গান কবিতা মানুষকে আবার মনের কাছে ফিরিয়ে আনে, তার একলা চলরে আজও সাহস যোগায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। তার প্রকৃতি প্রেম আমাদের শেখায় পরিবেশকে ভালোবাসতে, আবার তার শিক্ষা চিন্তা আজও আধুনিক শিক্ষা ব্যবস্থার কাছে অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ভেদাভেদ নেই, মিলনের কথা বলেছিলেন। ধর্ম, জাতি বা ভাষা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি বিশ্ব মানবতার স্বপ্ন দেখেছিলেন। তাই বর্তমান সময়ে যখন সমাজে বিভাজনের ছবি দেখা যায়, তখন তাঁর লেখনী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে।

0: আসলে রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট সময়ের কবি নন, তিনি চিরকালের মানুষ। আনন্দ দুঃখ প্রেম প্রতিবাদ ও মুক্তির যে ভাষা তিনি সৃষ্টি করেছেন তা কখনোই পূরণ হয় না। তাই জন্মের 150 বছর পরেও তিনি শুধু স্মরণীয় নন, তিনি আজও আমাদের জীবনের পথপ্রদর্শক।
1: একেবারেই তাই। আর মৌসুমি, দেখো আপনার কথায় আমরা পক্ষে বা বিপক্ষে বলতে বলি, কিন্তু আজকের বিষয়টা এরকমই, সকলেই পক্ষে এবং সকলেই বোধহয় বলবেন যে রবীন্দ্রনাথ চিরকাল সমকালীন এবং প্রাসঙ্গিক। পরের মেসেজে চলে যাই কমেন্টে, ফেসবুকের পাতায় চোখ রাখলে কমেন্ট বক্সে দেখি। লিখেছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, লিখছেন দেখো কবিগুরুর সম্বন্ধে বলতে গেলে এই সামান্য সময় বলা অসম্ভব, তাই আমি একটু ছোট করে আজ প্রাণের কবি রবীন্দ্রনাথকে ছুঁয়ে যাব এবং তার এই জন্মদিনে আমার শতকোটি প্রণাম জানাব। তাই সামান্য একটু না বললে হয় না। অমর কবি তুমি রবীন্দ্রনাথ, তোমাকে জানাই প্রণাম। 150 শততম বর্ষেও ধরে তোমার কবিতা আমাদের দিয়ে গেছে প্রাণ, অত আর গল্প গান কত মানুষের কাছে হৃদয়ের টান। হে বিশ্বকবি, তবু তুমি চির অমর হয়ে আছো আমাদের জীবনে বেঁচে থাকার অনুপ্রাণ। তোমার লেখা গীতাঞ্জলি কত মানুষকে দিয়ে গেছে প্রাণ, কত ব্যথা কত বেদনা ভুলিয়ে দিয়েছ এই মন প্রাণ। আরও কত কি বলার আছে, শেষ কোনো দিন হয় না, এইভাবেই বাঁচবো আমরা। বিশ্বকবিকে জানাই শত সহস্র প্রণাম। বিজয় দালাল নালিকুল বন্দিকুর হুগলি থেকে লিখেছেন। আরও একটা মেসেজে চলে যাই, লিখছেন এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 150 বছর পরও তিনি সমকালীন ও প্রাসঙ্গিক, কারণ তার চিন্তা ও সৃষ্টিতে মানব জীবনের চিরন্তন সত্য প্রতিফলিত হয়েছে। মানবতা প্রেম প্রকৃতি ও স্বাধীনতার যে বাণী তিনি দিয়েছেন তা আজও মানুষের হৃদয় স্পর্শ করে। সমাজের অসাম্য কুসংস্কার ও সংকীর্ণতার বিরুদ্ধে তার প্রতিবাদ আজও সমানভাবে প্রযোজ্য। তার সাহিত্য মানুষকে আত্মমর্যাদা ও মানবিকতার শিক্ষা দেয়। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ও মানুষের মানসিক শূন্যতা দূর করতে রবীন্দ্র চিন্তা অনুপ্রেরণা যোগায়। তার গান বাঙালির সুখ দুঃখ প্রেম বিরহ ও দেশপ্রেমের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা সম্পর্কে তার মুক্ত ও সৃজনশীল ধারণা আজও আধুনিক শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। বিশ্ব মানবতার ধারণা তিনি বহু আগেই তুলে ধরেছিলেন, যা আজকের বিশ্বে আরও গুরুত্বপূর্ণ। তার রচনায় ব্যক্তি ও সমাজ জীবনের গভীর বাস্তবতা ফুটে উঠেছে। তাই সময়ের পরিবর্তন হলে রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের চিন্তা সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য প্রেরণা হয়ে আছেন। লিখছেন এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে।
0: এরপরে চলে যাব আমরা আবার একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষের ঈশ্বরকে মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যায়। তাঁর মতে ঈশ্বর যেখানে আছেন, যেখানে কৃষক শক্ত জমিতে চাষ করছেন এবং যেখানে পথ নির্মাতা পাথর ভাঙছেন। এই মতবাদ আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। যেখানে ধর্মের নামে কুসংস্কার অহিংসা বিরাজমান, তিনি বিশ্বাস করতেন মানুষের চেতনার সাথে প্রকৃতির এক গভীর সংযোগ রয়েছে, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য খুবই প্রাসঙ্গিক। তিনি একটু সাহিত্যিক, আচ্ছা তিনি শুধু সাহিত্যিক ছিলেন না, তিনি গ্রামীণ পুনর্গঠনের জন্য শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন সমাজসেবা ও আত্মশক্তি মানুষের প্রকৃত মুক্তি আনতে পারে। তার শিক্ষা দর্শন ছিল প্রকৃতির সান্নিধ্যে আনন্দের সাথে এবং সৃজনশীলতার মাধ্যমে শেখা। গল্পগুচ্ছ ঘরে বাইরে চতুরঙ্গের মতো সাহিত্যকর্মে তিনি নারীদের ব্যক্তিত্ব স্বাধীনতার কথা সাহসের সঙ্গে বলেছিলেন, যা আজকের সমাজে নারীদের ক্ষমতায়নের সাথে খুবই প্রাসঙ্গিক। তাঁর চিন্তা কেবল অতীতে নয় বরং বর্তমানের যান্ত্রিকতা এবং সংঘাত থেকে মুক্ত পেতে আমাদের আলোর দিশা দেখায় এবং জন্মের 150 বছর পরেও তিনি আমাদের পরম সমকালীন, জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা।
1: এর পরের মেসেজ শুভ্রা ভট্টাচার্য বাঁশত্রণী কলকাতা 70 থেকে কমেন্ট করে লিখেছেন। দীর্ঘ মেসেজ, আমি একটু ছোট করে পড়ার চেষ্টা করব। 150 বছর মানে 6-7টা জেনারেশন, অনেক কিছুই বদলেছে কিন্তু রবি ঠাকুর বদলাননি, কারণ উনি মানুষের

0: মন নিয়ে লিখেছেন সময় নিয়ে না প্রেমের রবীন্দ্রনাথ। 2026-এর হোয়াটসঅ্যাপ তখন লিখেছিলেন সখী ভাবনা। আচ্ছা, উনি বলছেন যে প্রেমের রবীন্দ্রনাথ 2026-এর হোয়াটসঅ্যাপ হলো বিষয়, তখন তিনি লিখেছিলেন সখী ভাবনা কাহারে বলে, আজকের মানে স্ট্যাটাসে ওভার থিঙ্কিং লিখে ছেড়ে দেওয়া। তখন লিখেছিলেন আমার পড়ানো যাহা চায়, আজকের মানে মাঝরাত্রে টেক্সট করার সাহস, প্রেমের কনফিউশন অভিমান না বলা কথা। তবে এটাও ঠিক কিন্তু যে এই সমস্ত লাইনও কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমরা দিই, শুধুমাত্র ওভার থিঙ্কিং না, আমরা এখনও ছবির সঙ্গে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সখী ভাবনা কাহারে বলে বা আমারও পড়ানো যাহা চায় এগুলো দিই। যাই হোক, পরবর্তী বিষয়ে লিখছেন যে শিক্ষায় রবীন্দ্রনাথ, আজকের বাবা মায়েদের শিক্ষা। উনি বলেছিলেন 1901 সালে, শিক্ষা হবে আনন্দের সঙ্গে, মুখস্থ করে না, প্রকৃতির কোলে। কিন্তু এখন আমরা কি করছি, বাচ্চার পিঠে 10 কেজির ব্যাগ, কোচিং, মাঠ নেই, গান নেই, আকাশ নেই, এবং সেই জন্য ডিপ্রেশন, বার্নআউট এগুলো বাড়ছে। আর শান্তিনিকেতনের ছবি দেখে আমরা বলি আহা কি সুন্দর। জাতীয়তাবাদে রবীন্দ্রনাথ তিনি লিখেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এবং জনগণমন অধিনায়ক, এবং বলেছিলেন ন্যাশনালিজম ইজ আ গ্রেট মিন্স, এখনও যেটা খুবই সমকালীন। একলা চলো আজকের মেন্টাল হেলথ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, থেরাপিস্ট বলে আজকের দিনে দাঁড়িয়ে। সেট বাউন্ডারিজ, বন্ধু ছেড়ে গেলে আমরা বলি সেলফ লাভ, মানে উনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেসের ওষুধ লিখে গেছেন গানের ফর্মে। খুব সুন্দর লাগলো আপনার এই মেসেজ।
1: চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজ। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একটি নাম নয়, দেশে বিদেশে বিরাজমান শত শত প্রতিষ্ঠান। রাবীন্দ্রিক ভাবনা চেতনায় আমরা আজও আবিষ্ট হয়ে আছি। জীবনের সকল অনুভূতিতে রবি ঠাকুর আগের মতো এখনও আমাদের কাছে চিরসখা হয়ে আছেন। তার দর্শন, বাণী জীবনের ধ্রুবতারার ন্যায় উজ্জ্বল দ্যুতি বিকিরণ করে চলেছেন। তাই বলতেই হয় জন্মের 150 বছর পরেও রবীন্দ্রনাথ এই সময়েও প্রাসঙ্গিক হয়ে আছেন। এরপরে চলে যাই আরও একটা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে, মানে সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনার দাউদপুর থেকে ডক্টর কার্তিক মণ্ডল। তিনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মের 150 বছর পরেও সমকালীন ও প্রাসঙ্গিক। তিনি মানবতা, স্বাধীনতা ও বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন, যা আজও সমান গুরুত্বপূর্ণ। তার সাহিত্য মানুষের মনন ও চিন্তাকে এখনও আলোকিত করে। প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে তার ভাবনা আধুনিক পরিবেশ চিন্তার সঙ্গে মিলে যায়। নারী স্বাধীনতা ও সমাজ সংস্কার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আজও প্রগতিশীল। তার গান, কবিতা মানুষের সুখ দুঃখের চিরন্তন অনুভূতি প্রকাশ করে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তার আদর্শ এখনও অনুকরণীয়। এই চলে গেল হোয়াটসঅ্যাপের মেসেজ। আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপের মেসেজ যাবো, কিন্তু তার আগে একটু ফেসবুকে চোখ রাখবো।
0: একেবারেই তাই। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, জন্মের 150 বছর পরও রবীন্দ্রনাথ সমকালীন ও প্রাসঙ্গিক। একবার 1400 সাল কবিতাটি মনে করুন, শতবর্ষ পরে কে তুমি বসিছ পড়ি আমার কবিতাখানি কৌতূহল ভরে। ভাবুন তো, 1300 বঙ্গাব্দে রবি ঠাকুর গ্যারান্টি দিয়েছিলেন 100 বছর পরে তার কবিতা পাঠককুল পড়বেন। আর তার মাত্র 33 বছর পর তিনি প্রাসঙ্গিক হবেন না? পছন্দ হলো না তো, তাহলে বোঝাই ব্যাপারটা প্র্যাকটিক্যালি। আপনি যে কোনো আবেগ, কাতর, কারো সাহায্য প্রার্থী, মন ভালো করতে চাইছেন, রবীন্দ্রনাথ আছেন তার গানের মাঝে, আপনার কাছে হাজির। সে প্রেম হোক, পূজা হোক, বিরহ হোক, অনেক সময় কোনো জাদু মন্ত্র বলে কারোর ড্রয়িং রুমে স্বয়ং রবি ঠাকুর হাজির, এবং তার বইয়ের আলমারিতে আর দেওয়ালে ফটো ফ্রেমে। আরেকটি দল তার গানের শব্দকে না লিখছেন যে রবি ঠাকুর ব্র্যান্ড ভ্যালু না থাকলে, জনগণ না চাইলে, পাঠককুল না চাইলে কি এটা সম্ভব যে আমরা এখনও শুনি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং বাঙালির সংস্কৃতি ফিরিয়ে আনতে আমাদের খুবই দরকার রবীন্দ্রনাথকে। তিনি এটাই লিখছেন।
1: চলে যাই আমরা আবারও একটু হোয়াটসঅ্যাপে। বলছি, প্রিয়, আপনার কথা, লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। তিনি বলছেন, রবীন্দ্রনাথের গান, ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা আমাদের ছেলেদের পথকে সুগম করে, আমাদের চলার পথকে সুগম করে। তিনি আমার চির আধার রাতে এগিয়ে চলার আলোকবর্তিকা। তাই তিনি আজও খুব প্রাসঙ্গিক, অনিমেষ ভট্টাচার্য লিখেছে বেহালা থেকে। এরপরে আরও একটা হোয়াটসঅ্যাপে চলে যাই। বলছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, তিনি বলছেন জন্মের 150 বছর পরেও কবিগুরু সমকালীন এবং প্রাসঙ্গিক, পুরোপুরি সহমত। ওনার লেখার মধ্যে দিয়ে উনি আগামী প্রজন্মের জন্য দিক নির্দেশ করে গিয়েছেন। ভগবানের প্রতি ভক্তি, দেশের প্রতি সম্মান এবং অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, প্রেমের প্রতি ভালোবাসা ভরে ওঠা, মনকে বিপদে শক্ত করা, মাথা উঁচু করে ভয়শূন্য হৃদয় দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আবার কেউ পাশে না দাঁড়ালে একলা চলো, এই কথা আজও যেমন প্রাসঙ্গিক, আগামী আরও 150 বছর পরেও একইভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে। বাঙালি যতদিন থাকবে, রবি ঠাকুর এমনভাবেই কালের সাথে সাথে সমকালীন ও প্রাসঙ্গিক হয়ে সবার মননে বেঁচে থাকবেন,
0: একেবারেই থাকবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন কিছু লিখে পাঠাবেন না মেসেজে যেটা খুব ভীষণভাবে রাজনৈতিক, সকলের মতাদর্শ থাকে, কিন্তু আপনারা সেরকম মেসেজ আমাদের লিখে পাঠাবেন না, এবং পড়তে গিয়ে সেই সমস্ত মেসেজ আমাদের খুব অসুবিধা হয়।
1: তপন সেন হালতুবাজার কসবা থেকে, চলে যাই হোয়াটসঅ্যাপে। রবীন্দ্রনাথের লেখার অর্ধেক ও আমরা পড়ে উঠতে পারিনি, উঠিনি, শুধু ভাবি এই মহান মানুষটি কী করে এত সুন্দর নানান বিষয়ের উপর লিখেছেন। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, নাটক, সব বিষয়ের উপর তার একটা দক্ষতা রয়েছে। তার কল্পনার গভীরতা ভাবলে অবাক লাগে। আচ্ছা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাংলা থেকে রচনা করলেন ক্ষুদিত পাষাণ, কী অসাধারণ লিখেছেন, তার কথা আলোচনা করলে শেষ হবার নয়। তপন সেন হালতুবাজার থেকে।
0: বেশ, পরবর্তী মেসেজে চলে যাই, কমেন্টে, ফেসবুকের কমেন্ট। নমস্কার, শুভ সন্ধ্যা জানাচ্ছি আপনাদের, আমি দীনেশ নস্কর বালি থেকে মেসেজ করছি। কবিগুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, জন্মজয়ন্তীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমি হয়তো বিশেষ কিছু ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু যখন পড়াশোনা করতাম কবিগুরুর গান, কবিতা, আবৃত্তি, নাটক করেছি। বর্তমান প্রজন্মে যতই পপ সঙ্গীত, মডার্ন, ওয়েস্টার্ন মিউজিক আসুক না কেন, রবীন্দ্রসঙ্গীতের মাধুর্য সবসময় বিরাজ করে প্রতিটি মানুষের কানে কানে। নমস্কার নেবেন, ধন্যবাদ।
1: চলে যাই আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন রবীন মণ্ডল, মহেশতলা থেকে করছেন তিনি, 144 কলকাতা। বলছে, জন্মের 150 বছর পরেও রবীন্দ্রনাথ সমকালীন ও প্রাসঙ্গিক, কারণ কবিগুরুর রবীন্দ্রনাথকে কোনো বিশেষ কাল সময় দিয়ে ধরা বা বাঁধা যায় না, তিনি সমকালীন ও চিরকালীন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের মাত্র 150 বছর পর কেন, 1500 বছর কিংবা 15000 বছর পরেও সমকালীন এবং প্রাসঙ্গিক থাকবেন, জানিয়েছেন রবীন মণ্ডল। এরপরেও আরও বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ এবং যারা টেক্সট করেছেন তারাও আছেন, সেই সমস্ত কয়েকটা মেসেজ আছেন যেগুলোতে আমরা হয়তো যাব।
0: একেবারেই তাই, আমরা মেসেজে যাব, কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে আপনার কথা থেকে আমাদের খুব শীঘ্রই বিদায় নিতে হবে, আর 2 মিনিট আছে হাতে। চটপট বলে দিই যে আমরা কিন্তু আছি একটুখানি বিরতির পর রাত 12টা অবধি একেবারে, তাই আবারও রাত 9:30 থেকে শ্রাবস্তী আর মৌসুমি থাকবে রবীন্দ্রনাথকে নিয়েই।
1: একদম তাই, শিপ্রাগারার তিনি বলছেন মালিকপাড়া লেন থেকে, বেতর থেকে, তিনি বলছেন যে গুরুকে আমার ভক্তি ও প্রণাম জানাই। আচ্ছা, এক কথায় বলি, অল্প কথায় বলি যে রবির, আচ্ছা আসলে ইংলিশে ওই টাইপ করে যখন লেখা হয় পড়তে সত্যি খুব অসুবিধা হয়। তিনি বলছেন যে নদীর একুল ছাড়িয়া কহে, নদীর একুল না, ঠিকভাবে না পড়া যাচ্ছে না, মানে মেসেজগুলো এমনভাবেই লেখা এগুলো ঠিকভাবে পড়া যাচ্ছে না, এরমভাবে লিখলে না আমাদের একটুখানি অসুবিধাই হয় পড়তে, তাই এইভাবে আমরা হয়তো আর মেসেজ কন্টিনিউ পড়তে পারছি না। তা আজকে আপনার কথা এখানেই হয়তো আমাদের সমাপ্ত করতে হবে, এবং আপনার কথাই আজকে রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছিল, কেননা আজকে

শুধু তো নয়, আমাদের তো সারাটা জীবন, সারাটা বছর, সারাটা দিন যারা বাঙালি আমরা, বা যারা বাঙালি নয় ও সাহিত্যপ্রেমী, তাদের কাছে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যে সবসময় তাদের সাথে থাকে, প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় অভিভাবক হিসাবে, প্রিয় মানুষ হিসাবে, খুব প্রিয় হিসাবে তারা কিন্তু সবসময় বিরাজমান আমাদের মনে প্রাণে, আমাদের চিন্তায়, আমাদের মননে। তাই 150 বছর নয়, একজন লিখেছিলেন সেটাই, 1500 বছর, 15000 বছর, 1,50,000 বছর পরেও যদি এই পৃথিবী থাকে, রবীন্দ্রনাথ থাকবেন, তার লেখা, তার ভাবনা চিন্তা সবটাই থাকবে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

0: শব্দের জাদুকর, সুরের স্রষ্টা আর সৌন্দর্যের অনন্ত সাধক রবীন্দ্রনাথ। আজকের এই সময়টা আমাদের বাংলার ক্যানভাসের, কিন্তু বাংলা মানেই যে সমস্ত জিনিসগুলো আগেই আমাদের মনে প্রাণে আসে, তার মধ্যে রবীন্দ্রনাথ, যিনি বাঙালিদের পরিচয়ের এক অন্যতম প্রবর্তক বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিতা বা গানের জন্যই তো নয়, নামের মধ্যেও সৃষ্টি করেছিলেন এক অনন্য জগৎ। কখনো রক্তকরবী, কখনো শ্যামলী, কখনো বা বিশ্বভারতী। তার দেওয়া প্রতিটি নাম যেন শুধু একটি শব্দ নয়, এটা একটা অনুভূতি, দর্শন আর সৌন্দর্যের গল্প।
1: একেবারেই তাই। এবং আমরা যেখানে বসে আছি, আকাশবাণী, আকাশবাণী যে নামটা, এবং আমরা যখন আজ কথা বলবো রবীন্দ্রনাথকে নিয়ে, আমরা ভাবছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ, না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম, না রবীন্দ্রনাথ ঠাকুরের রসনা তৃপ্তি, কোন বিষয়ে কথা বলবো, তার যে বিচরণ অবাধ।
0: একদমই তাই। তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম সেটা নিয়েই বরং প্রথমে আসি। কখনো রক্তকরবী, কখনো শ্যামলী, কখনো বা বিশ্বভারতী, এই নামগুলো সবই দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব সেই সম নামের ইতিহাস, যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে কবিগুরুর কল্পনা, প্রকৃতি প্রেম আর গভীর মানবিকতা। ফুলের নাম, বাড়ির নাম, প্রতিষ্ঠানের নাম কিংবা খাবারের নাম, রবীন্দ্রনাথের ছোঁয়ায় সাধারণ শব্দ হয়ে উঠেছে চিরকালীন। তাই আজকের এই বিষয়ে আমরা নাম রাখতেই পারি রবীন্দ্রনাথের দেওয়া নামের গল্প, যা কিনা আপনাদের জন্য। ঠিকই শুনেছেন, মানে আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের যেমন কথা হবে আপনাদের সাথে, ঠিক তেমনই গানও কিন্তু থাকবে আপনাদের জন্য।

ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ এই তো তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি। তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখো মোর অভিমান। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেমের পরিচয় মিলেছে তার রচিত সাহিত্যে। আমরা পেয়েছি বারবার ফুল লতা পাতার সাথে তার সম্পর্ক একদম ছোটবেলা থেকেই। তারপরে যেখানে গিয়েছেন সেখানেই একদম খুব কাছ থেকে নিরীক্ষণ করেছেন প্রকৃতির অলংকারকে, এবং বিশ্বভ্রমণকালে যে ফুলের গাছ ভালো লেগেছে তাকে ভালোবেসে রোপণ করেছেন শান্তিনিকেতনের আঙিনায়। দেশি হোক বা বিদেশি ফুল, তার ভালোবাসা ছিল অপরিসীম এই সমস্ত ফুল গাছের প্রতি, এবং অপরিচিত ফুলগুলোকে পরিচিত করেছেন চমৎকার সব নাম দিয়ে। সুদূর জাপানের ফুল ক্যামেলিয়া অথবা দক্ষিণ আমেরিকার রডোডেনড্রন, সেরকম ফুলগুলো তার লেখনীতে এসেছে বারবার। আবার আমাদের খুব চেনা ফুল বকুল জুঁথি, সেসবও তার লেখায় পেয়েছি আমরা, শিউলির কথা পেয়েছি। এই সমস্ত ফুলের সৌন্দর্য বিন্দু বিন্দু হয়ে জমা হতো তার হৃদয়ে এবং উৎসারিত হতো কথায় আর কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মহিরুহে প্রতিষ্ঠিত গল্প যে তার সাহিত্য ভাণ্ডারে, গল্প কবিতা গান নাটক সব কিছুতেই, তাতে দেখা যায় মোট 107টি মতন ফুলের নাম রয়েছে। শুধু ফুল নিয়েই তিনি কিন্তু একটা গোটা প্রাকৃতিক উপন্যাস বলা যেতে পারে ফুল প্রকৃতিকে নিয়ে লিখে ফেলেছিলেন, এবং কি সুন্দর একটা নাম দিয়েছিলেন সেই উপন্যাসটার, মালঞ্চ। সেখানে নিজের প্রকৃতিপ্রেমী মনটাকেই সাজিয়েছেন নানা ফুলে, আদিত্য আর নীরজার বাগানে।

0: সত্যি রবীন্দ্রনাথের লেখনীর প্রেমে পড়েননি এমন মানুষ হয়তো সত্যি কম। তার দেওয়া বিভিন্ন ফুলের নাম বা তার সাহিত্যে উল্লেখিত বিভিন্ন ফুলের নাম যা কিনা সেই নামকরণের জন্য বা সেই সাহিত্যের জন্যই হয়তো অনেকটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেই নাম। প্রথমেই বলি এই যে রবীন্দ্রনাথের রক্তকরবী, এই নামটিকে সাহিত্যিক মর্যাদা দেন তার বিখ্যাত নাটক রক্তকরবীর মাধ্যমে। করবী ফুলের লাল রূপকে তিনি শুধু একটি ফুল হিসেবে দেখাননি, এটি তার কাছে ছিল প্রাণ শক্তি, বিদ্রোহ, স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক। নাটকের নন্দিনীর চরিত্র যেমন বাঁধন ভাঙার কথা বলে, তেমনি রক্তকরবীও হয়ে ওঠে মুক্ত আত্মার প্রতীক। এই নামের মধ্যেই আছে রক্তের মতো উজ্জ্বল জীবন শক্তি আর করবীর কোমল সৌন্দর্য, নামেই প্রকাশ পায় যে রবীন্দ্রনাথের সৃষ্ট এই সাহিত্যটির আসলে ঠিক মানে কি। রক্তকরবী
1: এবং এর সাথেই সেই যে তুমি বলছিলে যে ফুলের নাম দিয়েছেন তিনি, নতুন নতুন ফুলের নাম, হ্যাঁ ফুলটা আগে থেকেই ছিল, তার একটা বৈজ্ঞানিক নামও ছিল, বৈজ্ঞানিক নামটা ছিল বোগেনভিলিয়া গ্ল্যাব্রা। রঙে চঙে একখানা ফুল, কাগজের মতন দেখতে, তাই অনেকেই আবার বলেন কাগজ ফুল, প্রায় বাড়ির বাগানে গেটে দেখা যায়। জন্ম নাকি তার দক্ষিণ আমেরিকা মহাদেশে, ব্রাজিলের বনে তাকে প্রথম দেখে তাকে বইয়ের মধ্যে ঠাঁই দিয়েছিল ফ্রান্সের লুই আটোয়েন ডি বোগেনভিল, তাই তারই নাম হল বোগেনভিলিয়া। ইংরেজদের হাত ধরে বঙ্গদেশে এই ফুলের আগমন, তো স্বাভাবিকভাবেই শুধু অভিজাতদের বাগানেই তার দেখা মিলত। এমনই এক বিলাসী বাবুর বাড়ির বাগানে বোগেনভিলিয়ার সাথে কবির প্রথম সাক্ষাৎ, তো রূপে মুগ্ধ হলেও কবির নামটি কিন্তু মোটেও মনে ধরল না। কবির মাথায় এলো সুন্দর একটা বাংলা নাম, কি বলুন তো, বাগান বিলাস। সেই থেকেই বোগেনভিলিয়া এই নামেই পরিচিত আমাদের কাছে, বাগান বিলাস।

0: আমরা কথা বলছি রবীন্দ্রনাথের নামকরণ করা প্রকৃতির সাথে জড়িত এমন কিছু জিনিসের, যেমন ফুলের কথা বলছি, মাধবীলতা। নামটা সরাসরি রবীন্দ্রনাথের সৃষ্টি নয়, তবে এই নামের সংস্কৃতি এবং বাংলা সাহিত্যে বেশ কিছু গুরুত্ব রয়েছে। মাধবীলতা সৌন্দর্য এবং আবেগের প্রতীক বলা যায়, আর সাহিত্যিক জগতে এই মাধবীলতা, এই যে শব্দটা, এটা কিন্তু একটা মানে রয়েছে। মাধব অর্থাৎ বসন্ত, কৃষ্ণ বা মাধুর্যের ইঙ্গিত বহন করে, আর লতা মানে লতিয়ে ওঠা গাছ। অর্থাৎ মাধবীলতা যেন এমন এক লতা যা সৌন্দর্য, প্রেম এবং কোমলতার প্রতীক। রবীন্দ্রনাথের কাছে মাধবীলতা ছিল একটা ফুল নয় শুধু, এটা ছিল সম্পর্ক, টান এবং নীরব ভালোবাসার একটা প্রতীক। বাড়ির বারান্দা, পথের ধারে বা জানলার পাশে ছড়িয়ে থাকা মাধবীলতা তার প্রকৃতি চিন্তার সঙ্গে গভীরভাবে মিশেছিল। শান্তিনিকেতনের পরিবেশেও লতানো ফুলের বিশেষ গুরুত্ব ছিল। রবীন্দ্রনাথ প্রকৃতিকে কখনো সাজানো বাগানের মধ্যে আটকে রাখেননি, তিনি চাইতেন প্রকৃতি যেন স্বাধীনভাবে ছড়িয়ে পড়ে। মাধবীলতার লতানো স্বভাব সেই স্বাধীন সৌন্দর্যেরই প্রতীক।
1: একেবারেই তাই। এবং তুমি বললে মাধবীলতা এই নামটি সরাসরি রবীন্দ্রনাথ দেননি, তবে মাধবীলতার মতন দেখতে আরও একটা ফুলের নাম কিন্তু রবীন্দ্রনাথ নিজেই দিয়েছিলেন। তবে এখন বলছি না, বলবো 10:10 ফিরে এসে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকীতে তপবন প্রেমী কবির চরণে আমরা দিচ্ছি সেই সমস্ত পুষ্পের অর্ঘ্যমাল্য যা তাঁরই দেওয়া। সেই সমস্ত উদ্যানের পুষ্পরাজিতে বিরাজ করছি আমরা আজ। আমরা শুনব একটি গান মনোজ মুরলী নায়ারের কণ্ঠে, তারপর ফিরে আসব একটা সংবাদ বিরতির ওপার।

0: ঠিক 10:10 শুনতে থাকুন 100.1 FM গোল্ড। আজ রয়েছি জলসা ঘরে শ্রাবস্তি আর মৌসুমী।
1: শুনবো মনোজ মুরলি নায়ারের গান অবশ্যই, কিন্তু কিছুক্ষণ পরে রইল এখন এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই।

শুনছেন আজকের রবীন্দ্রনাথের নামকরণ করা বিভিন্ন ফুল, বা এমন অনেক কিছু আছে যেগুলো কিন্তু রবীন্দ্রনাথের নামকরণ করা। তেমন বেশ কিছু জিনিস নিয়ে অবশ্যই থাকছি মৌসুমী শ্রাবস্তী, যা নামকরণেও আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া আমরা সত্যি কোথাও না কোথাও যেন অচল, আর রবীন্দ্রনাথ ছাড়া আমরা সত্যি আমাদের অনুভূতি প্রকাশে, আমাদের কোনো কিছু ভাবনা চিন্তা সব কিছুই কেমন যেন শূন্য করে ফেলি। রবীন্দ্রনাথের গান শুনছি, আর অবশ্যই রবীন্দ্রনাথের নামকরণ করা বিভিন্ন ফুলের কথা বলছিলাম, ফুলের কথায় থাকবো, এবং তার সাথে সাথে এই ফুলের কথার সাথে সাথে আরও বেশ কিছু এমন নামকরণ জায়গা, বাড়ি এমন কিছুও রয়েছে সেগুলোতেও থাকবো। এমন কিছু খাবার রয়েছে যা কিনা ঠাকুর বাড়ির খাবার এবং রবীন্দ্রনাথের সাথে যুক্ত, ঠাকুর বাড়ির সাথে যুক্ত, যা কিনা রবীন্দ্রনাথও কিন্তু খুব আয়েস করে সেগুলোর নাম দিয়েছেন। অবশ্যই তারা কিন্তু স্বাদে অতুলনীয়। সেরকম রান্নার কথার, মানে রান্নার রেসিপি বলবো না আপনাদের ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথের নামকরণ যা আজও আমরা তো অনেকেই জানি না যে এই নামটাও রবীন্দ্রনাথের দেওয়া, বা ওই নামটাও রবীন্দ্রনাথের দেওয়া, সেই নাম

গুলো বলবো আপনাদেরকে, নামগুলো বলার সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে গান শোনাবো অবশ্যই রবীন্দ্রনাথের। মৌসুমী শ্রাবস্তী রয়েছে আপনাদের সাথে, থাকবো কিছুক্ষণ পরে আবারও ফিরব, ফিরে কথা হবে আপনাদের সাথে। আজকে সারা দিনটাই কেমন যেন রবীন্দ্রনাথময়, সারা দিন কেন, সারা বছর আমরা তো এটাকে এনাকে নিয়েই থাকি।

0: খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার 5 সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটক ও তেলেঙ্গানায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছে বিস্তারিত সংবাদে। রবীন্দ্র জয়ন্তীর দিন রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক আজ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বাংলার জনগণকে বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি ও NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
2: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতার ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড় রকমের রদবদল হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়। কর্মীবর্গ প্রশাসন

প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে অবস্থিত পালবাজার ডেভেলপমেন্ট ব্লক অফিসে পাঠানো হল। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত 16 জন এবং পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিবালয়ের স্পেশাল কমিশনার শান্তনু মুখার্জিকেও কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় আজ চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে 120 জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান। আগামীকাল সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চিত্রতারকা বিজয়। রাজ্যপাল সি জোসেফ বিজয় ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা তামিলাগাট ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। তারা জানিয়েছে যে সরকার গঠনের লক্ষ্যে VCK এবং ICMLA দল দুটি তাদের নিঃশর্ত সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। বেঙ্গালুরুতে তিনি আর্ট অব লিভিংয়ের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদে পৌঁছবেন। সেখানে তিনি প্রায় 1,535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক MIRV ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দেশজুড়ে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য মায়ার খেলা, সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় কবি প্রণামের। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট 5টি পদক জিতেছিল। ভারত আগামীকাল টুর্নামেন্টের শেষ দিনে রিকার বিভাগে আরও 2টি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় দল স্বর্ণপদকের লক্ষ্যে লড়াইতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার 5 সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। খবর শেষ হলো, এরপর খবর শুনুন সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনছেন আজকের বাংলার ক্যানভাসে রবীন্দ্রনাথের দেওয়া বিভিন্ন নাম। প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সঙ্গে ফুল ও গাছপালার এক মধুর অন্তর্নিহিত সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের বৃক্ষপ্রীতি ছিল ছেলেবেলা থেকেই, আর এই বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথের গানে কবিতায় ছড়িয়ে আছে অসংখ্য ফুলের নাম, অসংখ্য গাছের নাম। শুধু তার কাব্যেই উল্লেখ রয়েছে প্রায় 108টা গাছ আর ফুলের নাম। এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের নাম, বাংলার নাম তিনি রেখেছিলেন। অগ্নিশিখা, তারাঝরা, নীলমণিলতা, আরও এরকম অনেক ফুল আছে যেগুলোর নামকরণ তারই করা।
2: আমার দুয়ারে এসেছিল নাম ভুলি, পাতা ঝলমল অঙ্কুর খানি তুলি, মোর আঁখি পানে চেয়েছিল দুলি দুলি করুণ প্রশ্নরতা, তারপরে কবে দাঁড়ালো যেদিন ভোরে, ফুলে ফুলে তার পরিচয় লিপি ধরে, নাম দিয়ে আমি নিলাম আপন করে মধু মঞ্জুরিলতা। ওই যে বলছিলাম, তুমি বলছিলে মাধবীলতার কথা, এই মধুমঞ্জুরিলতাও সেরকমই মাধবীলতার মতনই দেখতে থোকা থোকা লাল সাদা ফুল। বলবো এই মধুমঞ্জুরির কথা, কীরকমভাবে কবি নাম দিয়েছেন আর কেমন দেখতে এই ফুলটাকে, তবে একটা গানের ওপারে।

0: বলছিলাম মধু মঞ্জুরির কথা। এই ফুলটি কিন্তু এমন কিছু অপ্রতুল নয়, প্রায়শই চোখে পড়ে। বারান্দা গলিয়ে বিকশিত হয়েছে কিংবা বাড়ির দেয়াল আঁকড়ে ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। সাদা লালের একটা যুগলবন্দি, এবং লোকে এই ফুলটা দেখে যেটা সবচেয়ে বেশি ভুল করে সেটা হলো এই ফুলকে মধুমালতি বা মাধবীলতা বলে। কিন্তু এই ফুলগুলো কিন্তু একদম অন্য রকম, থোকা থোকা ফুল। যাই হোক, এই মধু মঞ্জুরি নামটা রবি ঠাকুরের দেওয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্ম নেওয়া এই ফুলটিকে নিয়ে তিনি লিখছেন, এলতার কোনো একটা বিদেশি নাম নিশ্চয়ই আছে, জানি নে, জানার দরকারও নেই। আমাদের দেশের মন্দিরে এই লতার ফুলের ব্যবহার চলে না, কিন্তু মন্দিরের বাহিরে যে দেবতা মুক্ত স্বরূপে আছেন তার প্রচুর প্রসন্নতা এর মধ্যে বিকশিত। কাব্য সরস্বতী কোনো মন্দিরের বন্দিনী দেবতা নন, তার ব্যবহারে এই ফুলকে লাগাবো ঠিক করেছি, তাই নতুন করে নাম দিতে হলো। রূপে রসে এর মধ্যে বিদেশি কিছুই নেই, এদেশের হাওয়ায় মাটিতে এর একটুও বিতৃষ্ণা দেখা যায় না, তাই দিশি নামে একে আপন করে নিলেম।
1: এবারে আসি শান্তিনিকেতনের। একবার তিনি পুঁতেছিলেন একটি গাছ, যার নামকরণও তিনিই করেছিলেন। এটা একটা সুউচ্চ বৃক্ষ, আর সাদা ও নীলা নলাকার এই ফুল ভোরেই ঝরে পড়ে। আবার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ইত্যাদি অঞ্চলে এই উদ্ভিদটা পাওয়া যায়। হিমঝুরি নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই নামই ফুলটার নাম হয়ে গেল, হিমঝুরি ফুল।
0: বাহ, বেশ, তবে আবারও গানে যাই। গান শুনে এসে আবারও বলবো বিভিন্ন ফুলের কথা, যার নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।

0: এবার যে ফুলের কথা বলবো তার বৈজ্ঞানিক নাম অ্যালামান্ডা ক্যাথার্টিকা। সবুজ পাতার মাঝে পাঁচ পাপড়ি মেলে ধরা ঘণ্টা আকৃতির হলুদ একটি ফুল। ফুলের স্বর্ণালী শোভা দৃষ্টিকে নন্দিত করে, মনে আনন্দ জাগায়। ইংরেজি নাম অ্যালামান্ডা, আর তাই রবি ঠাকুর সেই নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলেন অলকানন্দা। বেশ শ্রুতিমধুর। অলকানন্দার অবশ্য একটা সুন্দর মানে আছে, স্বর্গের নদী।
1: প্রকৃতিকে বলা হয় কোথাও না কোথাও যেন স্বর্গেরই আর এক রূপ। প্রকৃতির যে গভীর রূপ, যে গভীর জায়গা রয়েছে প্রকৃতি, সেটাই হয়তো স্বর্গ। প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সঙ্গে যেমন ফুল গাছপালার এক মধুর অন্তর্নিহিত সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথের বৃক্ষপ্রীতি ছিল ছেলেবেলা থেকে। আর দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুঁতিয়া রোজ জল দিতাম। ঘর বাহির জীবন স্মৃতি থেকে এই উক্তিটাতেই বোঝা যায় তার বৃক্ষের প্রতি প্রেম। এবং পড়ার ঘরের এক কোণে নকল পাহাড় তৈরি করে তার মাঝে ফুল গাছের চারা পোঁতা, জীবন স্মৃতি থেকে।

কর্মকাণ্ডগুলোর মধ্যে, এই লেখাগুলোর মধ্যে দিয়েই বোঝা যায় রবীন্দ্রনাথের উদ্ভিদ প্রেম ঠিক কতটা ছিল। বিভিন্ন গন্ধ রঙের ফুল রবীন্দ্রনাথের পছন্দ ছিল, তাই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরার সময় অনেক অপরিচিত গাছ নিয়ে আসতেন শান্তিনিকেতনের আশ্রমে। গ্রীষ্মের জুই, শেফালি, মালতি বা মাধবী অথবা হলুদ রঙের সোনাছুরি, বাসন্তী, এই সবই তিনি পছন্দ করতেন। আবার এর সাথে সাথে রক্তকরবী, অশোক, পলাশ, শিমুল ছিল তার অতি প্রিয় ফুল। নীল দিগন্তের পটভূমিতে এইসব ফুলের অপূর্ব দৃশ্য তার বিভিন্ন গানেও কিন্তু প্রকাশ পায়। যেমন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, আবার নীল রঙের ফুলে ছিল রবীন্দ্রনাথের বিশেষ আকর্ষণ। তার জন্যই উইলিয়াম উইনস্টেনিলিয়া পিয়ারসন আর্জেন্টিনা থেকে নীলমণিলতা এনে কোণার্ক বাড়ির সামনে রোপণ করেছিলেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যে নীলমণিলতার নামে একটা কবিতাও লেখেন, ভূমিকায় লিখেছিলেন, নীল রঙের আমার গভীর আনন্দ, তাই এই রঙের বাণী আমার যাতায়াতের পথে প্রতিদিন আমাকে ডাক দিয়ে বারে বারে স্তব্ধ করেছে। এমন অনেক লেখনই পাওয়া যায় তার ফুলের নামের প্রতি যে ভালোবাসা সেগুলোতে।

0: তুমি বলছিলে নীলমণি লতার কথা, বৈজ্ঞানিক নাম পেট্রিয়া ভলিউবিলিস, রবীন্দ্রনাথের বন্ধু উইলিয়াম পিয়ারসন, কিন্তু তার মধ্যে কোনো বিদেশি ভাব নেই, বেশভূষায় আচার আচরণে পুরো দস্তুর বাঙালি। সেই উইলিয়াম পিয়ারসন এবং রবীন্দ্রনাথ দুজনেই তখন শান্তিনিকেতনে, সেখানকার উত্তরায়ণের আঙিনায়। এই উত্তরায়ণ নামটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তো সেখানের উত্তরায়ণের আঙিনায় কোণার্ক ভবনের উঠোনে পিয়ারসন পুঁতলেন এক নতুন ধরনের লতার চারা। তিনি ওটা এনেছিলেন আর্জেন্টিনা থেকে, যার ইংরেজি নাম ব্লু বার্ড ভাইন। কিছুদিন বাদেই সেই লতানো গাছটি নীলচে নীলচে ফুলের শাখা মেলে ধরল, যেন গাছে অনেকগুলো নীল রঙের মণি ফুটেছে। নীল এমনিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় রং, কিন্তু তার ইংরেজি নামটি পছন্দ হল না। তিনি এই নীলাভ শোভায় আকৃষ্ট হয়ে নতুন নাম দিলেন নীলমণি লতা। তারপরে তার কলমে বের হল, তুমি সুদূরের দূতি নূতন এসেছ নীলমণি, স্বচ্ছ নীলাম্বর সম নির্মল তোমার কণ্ঠধ্বনি। বিভিন্ন ফুলের নামকরণের কথা বলছি, আরও অনেক ফুলের নাম দিয়েছিলেন তিনি, সে কথায় আসব।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায়।

0: तेरे लिए ही।
1: রবীন্দ্রনাথের নামকরণ, রবীন্দ্রনাথের দেওয়া গান নিয়েই থাকছি আমরা, অর্থাৎ মৌসুমী আর শ্রাবস্তী। আপনাদের আজকের অর্থাৎ এই বাংলার ক্যানভাসে বিভিন্ন ধরনের গানের যেমন শুনছি আমরা, মানে বিভিন্ন ধরনের গান যেমন শোনাব, ঠিক তেমনই আমরা কিন্তু বলছি বিভিন্ন ধরনের নামকরণের কথাও।

0: এবার যে ফুলের কথা বলবো, আপনারা ভাবুন কোন ফুলের কথা বলছি। বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। গ্রামের পথের দুধারে ফুটে থাকে। বসন্তের শেষ দিকে তার আবির্ভাব হয়। উঁচু উঁচু শাখা থেকে ঝাড়পাতির মতো ঝুলে পড়ে, বাড়িয়ে দিয়ে হলদে সোনালি রঙের ফুল। এই গাছটির উৎপত্তি আমাদেরই উপমহাদেশে। স্থানীয় নাম কিন্তু সোনালু বা বাঁদর লাঠি, হিন্দি নাম অম্বলতস। শান্তিনিকেতনের উদ্যান রচনার সময় এই গাছ রোপণ করা হয়েছিল, আর রবি ঠাকুর হিন্দি নাম থেকে নাম দিলেন, কি নাম দিলেন বলুন তো? অমলতাস।
1: আর ক্যামেলিয়ার কথায় যদি আসি, যার আদি নিবাস চীন ও জাপান, মংপুতে গৌরীদেবীর বাড়িতে প্রথম দেখাতেই অভিভূত হয়েছিলেন তিনি। এবং উজ্জ্বল ঘন সবুজ রঙের পাতা, গোলাপের মতো দেখতে এই ফুলটিকে নিয়েই পুনশ্চ কাব্যের একটা কবিতাও লেখেন। এইভাবেই তার এক বিদেশি ফুল রডোডেনড্রন ইউরোপ বা আমেরিকা, যার আদি নিবাস, স্থান পায় তার শেষের কবিতায়। অনেক বেশি বিদেশি ফুলের নামকরণ তিনি নিজের মতো করে করেন, যেমন পেট্রিয়া, ভলুবিলিস এর নামকরণ করেন, যেমন নীলমণিলতা। এছাড়াও নীলমণিলতার কথা বলেছি একটু আগেই আপনাদের, তেমনি ক্লেমাটিস গৌরিয়ান, তারা ঝরা, এবং সাঁওতালদের প্রিয় বনজ ফুল লাঙ্গল ফুল, যেটা অগ্নিশিখা, লাথিরাস ওডেরাটাস, শ্বেতমণি সৌরভী, এই সমস্ত নাম তিনি কিন্তু করেছেন। তার প্রকৃতি প্রেম, তার প্রকৃতির প্রতি ভালোবাসা, এতেই কিন্তু ফুটে ওঠে তিনি কতটা এই সব কিছুকে নিয়ে ভাবেন, বলেন।

0: তুমি বলছিলে এই ফুলের কথা, যার বৈজ্ঞানিক নাম ক্লেমাটিস গোরিয়ান। লতানো একটি গাছ জুড়ে তারার মতো ফুল, তার সুগন্ধ ছড়িয়ে চারপাশ মম করে। যারা কম বেশি বাগান করেন, এই ক্লেমাটিস নামের এই ফুলটিকে চেনেন অ্যারোম্যাটিক জুঁই নামে। নামে জুঁই হলেও ফুলটি কিন্তু মোটেই জুঁই নয়, লতায় লতায় ঢেউ খেলিয়ে গুচ্ছ ভরে যেন নেমে আসে। দেখে মনে হয় তারা ঝরে যাচ্ছে। তাই রবি ঠাকুর তার সম্ভাষণ কবিতায় এর নাম দিয়ে বলেন তারা ঝরা। যখন ডাকব তোমাকে ঘরে, সে হবে যেন আবাহনী, সামনেই লতা ভরেছে সাদা ফুলে, বিলিতি নাম মনে থাকে না, নাম দিয়েছি তারা ঝরা। রাতের বেলায় গন্ধ তার ফুল বাগানের প্রলাপের মতো, এবার সে ফুটেছে অকালে, সবুর সয়নি শীত ফুরোবার, এনেছি তার একটি গুচ্ছ, তারও একটি সই থাকবে আমার নিবেদনে।
1: রবীন্দ্রনাথের বিভিন্ন প্রবন্ধে অনেকগুলো ফুল ও গাছপালা স্থান পেয়েছে, যেমন বাতাবি লেবু, কুল, বিলাতি আমড়া। আমরা যদিও ফুলের কথা বলছি, গোলাপ, শতদল, পদ্ম, এই সব কিছুই কিন্তু তার লেখনীতে আছে। সহজপাঠের প্রথম ভাগে রবীন্দ্রনাথ গদ্যের ভাষায় এবং কবিতার ছন্দে শিশুদের প্রকৃতি সচেতন এবং প্রকৃতি মনস্ক করে তোলেন। পুস্তকটির দ্বিতীয় পাঠে সাদা রঙিন ফুলের নামের পাশাপাশি জলের ও মাটিতে জন্মানো ফুল, দিনের বিভিন্ন সময় ফোটা ফুলের পরিচয় দিয়েছেন। কুঁড়ি থেকে কিভাবে ফুল ফোটে, পতঙ্গের মাধ্যমে কিভাবে পরাগমিলন সম্পন্ন হয়, ষষ্ঠ পাঠে তারও কিন্তু ব্যাখ্যা রয়েছে রবীন্দ্রনাথের বিভিন্ন প্রবন্ধে, বিভিন্ন লেখনীতে। তাই ফুলের কথা আমরা কিন্তু পাই।

0: রবীন্দ্রনাথের নামকরণ নিয়ে কথা হচ্ছে। মানে রবীন্দ্রনাথ, তার প্রকৃতি প্রেম এতটাই ছিল যে বিদেশ থেকে আনা বিভিন্ন ফুল যা কিনা তার ভালো লাগে এবং তার লেখনীতেও সেগুলো অনেকবারই আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু কবি ছিলেন এমনটা নয়, সাহিত্যিক ছিলেন নয়, তার প্রকৃতি প্রেমের জন্য কিন্তু তিনি অনবদ্য বা অনন্য।
1: একেবারেই তাই। ফুলের নামকরণ নিয়ে কথা হচ্ছে, আরও একটা ফুলের কথা বলি, সে ফুলের কথাও তুমি বললে একটু আগে। গ্লোরিওসা সুপারবা, এই হলো বৈজ্ঞানিক নাম। পূর্ব মেদিনীপুরের তেলেগু শবররা মাথায় বেঁধে লাল ভেটটিতে একটা লাল শিখার মতো ফুল গুঁজত। তারা ফুলটাকে বলতো কাকমারা ফুল। আমাদের দেশে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত ফুলটি উলট চণ্ডাল নামে পরিচিত। রবীন্দ্রনাথের ফুলটি দেখে খুব ভালো লাগে। সাহিত্যিকরা চান ভাষা সুন্দর করতে, তাই কিছু কিছু তিতকুড়ি নাম তাদের কানে বিষ ঠেকে। তাই রবি ঠাকুর সেই কাকমারা ফুলকে একদম পছন্দ করল না, সেই ফুলের নাম কাকমারা। একখানা সুন্দর নাম দিয়ে দিলেন, শিখার মতো জল জল সেই ফুলের নাম দিলেন অগ্নিশিখা। এই ফুলটি কিন্তু জিম্বাবুয়ের জাতীয় ফুল।

0: আমাদের সময় হয়ে গেছে সংবাদ বিরতিতে যাওয়ার, কিন্তু তার আগে আরও একটা ফুলের কথা বলি যে ফুলের নাম দিয়েছিলেন রবি ঠাকুর। সেই ফুলের নাম উদয়পদ্ম, বৈজ্ঞানিক নাম ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা। এই ফুলের কথা বলবো, তবে এখন মনে হচ্ছে সংবাদ বিরতিতে চলে যেতেই হবে, এর বিস্তারিত কিন্তু সংবাদ বিরতি থেকে ফিরে এসেই বলবো। বহু ফুলের নাম এমনি করেই রবীন্দ্রনাথ দিয়েছিলেন, যেরকম কাঠগোলাপের নাম দিয়েছিলেন গুলঞ্জ, আকাশমণির ফুলকে নাম দিয়েছিলেন সোনাঝুরি, মাদারকে পারিজাত, এরকম বহু ফুলের নাম তিনি দিয়েছিলেন। আর এই উদয়পদ্মের কথা বলবো, আর এছাড়াও আরও অনেক কিছুর নাম তিনি দিয়েছিলেন, অনেক মিষ্টির নাম দিয়েছিলেন, অনেক বাড়ির নাম দিয়েছিলেন, সেই সব কথাও থাকবে আপনাদের জন্য। রয়েছি শ্রাবস্তিয়ার মৌসুমি, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।
1: 10 মিনিট পর ফিরছি আমরা।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে অপর্ণা সিং।

0: ফিরেলাম আবারও রবি ঠাকুরের গানে এবং কথায়। এবং আজকে যে কথা বলছিলাম রবি ঠাকুরের নামকরণের কথা, ফুলের নামকরণে রয়েছিলাম আমরা, আর আস্তে আস্তে অন্যান্য জিনিস যেগুলো নামকরণ করেছে তাতে যেতে হবে। তবে এই ফুলের কথা বলছিলাম সংবাদ বিরতিতে যাওয়ার আগে উদয় পদ্মের কথা। হ্যাঁ, ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা যে ফুলের নাম, ম্যাগনোলিয়া গোত্রের ফুল হিমচাঁপা, এক একটা ডালের মাথায় মাথায় পদ্মের মতো পাপড়ি ছড়িয়ে দেয়, দুগ্ধ ফেনুনিভ পাপড়ি। তার মাঝে উঁকি দেয় স্বর্ণরঙা পরাগ, দেখতে যেরকম মনোরম সেরকমই গন্ধ ভীষণ মিষ্টি। এটুকু বলেই হয়তো সাধারণের ফুলটিকে নিরীক্ষণ শেষ হয়ে যেত, কিন্তু রবি ঠাকুর তো তাই সব গভীরে উপলব্ধি হওয়া চাই। তিনি দেখে বললেন, ডালের ঠিক আগায় সূর্যের মতো এর উদয়, তাই এটি হবে উদয় পদ্ম। এই ফুলটিও কবিগুরুর বেশ পছন্দের, এই গ্রীষ্মকালই উদয় পদ্মের জেগে ওঠার উপযুক্ত সময়। এবং বলছিলাম সেই সমস্ত ফুলের কথা, কাঠগোলাপের কথা, যার নাম গুলঞ্চ, সোনাঝুরির কথা, পারিজাতের কথা, আরও কিছু বনফুলকে ডেকেছেন বনজ্যোৎস্না, বনপুলক, পলকজুঁই, হিমঝুরির মতো, হৃদয়হরা নামে। সাঁওতালিদের প্রিয় একটি ফুলের কথা বলছিল মৌসুমি লাঙুল ফুল। তাছাড়া শান্তিনিকেতন প্রাঙ্গণে বসন্তকে আহ্বান জানানো সোনারঙা ফুলের নামকরণ করেছেন বাসন্তীলতা। রবীন্দ্রনাথকে পেয়ে মানব মন সেরকমই ধন্য যেরকম প্রকৃতিও বোধহয় ধন্য। তার হাতে কত রকম ফুল লতা গুল্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার নাম তার দেওয়া। আর রবীন্দ্রনাথের প্রকৃতিকে ভাবনা হৃদয়ে লালন করতে পারলে আমাদের মধ্যে বোধহয় পরিবেশ রক্ষার চেতনাও জাগরুক হবে।
1: Accept the challenge.

দিলে আমাদের দুর্জোর তো সারাক্ষণ গেছিল লোকটা, কি দিয়েছে বলো তো? হ্যাঁ কি দিয়েছে বলো না, কিছুই তো।

এতক্ষণ আমরা বেশ কিছু ফুলের কথা বলছিলাম যার নামকরণে বা কবিগুরুর লেখনীতে বারবার তাদের উল্লেখ আছে, কবিগুরুর লেখা এবং সেই সমস্ত ফুলের নাম কোথায় যেন মিলেমিশে একাকার। এরপরে জায়গার নামকরণ, আর জায়গার নামকরণে প্রথমেই যে জায়গার কথা আসব সেটি হলো শান্তির নীড় বা শান্তির আবাস, যার অর্থ নাম শান্তিনিকেতন। আর এই নামের সঙ্গে জড়িয়ে আছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম, অর্থাৎ 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের ভুয়নডাঙ্গা অঞ্চলে এক নির্জন শান্ত পরিবেশে আসেন। লালমাটির প্রান্তর, ছাতিম গাছের ছায়া এবং প্রকৃতির নিরবতা তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। ধ্যান ও আধ্যাত্মিক চর্চার জন্য তিনি সেখানে একটি আশ্রম গড়ে তোলেন, আর এই আশ্রমের নামই রাখা হয়েছিল শান্তিনিকেতন, অর্থাৎ এমন এক স্থান যেখানে মানুষ শান্তি খুঁজে পাবে। পরে রবীন্দ্রনাথ এই স্থানকে শুধু আশ্রম হিসেবে রাখেননি, তিনি এটাকে শিক্ষা, সাহিত্য, শিল্প ও মানবতার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। তার কাছে শান্তিনিকেতন ছিল প্রকৃতির কোলে শিক্ষা, মানুষের সঙ্গে মানুষের মিলন আর বিশ্ব সংস্কৃতির এক উন্মুক্ত এক ক্ষেত্র। আর এই রকমই ভাবনা থেকে আরও বেশ কিছু নামকরণ হয়েছিল, সেই সমস্ত নামকরণেও যাব আমরা, অবশ্যই যাব। সেই সমস্ত নামকরণেও আমরা শুনব তাদের ইতিহাস, বা আমরাও জেনে নেব যে ঠিক কী কী নামকরণ রবীন্দ্রনাথের থাকায় হয়েছিল।

তুমি বলছিলে শান্তিনিকেতনের কথা, শান্তিনিকেতনে মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের তৈরি এবং ব্যবহার করার জন্য যে বাড়িগুলো বানিয়েছিলেন সেই বাড়িগুলোরও চমৎকার সব কাব্যিক নাম দিয়েছিলেন। হবে নাই বা কেন, তার নিজের কবিতা, কাব্যগ্রন্থ, নৃত্যনাট্য সব কিছুরই কি সুন্দর নাম। আর এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য নাম হলো উদয়ন, শ্যামলী, পুনশ্চ। উদয়ন, এই বাড়িটা ভীষণ শখের একটা বাড়ি, উত্তরায়ণ কমপ্লেক্সের সবচেয়ে প্রধান এবং বিলাসবহুল বাড়ি। বিভিন্ন দেশের স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বাড়ির বারান্দাতেই

0: রবির শেষ জন্মদিন পালিত হয়েছিল।
1: একদমই তাই। আর তার সাথে সাথে শ্যামলীর কথায় আসি। শ্যামলী নামটা এসেছে মাটির শ্যাম বা সবুজ রং থেকে। এটি ছিল মাটির তৈরি বাড়ি, যা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার ভাবনা থেকেই নির্মিত হয়েছিল। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মানুষ যেন কৃত্রিমতা ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যায়। এই বাড়ির দেওয়ালে শিল্পী নন্দলাল বসুর অলঙ্কারও কিন্তু রয়েছে, তার হাতের ছোঁয়াও দেখতে পাওয়া যায় এই শ্যামলী নামক এই বাড়িটিতে গেলে। শ্যামলীর প্রকৃত প্রেম, প্রকৃতি প্রেম সরল জীবনের একটা প্রতীক। রবীন্দ্রনাথের নাম দেওয়া এমন বেশ কিছু বাড়ি আছে যেগুলো তারই নাম দেওয়া।
0: একেবারেই তাই। এবং এই শ্যামলীতে সস্ত্রীক মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে এসে ছিলেন এই শ্যামলীর বাড়িতে। এবং মহাত্মা এই নামটাও কিন্তু রবি ঠাকুরের দেওয়া। আমরা যখন আজ নাম নিয়েই কথা বলছি, তাই বললাম আর কি, কথা প্রসঙ্গে এলো।

0: বলবো আর কোন দিকটা যে বলবো না সত্যি বলাই মুশকিল। উত্তরায়ণের কথায় আসি। রবীন্দ্রনাথের নামকরণ করা, উত্তরায়ণের নামের অর্থ সূর্যের উত্তর দিকে গমন, অর্থাৎ আলো ও নতুন যাত্রার প্রতীক। এটি শান্তিনিকেতনের সেই আবাসন চত্বর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্বের দীর্ঘ সময় কাটিয়েছিলেন। উত্তরায়ণের মধ্যে ছিল একাধিক বাড়ি, উদয়ন, শ্যামলী, কোণার, পুনশ্চ, যেগুলোর কথা বলছিলাম আপনাকে। আর পুরো এলাকা কবির শিল্প, সাহিত্য, প্রকৃতির, স্থাপত্যর এক জীবন্ত উদাহরণ যেন। আর তার সাথে কোণারক, মানে ওড়িশার সেই বিখ্যাত কোণারক সান টেম্পলের অনুপ্রেরণায় এই নাম রাখা, কোণার্ক, মানে সূর্যের তীর্থ। রবীন্দ্রনাথ সূর্যকে শক্তি এবং আলো ও সৃষ্টির প্রতীক হিসেবে দেখতেন, তাই এই বাড়ির নামেও সেই আলোর দর্শন ফুটে উঠত।
1: এবং কোণার্কের প্রথমে কিন্তু এই কোণার্ক মাটির দেওয়াল আর খড়ের চাল দিয়ে তৈরি হয়েছিল, তাই এই বাড়ির নাম দেওয়া হয় পর্ণকুটির। 1919 সালে কবি এই বাড়িতে থাকতে আসেন এবং তারপর থেকে অনেক পরিবর্তনের পর অবশেষে পাকা বাড়ি হয় কোণার্ক। বলবো আরও বাড়ির কথা, আরও অনেক কিছুর কথা, আর যে সমস্ত খাবার দাবারের নাম দিয়েছিলেন রবি ঠাকুর সে কথায়ও আসতে হবে।

বলছিলাম বিভিন্ন জায়গার নাম, যেখানে নামকরণেও সেই রবীন্দ্রনাথ, মিতালি অর্থাৎ বন্ধুত্ব বা আন্তরিক সম্পর্ক। মংপুতে কবির থাকার সময় এই নাম তার মানবিক সম্পর্ক ও আন্তরিকতার ভাবনাকে প্রকাশ করে। এখানে তিনি প্রকৃতির নিরবতার মধ্যে কিন্তু সময় কাটাতেন। এছাড়াও কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে অবস্থিত একটা বাড়ি যার নাম আলোর ছবি বা রঙিন দীপ্তি। প্রকৃতির রং, পাহাড়ি আলো, তার মেঘের সৌন্দর্যে মুগ্ধ হয়েই এমন নামকরণ বলে মনে করা হয়। রবীন্দ্রনাথ এখানে বসে অনেক চিঠি ও সাহিত্যকর্মও কিন্তু লিখেছিলেন এবং উদীচি, যার অর্থ উত্তর দিক। এই নামের মধ্যেও রয়েছে দূর যাত্রা, মুক্ত আকাশ ও নতুন দিগন্তের ভাবনা। জীবনের শেষ সময় কবি এখানে থেকেছেন। এটি শান্ত নির্জন ধ্যানমগ্ন পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত ছিল এবং তার নাম করা, মানে যেটা না বললেই নয় সেটা হচ্ছে তার নাম করা বিশ্বভারতী। শান্তিনিকেতনে যাবেন এবং বিশ্বভারতীটা ঘুরে দেখবেন না এমন মানুষ তো নেই, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনের এই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন, বিশ্বভারতীর নামকরণ করেন। বিশ্ব অর্থাৎ সমগ্র পৃথিবী, আর ভারতী অর্থাৎ জ্ঞান বিদ্যা ও সংস্কৃতির দেবী সরস্বতীর আর এক নাম। অর্থাৎ বিশ্বভারতী মানে এমন এক স্থান যেখানে বিশ্বের জ্ঞান সংস্কৃতি ও মানবতা একসঙ্গে মিলিত হবে। এর মূল মন্ত্র যত্র বিশ্ব ভবত্যেক নিরম, অর্থাৎ যেখানে বিশ্ব এক নীরে এসে মিলিত হয়। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এমন একটা শিক্ষা কেন্দ্র যাতে গড়ে ওঠে, যেখানে শুধুই বইয়ের শিক্ষা নয়, প্রকৃতি শিল্প সঙ্গীত ও মানবিকতার শিক্ষা থাকবে এবং পূর্ব ও পশ্চাত্যের সংস্কৃতির মিলন ঘটবে। তাই শান্তিনিকেতনে এর খোলা প্রকৃতির মধ্যে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। গাছের নিচে ক্লাস, ঋতুভিত্তিক উৎসব, গান, নাচ, চিত্রকলা চর্চা সব মিলিয়ে বিশ্বভারতী ছিল এক নতুন শিক্ষা দর্শনের প্রতীক। আজও বিশ্বভারতী শুধু একটা বিদ্যালয় তো নয়, এটা রবীন্দ্রনাথের বিশ্ব মানবতার স্বপ্নের এক জাদুঘর, যার নামকরণও রবীন্দ্রনাথের হাত ধরে।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের ফুলের নামকরণ, জায়গার নামকরণ, বাড়ির নামকরণে আমরা ছিলাম। এবার বলি, তিনি কিন্তু বেশ খাদ্যরসিক মানুষ ছিলেন। তিনি লিখেছিলেন, আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস উৎপুষ শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় তাত পাতে। এবং এরকম একটা লেখা থেকেই বোঝা যায় যে কি অসম্ভব মিষ্টি প্রেমীও ছিলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন হুগলির চন্দননগরে। চন্দননগরের পাতাল বাড়িতে বসে তিনি তার অনেক উপন্যাসও রচনা করেছেন। সেরকমই একটা উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এবং সেই সময়ই চন্দননগরের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন দোকানে থেকে তার কাছে মিষ্টি আসত এবং সেই মিষ্টি খেয়ে তিনি নামকরণ করেছিলেন। কী নামকরণ করেছিলেন সেটাই বলবো। চন্দননগরের এই মিষ্টি তার খুব প্রিয় ছিল এবং সেই যে সেই মিষ্টি তার মনে হয়েছিল যে এত সুন্দর। সেই দোকানের মালিক বলছেন যে তিনি বলেছিলেন, সন্দেশটি যতক্ষণ মুখে থাকবে ততক্ষণই তার স্বাদ মিষ্টি থাকবে, তা হাতে নিলেই একেবারে গুঁড়ো হয়ে যায়, যা দেখলে মনে হয় একটি মুক্তকে যদি গুঁড়ো করা হয় বা চূর্ণ করা হয় তা যেমন হয় ঠিক তেমনই দেখতে। আর সেই থেকেই কবিগুরু নাম দিয়েছিলেন মতিচুর সন্দেশ। এই যে মতিচুর সন্দেশ আমরা খাই এখন, তার নামকরণ কিন্তু কবিগুরুর দেওয়া। আরও এক রকমের মিষ্টি আছে যে যার নামকরণও কবিগুরুর করা, সে মিষ্টির কথাও বলবো আপনাদের।
1: আর সেই সমস্ত মিষ্টির কথা বলবো যেমন, তেমন ছোট্ট করে একটা মিষ্টির কথা বলি যার নামই রবি ঠাকুরেরই দেওয়া, আর ঠাকুরবাড়ির একটা বিশেষ মিষ্টিও বটে। শোনা যায় এর পাকানো এবং জড়ানো গঠনের জন্য রবীন্দ্রনাথ এর নাম দিয়েছিল পরিবন্ধ। বন্ধ বা জড়িয়ে থাকার ভাবনা থেকেই এই নামের সৃষ্টি। সাধারণত মিষ্টিকেও তিনি সাহিত্যিক সৌন্দর্য দিতে কোনোদিনই ভুলতেন না।

বলছিলাম ওই যে পরিবন্ধের কথা, মৃণালিনী দেবী একবার এক মিষ্টি বানিয়েছিলেন অনেকটা গজার মতো, ওই যে এলোঝেলো। হ্যাঁ, ওই গজার মতো সুস্বাদু মিষ্টির এলোঝেলো নামটা কিন্তু কবিগুরুর একদম মনে ধরেনি। তিনি বললেন যে এত সুন্দর একটা গজার মতো মিষ্টি, তার নাম এলোঝেলো। তিনি নাম বদলে রাখলেন পরিবন্ধ। হ্যাঁ, খাদ্যরসের সঙ্গে মিলল সৃষ্টিশীল মনন, যার প্রতিফলন ঠাকুরবাড়ির রান্নাঘরেও দেখা গেছে, এবং খাবার প্রতি তার যে অনুরাগ তা কিন্তু মাঝে মাঝেই তার লেখনীতেও উঠে আসে। সহজ পাঠেও আমরা দেখি মাঝে মাঝেই, আর শিক্ষার শুরু হোক খাবারের সঙ্গে মিল রেখেই, এরকমই হয়তো ভাবনা ছিল কবির মাথায়। তিনি খাদ্যরসিক ছিলেন কিন্তু খেতেন বড্ড কম, খুব পরিমিত আহার করতেন। যাই হোক, তার রান্না নিয়ে এক্সপেরিমেন্টের কথাও আমরা শুনেছি জানি, কিন্তু আজ সময় নেই যদিও। থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘরা ঘরা জল, মুটে আনে সরা খুরি কলা পাতা, রাতে হবে আলো, লাল বাতি নীল বাতি কত লোক খাবে। এই ছিল সহজ পাঠের একটা উদাহরণ। এবং একটা বিখ্যাত দোকানের দই খেয়ে তিনি কিন্তু নাম দিয়ে ফেলেছিলেন সেই দইয়ের, সেই মিষ্টির কথাই কিন্তু বলছিলাম যে বলবো। এবং তিনি লিখছেন যেটা এখনও সেই দোকানের বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হয়, যে এই দোকানের বানানো মিষ্টান্ন আমি চেখে দেখেছি, এটা আমাকে তৃপ্তি দিয়েছে, এর আলাদা স্বাদ আছে। এরকমভাবে লিখছেন যে

মিষ্টান্ন পরীক্ষা করিয়া দেখিলাম, তৃপ্তি লাভ করিয়াছি। এই সঙ্গে যে দধি সেবন করিলাম তা প্রশংসার যোগ্য। আর এই দোকানের লাল দই খেয়ে কবি তৃপ্তি লাভ পেয়ে লিখে এই যে এই দইয়ের নামকরণ করেছিলেন পয়োধি। হ্যাঁ, পয়োধি। এই নতুন নতুন নামকরণে কিন্তু রবি ঠাকুর বেশ পটু ছিলেন। আর তাছাড়া তার একটি ভীষণভাবে শখও ছিলেন নতুন নাম দেওয়ার। যাই হোক, ঘড়ির কাঁটা বলছে খুব বেশি সময় নেই, কিন্তু চেষ্টা করব আর কিছু নামকরণে থাকতে। আপাতত গান।

0: সবশেষে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্য সৃষ্টি তো করেননি, তিনি শব্দের মধ্যেও সৃষ্টি করেছিলেন এক অনন্য সৌন্দর্যের জগৎ। বাড়ির নাম, ফুলের নাম, প্রতিষ্ঠানের নাম কিংবা খাবারের নাম, তার প্রতিটি নামকরণের মধ্যেই ছিল কিন্তু প্রকৃতি প্রেম, কাব্যিকতা এবং গভীর দর্শন। শান্তিনিকেতন, বিশ্বভারতী, রক্তকরবী বা শ্যামলী, প্রতিটি নাম যেন একটা শব্দ নয়, একটা অনুভূতি, একটা সংস্কৃতির পরিচয়। তিনি সাধারণত বা সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলেছিলেন নামের মাধ্যমে। তাই আজ তার দেওয়া নামগুলোই বাংলা সংস্কৃতি সাহিত্যের এক অনুভূতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে।
1: আর একদম শেষে, পরিশেষে বলবো তার ছদ্মনামের কথা। কি সুন্দর সেসব ছদ্মনাম, ভানু সিংহ, ভানু সিংহ ঠাকুর। তার

পর আর এই ভানুসিংহ ঠাকুরের নামেই সেই ভানুসিংহের পদাবলী। এছাড়াও অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্ট, হাবলচন্দ্র, কি মিষ্টি মিষ্টি সব ছদ্মনামে বিভিন্ন ব্যঙ্গাত্মক এবং সাহিত্য রচনা করেছেন তিনি। তবে এখন বলতে হয় যে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, গানে গানে বিদায় নিচ্ছি শ্রাবস্তী মৌসুমী।

লতা মঙ্গেশকরের পর এবারে আসুন শোনা যাক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর কয়েকটি গান।

গানটির প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। আধুনিক গান শুনছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম,

আধুনিক গানের অনুষ্ঠানে শুনছেন মান্না দের কণ্ঠে জনপ্রিয় কিছু আধুনিক গান।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 2:32। এখন থেকে পরবর্তী এক ঘন্টা আপনাদের জন্য থাকছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন ভালোবাসা ভালোবাসা ছবি থেকে গান। প্রথম গানটি শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনছেন ভালোবাসা ভালোবাসা ছবি থেকে গান। পরের গানটি শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন পথে হলো দেরি, এই ছবি থেকে গান। প্রথম গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন আনন্দ আশ্রম ছবি থেকে পরপর দুখানি গান। প্রথম গানটি শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে রাজকুমারী ছবি থেকে গান শুনবেন। প্রথম গানটি শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন আশা ভোসলে ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। রাজকুমারী ছবি থেকে আরও একখানি গান কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন তিন মূর্তি ছবি থেকে, কিশোর কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন অন্তরাল ছবি থেকে গান।

গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। অন্তরাল ছবি থেকে আরও একখানি গান, শিল্পী শ্যামল মিত্র।

0: হসপিটাল ছবি থেকে গানটি শুনলেন গীতা দত্তের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন, অগুবধু সুন্দরী, এই ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।
1: বুঝলে বুঝলে অবলাকান্ত?

তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি, তুমি চেষ্টা করো বুঝবে না তা। আই বুড়ো

বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, সে বেলতলাতে আর যাবে না, যতই কেন ইচ্ছে হোক। হ্যাঁ।

গানটি শুনলেন ওগোবন্ধু সুন্দরী এই ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। প্রথমে শুনছেন লোকগীতি, নির্মলা মিশ্রের পর এবারে শিল্পী গোষ্ঠগোপাল দাস।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। রাগ প্রধান গান শুনলেন, এবারে শুনবেন ভক্তিগীতি। প্রথম গানটি শিল্পী মনোময় ভট্টাচার্য।

0: নানা রঙের গান এই অনুষ্ঠানে। এখন ভক্তিগীতি শুনছেন মনোময় ভট্টাচার্যের পর এবারে শিল্পী ইন্দ্রনীল সেন।
1: সঙ্গীত ও সাধনা একে অন্যের পরিপূরক, তাই গীতিময় সাধক ঠাকুর কখনো গাইছেন ভজন, কখনো বাউল বা কীর্তন গান, আবার কখনো প্রেমানন্দে মাতোয়ারা হয়ে করছেন হরিনাম রাম নাম। সুরসাগরে মজেছ ঠাকুর, কি অপূর্ব সাধনা তোমার।

0: ভক্তিগীতি শুনছেন এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।
1: লীলাময় শ্রী শ্রী রামকৃষ্ণের যোগ্য লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হলেন পরমা প্রকৃতি শারদা মাতা। মা বলে ডাকলে তিনি বিমুখ করেননি কাউকে, তিনি সকলের মা। তাই তো আর্ত পীড়িত ভক্তের সেবায় কাটিয়েছেন কত বিনিদ্র রজনী। মা গো, আধারে পথ দেখাও মা।

নানা রঙের গান এই অনুষ্ঠানে ভক্তিগীতি শুনছেন। এই অনুষ্ঠানের শেষ গানটি শুনুন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

0: আজকের গান অনুষ্ঠানটি এখন এখন এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতি। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ গুণকেলি।

গুণখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী রীনা শ্রীবাস্তব, রাগ পরমেশ্বরী।

এতক্ষণ শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন রীনা শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 10ই মে, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। আমরা রবীন্দ্র জন্মপক্ষে রয়েছি। এর আগের দিন আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম রবীন্দ্রনাথের, তারা প্রসন্নের কীর্তি। আপনারা অনেকেই বলেছেন রবীন্দ্রনাথের আরও কোনো গল্প শোনাতে। আজ একটা রবীন্দ্রনাথের অন্যরকম গল্প শোনাব। আসলে আমরা যখন ননসেন্স পোয়েম বা ননসেন্স রাইডিংয়ের কথা জানি, তখন আমাদের প্রথমেই মনে আসে সুকুমার রায়ের কথা, বিশেষ করে আবোল তাবোল বা অন্যান্য বিভিন্ন গল্পের কথা, হজবরল বা ইত্যাদি। রবীন্দ্রনাথের এরকম একটা গল্প রয়েছে বই, সে বইটার নাম সে। আসলে রবীন্দ্রনাথ এই গল্পগুলো বলেছিলেন বা লিখেছিলেন, তার একটা ভূমিকাও রয়েছে। সেই ভূমিকাটা হচ্ছে রবীন্দ্রনাথের নাতনি পুপে, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীর পালিতা কন্যা নন্দিনী, যার ডাকনাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন পুপে, সে দাদামশাইয়ের কাছে তার গল্প শুনতে চাইত। আর দাদামশাই তাকে গল্প বলতেন, সেই গল্পগুলোই পরবর্তীকালে সে এই নামে একটি বই তৈরি হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এতে অত মানে বোঝার কিছু নেই, আসলে গল্পটা গল্পই, গল্প হিসেবে এসেছে। কিন্তু একটা মজার ব্যাপার বলি, পরে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় একবার রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন,

বললেন যে আমি সে বইটা পড়লাম, আপনি লিখেছেন শিশুদের জন্যে, কিন্তু এ তো চির শিশুদের জন্যে। আসলে সত্যি সত্যি তাই, চির শিশুদের জন্যে। কারণ যে মানুষটার কলম থেকে বা চিন্তা থেকে এই বইটা তৈরি হয়েছে, তিনি তো তার সাধারণ কথাগুলো একটা অসাধারণ মাত্রা পায় আমাদের কাছে যদি আমরা তাকে গ্রহণ করতে পারি।

পড়ব এবং তার সঙ্গে সঙ্গে একটু চর্চাও করব। তবে এই মুহূর্তে একটা গান শোনাই, সেই গানটারও একটা ইতিহাস আছে। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে অবশ্য আমরা গানটা শোনাব, রবীন্দ্রনাথের গান। যখন পুপে খুব ছোট ছিল, রবীন্দ্রনাথের কাছে আসত, অনেক কথা বলতো তার নিজের ভাষায়, যেটা রবীন্দ্রনাথ বুঝতে পারতেন না। রবীন্দ্রনাথ কেন, আমরা কেউই বুঝতে পারবো না, কারণ একদম শিশু যে, সে তার মতো করে কি বলে কি না বলে, শুধু কিছু শব্দ আমাদের মনে হয়, কিন্তু তারও তো কিছু বক্তব্য থাকতে পারে। তো সেই রকম বক্তব্য শুনে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। চিন্ময় চট্টোপাধ্যায়। ফিরে আসছি আপনাদের কাছে ঠিক 2 মিনিট 58 সেকেন্ড পর।

0: জীবন খুঁজে পাক সঠিক দিশা। শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ যে গল্পটা আপনাদের শোনাবো বলেছি সেই গল্পটা সে এত সুন্দর মজার একটা গল্প। আসলে এই গল্পটা পড়তে পড়তে এগিয়ে নিয়ে চলে আমাদের একটা অসম্ভবের জগতে, একটা কল্পনার জগতে। শুরু করা যাক গল্পটা বরং। আর রবীন্দ্রনাথের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে রবীন্দ্রনাথের লেখাগুলো না খুব মন দিয়ে না শুনলে ঠিক বোঝা যায় না, তার মধ্যেকার যে ছোট ছোট মজা হাস্যরস সেগুলোকেও খুব মন দিয়ে শুনে বুঝতে হয়, কারণ তার আবেদন অনেকটাই বুদ্ধির কাছে, মননশীলতার কাছে।

0: বিধাতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করে চলেছেন, তবু মানুষের আশা মেটে না, বলে আমরা নিজে মানুষ তৈরি করব। তাই দেবতার সজীব পুতুল খেলার পাশাপাশি নিজের খেলা শুরু হল পুতুল নিয়ে। সেগুলো মানুষের আপন গড়া পুতুল। তারপরে ছোটরা বলল, গল্প বলো, তার মানে ভাষায় গড়া মানুষ বানাও। গড়ে উঠল কত রাজপুত্তুর, মন্ত্রীপুত্তুর, সুয়রানী, দুয়রানী, মৎস্য নারী রূপাখ্যান, আরব্য উপন্যাস, পৃথিবীর জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে চলল। বুড়োরাও আপিসের ছুটির দিনে বলে, মানুষ বানাও, হল ১৮ পর্ব মহাভারত প্রস্তুত। আর লেগে গিয়েছেন গল্প বানিয়ের দল দেশে দেশে। নাতনির ফরমাসে কিছুদিন থেকে লেগেছি মানুষ করার কাজে, নিছক খেলার মানুষ, সত্য মিথ্যের কোনো জবাবদিহি নেই। কারণ গল্প যে শুনছে তার বয়স ৯ বছর, আর যে শোনাচ্ছে সে ৭০ পেরিয়ে গেছে। কাজটা একলাই শুরু করেছিলাম, কিন্তু মাল মশলা এতই হালকা ওজনের যে নির্বিচারে পুপুও দিল যোগ। আর একটা লোককে রেখেছিলুম, তার কথা হবে পরে। অনেক গল্প শুরু হয়েছে এই বলে, এক যে ছিল রাজা, আমি আরম্ভ করে দিলাম এক যে আছে মানুষ। তারপরে লোকে বলল, যাকে বলে গপ্প এতে তার কোনো আঁচ নেই, সে মানুষ ঘোড়ায় চড়ে, টেপান্তরের মাঠপাড়ায় পেরোয় না। একদিন রাত্রি ১০টার পর এলো সে আমার ঘরে, আমি বই পড়ছিলুম। সে বলল,
1: দাদা খিদে পেয়েছে।
0: রাজপুত্তরের গল্প অনেক শুনেছি, কখনোই তার খিদে পায় না, কিন্তু এর খিদে পেয়ে গেল গোড়াতেই। শুনে খুশি হলুম, খিদে পাওয়া লোকের সঙ্গে ভাব করা সহজ, তাকে খুশি করবার জন্যে গলির মোড়ের থেকে আর বেশি দূরে যেতে হয় না। দেখলাম লোকটা দিব্যি খাবার শখ, ফরমাস করে,
1: মোড়ার ঘণ্ট, লাউ চিংড়ি, কাঁটা চচ্চড়ি, বড় বাজারের মালাই পেলে বাটিটা চেঁচে পুচে খাবো,
0: এক একদিন শখ করে খায় আইসক্রিম, এমন করে খায় দেখবার যোগ্য, মজুমদারের জামাইবাবুর সঙ্গে খানিকটা মেলে। একদিন ঝমঝমাঝম বৃষ্টি, বসে বসে ছবি আঁকছি, এখানকার মাঠের ছবি, উত্তর দিক বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা, দক্ষিণ দিকে পোড়ো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো, মাঝে মাঝে ঝাঁকড়া বুনো খেজুর, দু ৪টে তালগাছ আকাশের দিকে কাঙালের মতো তাকিয়ে, তারই পিছনে জমে উঠেছে ঘন মেঘ, যেন একটা প্রকাণ্ড নীল বাঘ ওত পেতে আছে, কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে একবারে থাবার ঘা। বাটিতে রঙ্গুলে তুলি বাগিয়ে এই সব ছবি এঁকে চলেছি। হঠাৎ দরজায় পড়ল ঠেলা, খুলে দেখি, না না, ডাকাত নয়, দৈত্য নয়, কোটালের পুত্তর নয়, সেই লোকটা সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, ময়লা ভিজে জামা গায়ের সঙ্গে লেপটে গেছে, কোঁচায় ডগায় কাদা, জুতোর কাদার পিণ্ডি। আমি বললাম, এ কি? সে বলল, যখন বেরিয়েছিলাম খটখটে রোদ্দুর, অর্ধেক পথ আসতেই বৃষ্টি নামলো, তোমার এই বিছানার চাদরটা যদি দাও তো এই কাপড় ছেড়ে গায়ে জড়িয়ে বসি। হুকুম পাবার সবুর হইল না, চট করে খাটের থেকে ওই লখনৌ চিটের ঢাকাটা বের করে নিয়ে তাই দিয়ে মাথাটা মুছে কাপড় ছেড়ে সেটা গায়ে জড়িয়ে বসল। ভাগ্যিস কাশ্মীরি জামিয়ারটা পাতা ছিল না, ভিজে চুপবুড়ি হতো। বললে, দাদা তোমাকে না একটা গান শোনাবো। কি করি, ছবি আঁকা বন্ধ করতে হলো। সে শুরু করলে,
1: বাহ

কৃতান্ত ভয়ান্ত হবে ভবে। আমার মুখের ভাব দেখে তার কিরম সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলে, কেমন লাগছে?

0: আমি বললুম, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে গলা সাধতে হবে এবং সেটা লোকালয় থেকে দূরে বসে। তারপরে বুঝে নেবেন চিত্রগুপ্ত যদি সইতে পারেন। সে বললে,
1: পুপে দিদি হিন্দুস্থানি ওস্তাদের কাছে গান শেখে, সেখানে আমাকে বসিয়ে দিলে কেমন হয়?
0: আমি বললুম, হ্যাঁ, পুপে দিদিকে যদি রাজি করাতে পারো তাহলে
1: তাহলে কথা নেই।
0: সে বললে, পুপে দিদিকে আমি বড় ভয় করি। এই পর্যন্ত শুনে আমার শ্রোতা পুপে দিদি খুব হেসে উঠল। তাকে কেউ ভয় করে এতে সে ভারী খুশি, যেমন খুশি হয় জগতের দোদ্দাণ্ড প্রতাপের দল। আসলে এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলো রবীন্দ্রনাথ তৈরি করেছেন, একটা বাচ্চা মেয়ে তাকে কেউ ভয় পায় ভাবতে সে ভীষণ খুশি হল। এখানেই কিন্তু গল্পটা শেষ হতে পারত। রবীন্দ্রনাথ তার স্বভাব ধর্ম অনুযায়ী তার মননশীলতা দিয়ে একটা ছোট্ট লাইন যোগ করে দিয়ে গল্পটা একটা অদ্ভুত টুইস্ট করে দিলেন। যেমন খুশি হয় জগতের দোর্দণ্ড প্রতাপের দল, তারা ভয় দেখিয়ে খুশি হয়। এগিয়ে চলি গল্পটাকে নিয়ে। দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, মানে পুপে, দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, আমি তাকে কিছু বলবো না। আমি বললুম, তোমাকে ভয় কে না করে বলো, দুবেলা দুবাটি করে দুধ খাও, গায়ে কিরকম জোর, মনে আছে তো তোমার হাতে লাঠি দেখে সেই বাঘটা লেজ গুটিয়ে একবারে নুটুপিসির বিছানার নিচে গিয়ে লুকিয়েছিল। বীরাঙ্গনা ভারী খুশি, সে আবার মনে করিয়ে দিলে সে ভাল্লুকটার কথা,
1: যে পালাতে গিয়ে পড়ে গিয়েছিল নামার ঘরের স্নানের জলের টবের মধ্যে।
0: সেই যে মানুষটা ইতিহাস গড়ে উঠেছিল, মানুষটার ইতিহাস আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগল। এভাবে কিন্তু বাচ্চারা শেখে, যখন বড়রা যা করে সেগুলোকে তারা অবলীলাক্রমে কপি করতে শুরু করে, যার ফলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমায় কিন্তু কেউ খেয়াল করছে। আমি বুঝতে পারছি না, কিন্তু খেয়াল করছে। সে ঘরের বাচ্চাটাও হতে পারে, কিংবা অন্য কোথাও অন্য কেউ হতে পারে। যাই হোক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। পুপে দিদি কিভাবে গল্পের মধ্যে নিজের কথা জুড়ে দিতে আরম্ভ করলো, সেই নিয়ে তার দাদামশাই কি বলছে। যে মানুষটার ইতিহাস গড়ে উঠেছিল আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগল। আমি যদি বা বলি, একদিন বেলা তিনটের সময় সে এসেছিল জানো আমার কাছে দাড়ি কামাবার খুর চেয়ে নিতে, আর নিতে খালি বিস্কুটের টিন। পুপে খবর দেয়, ও আমার কাছ থেকে নিয়ে গেছে পশম বনবার কুরুশ কাঠি। সব গল্পেরই একটা আরম্ভ আছে, শেষ আছে, কিন্তু ওই যে এক যে আছে মানুষ তার আর শেষ নেই। তার দিদির জ্বর হয়, ডাক্তার ডাকতে যায়, টমি কুকুর আছে, বিড়ালের নখের আঁচড় লেগে তার নাক যায় ছড়ে, পেছন দিক থেকে গরুর গাড়ির ওপর চড়ে বসে, তাই জন্যে গারোয়ানের সঙ্গে তার হয় বিষম বচসা, উঠোনে কলতলায় পিছলে পড়ে বামুন ঠাকুরের মাটির ঘড়া দেয় ভেঙে, সেই নিয়ে আবার একটা হুলস্থুল কাণ্ড, মোহনবাগান ফুটবল ম্যাচ দেখতে যায়, পকেট থেকে সাড়ে তিন আনা পয়সা কে নেয় তুলে। দেখুন, সে সময় কিন্তু মোহনবাগানের ফুটবল ম্যাচ ছিল এবং সেখানে পকেট মারও ছিল। রবীন্দ্রনাথের এই লেখা থেকে সমসাময়িক সময়টা কি সুন্দর উঠে আসে, তাই না? এগিয়ে যাই আর একটু। ফিরতি রাস্তায় ভীমনাগের দোকান থেকে সন্দেশ কেনা বাদ হয়ে যায়। বন্ধু আছে কিনু চৌধুরী, তার ওখানে গিয়ে সে কুচো চিংড়ি ভাজা আর আলুরদম ফরমাশ করে। এমনি একটার পর একটা চলছে দিনের পর দিন, এর সঙ্গে পুপে জুটছে। কোনোদিন দুপুরবেলায় ওর ঘরে গিয়ে বলছে মায়ের আলমারি থেকে পাক প্রণালীর বইখানা খুঁজে বের করে দিতে। বন্ধু সুকান্তবাবু, সুধাকান্তবাবু শিখতে চায় মোচার ঘণ্ট তৈরি করা। দেখুন, বাচ্চা মেয়েটাও কিন্তু কত রকম কিছু বানাচ্ছে দাদামশাইয়ের সঙ্গে। আর একদিন সে নাকি পুপের সুবাসিত নারকেল তেল নিয়ে গেল চেয়ে, ভয় হয়েছে মাথায় টাক পড়ে আসছে দেখে।

আর একদিন দিনদার ওখানে গান শুনতে গেল, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে। দেখুন, তিনখানা ঘটনাই এমন অদ্ভুতভাবে একটা বৈপরীত্য তার সঙ্গে সঙ্গে জুড়ে আছে। সুধাকান্তবাবু, তাকে সে মোচার ঘণ্ট খাওয়াবে, তাকে সে মোচার ঘণ্ট তৈরি করা শেখাবে, যিনি একজন বেশ নামি দামি লোক। এই যে বৈপরীত্য পুপের মাথায় ঢুকছে। দিনদার ওখানে গেল গান শুনতে, দিনদা তখন দীনেন্দ্রনাথ ঠাকুর, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে আছে। এই যে, নাহলে শুধু তো গান শিখতে গেল, গান শিখলো চলে এলো, এটা তার সাধারণ ঘটনা। সুতরাং এই যে বৈপরীত্য একটা বাচ্চার মাথায় আসছে, তার কারণ তার দাদামশাইয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আসলে এটা একটা বিশাল গল্প, যেখানে শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়, কিছুই নয় কিন্তু তবু অনেক কিছু। এই যে আমাদের এক যে আছে মানুষ, এর একটা নাম নিশ্চয়ই আছে, সে কেবল আমরা দুজনে জানি, আর কাউকে বলা বারণ। ওইখানটাতেই গল্পের মজা। এক যে ছিল রাজা, তারও নাম নেই, রাজপুত্র তারও নাম নেই, আর রাজকন্যা যার চুল লুটিয়ে পড়ে মাটিতে, যার হাসিতে মানিক চোখের জলে মুক্ত, তার নামও কেউ জানে না। ওরা নাম জাদা নয়, অথচ ঘরে ঘরে ওদের নামের খ্যাতি। এই যে আমাদের মানুষটি, একে আমরা শুধু বলি সে। বাইরের লোককেও নাম জিজ্ঞেস করলে আমরা দুজনে মুখ চাওয়াচাই করে হাসি। পুপে বলে, আন্দাজ করে বলো দেখি, পদই আরম্ভ। হঠাৎ করে পুপে বলে ফেলে, কেউ বলে প্রিয়নাথ, কেউ বলে পঞ্চানন, কেউ বলে পাঁচকড়ি, কেউ বলে পীতাম্বর, কেউ বলে পরেশ, কেউ বলে পিটাস, কেউ বলে প্রেসকট, কেউ বলে পীরবক্স, কেউ বলে পিয়ারখাঁ। এখানে এসেই কলম থামতেই একজন বলল, এ গল্প চলবে তো? কার গল্প? এ তো রাজপুত্রের নয়, এ হলো মানুষের গল্প। এ খায় দায় ঘুমোয় অফিসে যায়, সিনেমা দেখবার শখ আছে, দিনের পর দিন যা সবাই করছে তাই এর গল্প। মনের মধ্যে যদি মানুষটাকে স্পষ্ট করে গড়ে তোলো তো দেখতে পাবে, এ যখন দোকানের রোয়াকে বসে রসগোল্লা খায়, আর তার রস ঠোঙার ছিদ্র দিয়ে অজানিতে পড়তে থাকে তার ময়লা ধুতির ওপর, সেটাই গল্প। দেখুন, রবীন্দ্রনাথ তার গল্প লেখার যে কারিগরি, সেটা কিন্তু ফাঁস করে দিলেন। যদি চান আপনিও গল্প লিখতে পারেন, গল্প তৈরি করতে পারেন। আসলে কিছুই না, আমাদের চারপাশে যা ঘটছে, যাকে আমরা কখনো দেখি না, সেইটাকে দেখে সেইটাকে বলা, সেটাকে একটা ক্যানভাস করা, একটা ফ্রেমিং করা, সেটাই গল্প। যদি জিজ্ঞেস করো তারপরে, তারপরে, তাহলে বলবো তারপরে ও ট্রামে চড়ে, হঠাৎ তার মনে হয় আরে পয়সা নেই তো, টপ করে লাফিয়ে পড়ল। তারপরে, তারপরে এরকম আরও কত কি, বড়বাজার থেকে বউবাজার, বউবাজার থেকে নিমতলা। ওদের মধ্যে একজন বলল, যা সৃষ্টি ছাড়া, বড়বাজারে বউবাজারে এমনকি নিমতলাতেও যার গতি নেই, তাকে নিয়ে কি গল্প হয়? আমি বললাম, যদি হয় তাহলে ভালো, না হলে হয় না। সে বলল, হোক তবে, হোক না, একেবারে যা ইচ্ছে নেই, মাথা নেই, মুন্ডু নেই, মানে নেই, মুদ্রা নেই, এমন একটা কিছু হোক না। এটা হলো স্পর্ধা, বিধাতার সৃষ্টি, নিয়মের রসারসি দিয়ে কষে বাঁধা, যেটা হবার সেটা হবেই, এ তো সহ্য হয় না। একঘেয়ে বিধানের সৃষ্টিকর্তা পিতামহকে যেমন ঠাট্টা করে, তার শাস্তির কিন্তু কোনো ভয় নেই। এ তো তার নিজের এলাকা নয়, আমাদের সে ছিল কোণে বসে, সে কানে কানে বলল, দাদা লেগে যাও, আমার নাম দিয়ে যা খুশি চালিয়ে যেতে পারো, ফৌজদারি করব না। সেই মানুষটার পরিচয় দেওয়ার দরকার আছে। পুপু দিদিমণিকে ধারা বেয়ে যে গল্প বলে যাচ্ছি, সেই গল্পের মূল অবলম্বন হচ্ছে একটি সর্বনামধারী সে, কেবলমাত্র বাক্য দিয়ে তৈরি। সেই জন্যে একে দিয়ে যা তা করা সম্ভব, কোনোখানে এসে কোনো প্রশ্নে হোঁচট খাবার কোনো আশঙ্কা।

শঙ্কা নেই, কিন্তু অনাসৃষ্টির চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য একজন শরীরধারী জোগাড় করতে হয়েছে। সে অম্লান মুখে বলতে পারে যে কাঁচড়াপাড়ার কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমির ধরেছিল তার টিকির ডগা। কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমিরে ধরেছিল তার টিকির ডগা, সেটা গেল তলিয়ে, বোটা ছেঁড়া মানব দেহের বাকি অংশটুকু উঠে এসেছে ডাঙায়। আর একটু টিপে দিলে সে নির্লজ্জ হয়ে বলতে পারে, আরে মানুহারি জাহাজের ওই ডুবুরি গোড়া, সাত মাস পাঁক ঘেঁটে ঘেঁটে গোটা পাঁচ ছয় চুল ছাড়া বাকি টিকিটা উদ্ধার করে এনেছে, বকশিস পেয়েছে এককালীন সোয়া তিন টাকা। পুপু দিদি তবু যদি বলে তারপরে, তাহলে তখনই শুরু হবে নীলরতন ডাক্তারের পায়ে ধরে, দোহাই ডাক্তারবাবু, ওষুধ দিয়ে টিকিটা জোড়া লাগিয়ে দাও, নইলে তোলার কাছে প্রসাদী ফুল বাঁধতে পারছি না তো তেলোর কাছে। তিনি সন্ন্যাসী দত্ত বজ্রজটি মলম লাগিয়ে টিকিটা একেবারে মরিয়া হয়ে বেড়ে চলেছে, অপুরাণ একটা কেঁচোর মতো, পাগড়ি পড়লে পাগড়ির বেলুনের মতো ফেঁপে থাকছে, মাথায় বালিশটার ওপর চুড়ো হয়ে থাকছে দৈত্যপুরীর ব্যাঙের ছাতার মতো, আরে বাঁধা মাইনে দিয়ে নাপিত রাখতে হয়েছে, প্রহরে প্রহরে তাকে ব্রহ্মতালু চাঁচিয়ে নিতে হচ্ছে, টিকিটা সমানে বেড়েই চলেছে বেড়েই চলেছে। তবু যদি শ্রোতার কৌতূহল না মেটে তাহলে সে করুণ মুখ করে বলতে থাকে, মেডিকেল কলেজের সার্জন জেনারেল হাতের আস্তিন গুটিয়ে বসেছিল, তার ভীষণ জেদ, মাথার ওই জায়গাটায় স্ক্রুপ দিয়ে ফুটো করে সেখানে একটা রবারের ছিপিয়েটে গালা দিয়ে শিলমোহর করে দেবে, ইহকাল পরকাল ওখান দিয়ে আর টিকি গজাতে পারবে না, চিকিৎসাটা ইহকাল ডিঙিয়ে পরকালেই গিয়ে ঠেকবে, তাই ওই আশঙ্কায় আমি কোনো মতে রাজি হইনি। আমাদের এই সে পদার্থটি ঘনজন্মা, কোটিকে গোটিক মেলে, মিথ্যে কথা বানাতে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা, আর আজগুবি গল্পের এত বড় উত্তর সাধক বহু ভাগ্যে জুটেছে। গল্প প্রশ্নের উত্তর পাড়ার এই যে মানুষ, মাঝে মাঝে পুপু দিদির কাছে এনে হাজির করি, দেখে তার বড় বড় চোখ আরও বড় হয়ে ওঠে, নিজের চোখের থেকেও বড় চোখ মেলে সে তাকায়। এরকম করেই কিন্তু আমরা ছোটবেলায় তাকাতাম, নিজের থেকে নিজের চোখের থেকে আরো বড় চোখ করে। আসলে সব কিছুর মধ্যে ছিল সেদিন বিস্ময়, যখন বড় হয়েছি তখন বিস্ময়টাই আমাদের কেমন যেন হারিয়ে গেছে, তাই না? আমরা কখনো কখনো আকাশের নীল আকাশে সাদা মেঘ দেখে আনন্দে ছোটবেলায় লাফিয়ে উঠতাম, কারণ বর্ষার পরে শরৎ এসেছে, এরপরই পুজো আসবে। এখন আকাশের দিকে ঘাড় তুলে তাকানোই হয় না, ঘাড়ে স্পন্ডিলাইটিস। এইভাবে আমাদের জীবন যখন বয়ে চলে তখনই কিন্তু নেতিবাচকতা মনে হয় আমাদের মধ্যে আশ্রয় নেয়, তাই না? কখন যে গল্প পড়ছি আর কখন গল্প পড়তে পড়তে চর্চায় বা অ্যানালিসিসে চলে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, অনেকক্ষণ গল্প পড়ে চারা ছোট্ট করে গান শুনিয়ে দিই। আসলে সেই মানুষটার কথা, সেই মানুষটার গান, যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সবার সামনে,

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনার নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তাগুলো একটু পড়ি, তারপরে আবার ফিরে আসবো গল্পে, এবং যদি সম্ভব হয় একটা কবিতাও শোনাবো। আমি অমূল্য হতে পারিনি, সুধাও হতে পারিনি, আমি হতে পারিনি দইওয়ালা, সেই মিষ্টি সুরে বলতে পারিনি দই নেবে দই ভালো দই, কিন্তু মনে মনে দইওয়ালা হওয়ার সুর আজও খুঁজে চলেছি। আমার কর্মস্থল থেকে ছোট বড় দূর পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে প্রত্যহ। পাহাড়ের এক পাশে আছে এক গ্রাম, বয়ে গেছে নাম না জানা খরস্রোতা নদী। যখন জঙ্গলের ভেতরের সরু রাস্তা দিয়ে লাল রাঙামাটি উড়ে যায়, তখন আমি কল্পনা করি ওই বুঝি হলো ঘোড়ার পিঠে চড়ে টগবগি বীর পুরুষ। কিন্তু না, আমার অবুঝ মন বোঝে কি, তাই সান্ত্বনা দিতে হয় বারবার। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ছবি তুলে ধরলেন। আসলে আজকে এই যে সে গল্পটা যেটা পড়ছি, সেখানেও সেই চির শিশু বনফুলের ভাষায় তারই গল্প। আমাদের প্রত্যেকের মধ্যেকার যে শিশুটা আছে তাকে জাগিয়ে দেন রবীন্দ্রনাথ। হঠাৎ করে কোন সোনার কাঠির উপর কাঠির ছোঁয়ায় কে জানে, সত্যি সত্যি তিনি তো আমাদের চিরকালের সখা, তাই না? সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, আজ এ রবিতেও রবি কবিকে করি স্মরণ, রবির ছটায় ধন্য হয় এ মানব জীবন, চিরন্তনীর সঙ্গ সুধায় নিমেষে ফুরায় যায়, চিরন্তনীর সঙ্গ ছাড়তে এ মন কভু নাহি চায়।